আকাশবাণী মুর্শিদাবাদ, আজ শুক্রবার, 12ই আষাঢ় 1948 শকাব্দ, 18ই আষাঢ় 1443 বঙ্গাব্দ, 3রা জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে। এখন শুনুন ভক্তিগীতি, প্রথম শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

লোকের ধারণাকে বদলাইতে গেলে যে প্রচেষ্টার প্রয়োজন তাহাকে প্রতিষ্ঠিত মতের সহিত বিবাদ তো বাঁধবেই, কিন্তু সর্বাগ্রে সমাজকে পুনরায় গড়িয়া তুলিতে হইবে। যাহারা দেশের মুক্তির জন্য লড়িতেছেন তাহাদিগকে এই সমস্যার সম্মুখীন হইবার জন্য প্রস্তুত হইতে হইবে। সমাজের ভিত্তি না নড়িলে জাতি জাগিবে না। সমাজের অধিকাংশ লোকের কাছে সামাজিক অত্যাচার রাষ্ট্রীয় অত্যাচারের চেয়ে বেশি সত্য। সাহিত্য ও জীবন অঙ্গাঙ্গীভাবে জড়িত। আমাদের মধ্যে নতুন জীবন না জাগলে নতুন সাহিত্য অসম্ভব। এই সৃষ্টির জন্য আগে চাই অশুভ ধ্বংস। সেই অর্থে নারী, এই কথা অভিধান হইতে আমাদের মুছে দিতে হবে যে নারী অবলা। নারীকে অবলা বলিতে বলিতে সে অবলা হইয়া গিয়াছে। অনেকে বলেন, মানুষকে স্বাধীনতা দিলে সে উশৃঙ্খল হইয়া যায়। এ কথাও ভুল। মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রাণবান। স্বাধীনতার অর্থ হইল মানুষ হিসেবে স্বাধীনতার রূপে বাঁচিবার ও পূর্ণ মনুষ্যত্ব বিকাশের স্বাধীনতা। সমাজের বিশেষ কোনো অংশের সে স্বাধীনতা থাকিলে চলিবে না। সমগ্র সমাজের সে স্বাধীনতা থাকা চাই, বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতি, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে, আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায়চি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। দুই দেশ অপরিশোধিত তেলের মজুদ, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু, আহত 90। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন অস্ট্রেলিয়াকে 3-0 গোলে হারিয়ে রাউন্ড অফ

0: নেমে উঠেছে। অন্য ম্যাচে পর্তুগাল ক্রোয়েশিয়ার মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-এর 29শে জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়াও গত বছরের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মহম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস এই 5টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুদ, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে নজরদারি, জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। নতুন দিল্লিতে আজ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে বার্ষিক শীর্ষস্তরীয় বৈঠকে উভয় পক্ষ এ ব্যাপারে সহমত হয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, দুই নেতার মধ্যে আলোচনার মূল বিষয়বস্তু ছিল জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রক বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানায়, বর্তমান ভূরাজনৈতিক অনিশ্চয়তার আবহে উভয় পক্ষ শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। ভারত ও জাপান অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে গতকাল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মত বিনিময় করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুদেশের কাছে অভিন্ন অগ্রাধিকারের বিষয়।
1: আর্থিক দুনিয়া সাপ্লাই চেইন মে রুকাওয়টে ট্রেড মে অনিশ্চিততা আর গ্লোবাল ডিমান্ড মে গিরাবট সে জুঝ রহি হ্যায়। লেকিন জেসে কাহা জাতা হ্যায়, ওয়েন দ্য গোয়িং গেটস টফ দ্য টফ গেট গোয়িং। ভারত বিশ্ব কি ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি হ্যায়। পিছলে ফাইন্যান্সিয়াল ইয়ার মে ভারত কি জিডিপি গ্রোথ 7.7% রহি। ইতনা হি নাহি, পিছলে 12 বর্ষো মে হাম ভারত মে কাইজেন ফিলোসফি ইয়ানি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আপনাতে হুয়ে আপনি ইকোনমিক ডিএনএ কো ট্রান্সফর্ম কর রহে হ্যায়।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজও আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন নেভা সহ একাধিক কর্মসূচি থাকছে। লোকসভার সচিবালয় জানিয়েছে, সাংসদ, প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন এই মঞ্চে। লোকসভার সচিবালয় পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসির প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। এক্ষেত্রে তাদের জ্ঞান, পরিকাঠামো ও দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে বাস্তবসম্মত সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতে হবে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পাঁচটি বৈজ্ঞানিক প্রকাশনার উদ্বোধন করেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুপক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। কোন পক্ষকে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মান্যতা দেওয়া হবে সেই বিষয়ে নিজেদের সমর্থনে তথ্য দিতে বলা হয়েছে তাদের। আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ দুপক্ষকে বক্তব্য জানাতে বলেছে কমিশন। চলতি বছরের জুন মাসে ভারতীয় রেল পণ্য পরিবহনে গত বছরের একই সময়ের তুলনায় 4% বৃদ্ধি নথিভুক্ত করেছে। রেল মন্ত্রক জানিয়েছে, গত মাসে রেলওয়ে 14 কোটি 20 লক্ষ টনেরও বেশি পণ্য বোঝাই করেছে। এর পাশাপাশি চলতি বছরের জুন মাসে যাত্রী পরিবহনের ক্ষেত্রেও রেল ধারাবাহিক বৃদ্ধি হার অর্জন করেছে। ফ্রান্স সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ প্যারিসে ফরাসি বহুজাতিক ব্যাংক বিএনপি পারিবাস গ্রুপের শীর্ষ আধিকারিক ইয়ান জেরার্দিনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে জেরার্দিন জানান, বিশ্বজুড়ে বিনিয়োগের অত্যন্ত নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে ভারতের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ বাড়ছে। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন। আবাসিক ভবনসহ 30টি পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, 30টি স্থানে এই হামলা চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনে হামলার প্রত্যুত্তরে তাদের এই আক্রমণ। এদিকে রাশিয়ার তৈল শোধনাগার সহ একাধিক পরিকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলা অব্যাহত, এর জেরে রাশিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী এলনিনোর প্রভাবে আগামী কয়েক মাস নিউজিল্যান্ডের কিছু অংশে শুষ্ক আবহাওয়া এবং দাবানলের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর্থ সায়েন্সেস নিউজিল্যান্ড গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, ইতোমধ্যে এলনিনো পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি আরও তীব্র আকার নিয়ে ইতিহাসের অন্যতম শক্তিশালী এলনিনোয় পরিণত হতে পারে। এর প্রভাব 2027 সাল পর্যন্ত থাকতে পারে বলে জানানো হয়েছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে স্পেন। মিকেল ওয়ারজাবাল স্পেনের হয়ে 36 মিনিটে প্রথম গোল করেন, 66 মিনিটে দ্বিতীয় গোল করেন পেদ্রো পোরো। এরপর শেষ মুহূর্তে ফের গোল করেন ওয়ারজাবাল। অন্য খেলায় মুখোমুখি হয়েছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত পর্তুগাল 2-1 এগিয়ে রয়েছে। অন্যদিকে রাউন্ড অফ 32 অন্য ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। খেলা শুরু হবে সকাল 8:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। খবর শেষ হল। এর পরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী ঋতু গুহ।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনুন নজরুল গীতি, প্রথম শিল্পী সুস্মিতা গোস্বামী।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনুন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফসলের বিশেষ পরামর্শ বলি। জুন মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে পাট ফসলের বৃদ্ধি ও আঁশের গুণমান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন এবং পোকামাকড় ও রোগ দমনের ওপর অতিরিক্ত আর্দ্রতা রোগ পোকার আক্রমণ বাড়াতে পারে। জুন মাসের সাথে সাথে জুলাই মাসেও জমি ও ফসল ব্যবস্থাপনা, জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না, প্রয়োজনে দ্রুত নিকাশির ব্যবস্থা করুন। গাছের স্বাভাবিক বৃদ্ধি ও নিয়ন্ত্রণের জন্য নিড়ানি বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করুন। আগাছা থাকলে পুষ্টি ও আর্দ্রতা প্রতিযোগিতা বৃদ্ধি পায়। হালকা বৃষ্টির পরে মাটির উপরিভাগ আলগা করলে শিকড়ের বৃদ্ধি হয়। সার ব্যবস্থাপনা টপ ড্রেসিং হিসেবে প্রয়োজন মতো নাইট্রোজেন সার প্রয়োগ করুন। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ কিছুদিন স্থগিত রাখুন, যাতে সার ধুয়ে না যায়। জৈব সার বা গোবর সার ব্যবহার করলে মাটির গঠন ও আর্দ্রতা ধারণ ক্ষমতা উন্নত হয়, পোকামাকড় ও রোগ দমন, পোকা ও রোগের আক্রমণ দেখা দিতে পারে। জুট সেমিলুপার, হেয়ারি ক্যাটারপিলার, জুট অ্যাপিয়ান, স্টেম রট রোগ নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করুন এবং আক্রান্ত পাতা বা ডগা নষ্ট করুন। প্রাথমিক অবস্থায় নিমভিত্তিক জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। আক্রমণ বেশি হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন। বজ্রঝড় ও দমকা হাওয়ার সময় জমিতে কাজ করা এড়িয়ে চলুন। ভারী বৃষ্টির পরে জমিতে জল দাঁড়িয়ে থাকলে দ্রুত বের করে দিন। বৃষ্টির পরে রোগের প্রকোপ বাড়তে পারে, তাই নিয়মিত নজরদারি প্রয়োজন। শশার ক্ষেত্রে উঁচু জমিতে রিজ ও ফারো পদ্ধতিতে লঙ্কা, বেগুন, টমেটো ও কুমড়ো জাতীয় ফসলে চারা তৈরি জন্য বীজতলা প্রস্তুত করে বীজ বপন শুরু করুন। বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে ব্যবহার করুন, যাতে চারার বৃদ্ধি ভালো হয়। সহজ ব্যবস্থাপনা ও পরবর্তীতে প্রতিস্থাপনের সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাটের ব্যাগে চারা তৈরি করা যেতে পারে। আগামী দিনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বীজতলায় জল জমা এড়াতে উপযুক্ত নিকাশি ব্যবস্থা গ্রহণ করুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি পরামর্শ, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনুন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে, মুর্শিদাবাদ জেলার আবহাওয়া ছিল প্রধানত আর্দ্র। আগামী 24 ঘন্টায় জেলার আবহাওয়া থাকবে প্রধানত আর্দ্র। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে থাকবে হাওয়া। জনসেবা সমূহের উদ্দেশ্যে বিশেষ কোনো সতর্কবার্তা নেই। আগামী 36 ঘন্টায় জেলার আবহাওয়া থাকবে আর্দ্র। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। অনুষ্ঠান

0: এতক্ষণ শুনলেন লোকগান। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz-এ FM প্রচার তরঙ্গে, আকাশবাণী মুর্শিদাবাদ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন জানিয়ে দিই আজকের অনুষ্ঠান সম্পর্কে। আরেকটু পরেই শুনবেন বাংলা ছায়াছবির গান, ঠিক তার পরেই সকাল 8টায় আপনাদের নিয়েই আপনাদের অনুষ্ঠান শুভ সকাল। আজকের বিষয় থাকছে বেঁচে থাক অরণ্য। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:10 বিবিধ ভারতের অনুষ্ঠান, সকাল 10টায় কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান, দুপুর 1টায় বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 1:30 কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান, দুপুর 2:20 অনুরোধের আসরে আজ শুনবেন রবীন্দ্রসঙ্গীত, দুপুর 3টেই এবং 3:05 দিল্লি কেন্দ্রের সংবাদ, 3:10 অনুষ্ঠান দিনান্তিকা, 3:40 বিবিধ ভারতীর অনুষ্ঠান, বিকেল 5টায় রবীন্দ্রসঙ্গীত, 5:15 শুনবেন নজরুলগীতি, 5:30 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান ক্ষেত খামারের কথা, সন্ধে 6টায় দিল্লি কেন্দ্রের হিন্দি খবর, 6:05 লোকগান, 6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 6:40 শুনবেন ভক্তিগীতি, 6:55 অতুল প্রসাদের গান, সন্ধে 7:10 আপনাদের নিয়েই আপনাদের অনুষ্ঠান আজ সন্ধ্যায়, সংবাদ প্রতিদিনের মতো নির্দিষ্ট সময়ে 7:00, রাত 8টায় সংবাদ দিল্লি কেন্দ্রের, 8:10 এবং 8:25 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 8:35 বাংলা আধুনিক গান, রাত 9টায় দিল্লি কেন্দ্রের সংবাদ, 10:10 আজ মজলিশে শুনবেন অমিত কুমার এবং রাহুল দেব বর্মন, বিষয়ে উপস্থিত থাকবেন ফেরদৌস আরা বেগম। শুনলেন অনুষ্ঠান সূচি, এখন সংবাদ
2: প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুপক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন এবং পর্তুগাল শেষ 16-য় পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-29 জুলাই রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়াও গত বছরের 10 নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগর

অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশবান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস এই পাঁচটি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজ এবং আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন সহ একাধিক কর্মসূচি থাকছে। লোকসভা সচিবালয় জানিয়েছে, সাংসদ, প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন এই মঞ্চে। লোকসভার সচিবালয়, পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুই পক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, কোন পক্ষকে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মান্যতা দেওয়া হবে সে বিষয়ে নিজেদের সমর্থনে তথ্য দিতে বলা হয়েছে তাদের। আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ দুপক্ষকে বক্তব্য জানাতে বলেছে কমিশন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে মমতা ব্যানার্জি আগেই দলের জাতীয় কর্মসমিতি তালিকা জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনে। এরপর ঋতব্রত শিবির পৃথক বৈঠক করে আলাদা জাতীয় কর্মসমিতি তৈরি করেন। তাদের পক্ষ থেকেও কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস শীর্ষক সম্মেলনে সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। এক্ষেত্রে তাদের জ্ঞান, পরিকাঠামো ও দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে বাস্তবসম্মত সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতে হবে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী 5টি বৈজ্ঞানিক প্রকাশনার উদ্বোধন করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা গতকাল কড়া নিরাপত্তায় অনন্তনাগের নুনওয়ান এবং গান্দেরওয়াল জেলার বালতালে দুটি বেস ক্যাম্পে পৌঁছন। এই দলে মোট 4,822 জন পুণ্যার্থী রয়েছেন। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তরফে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। দুটি রুটে বিশ্রামের ব্যবস্থা, খাবারের স্টল, স্বাস্থ্য পরিষেবার সুবিধা রয়েছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আজ ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব, দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করবে। ভারতে বর্তমান নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি জানান, নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনেই তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন না।

থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুগদাহান অঞ্চলে একটি দুর্ঘটনায় নজনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, 11 বছরের এক বালক একটি পিকআপ ট্রাক চালিয়ে 35 জনের তীর্থযাত্রীর দলটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান 5 সন্ন্যাসী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 4 সন্ন্যাসীর মৃত্যু হয়। বর্তমানে 13 জন চিকিৎসাধীন। সিরিয়ার রাজধানী দামাস্কাসে একটি ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, 20 জন আহত। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ক্যাফেটি রাজধানীর হিজাজ এলাকায় প্যালেস অব জাস্টিস থেকে 100 মিটার দূরত্বে অবস্থিত। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন। আবাসিক ভবনসহ একাধিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, 30টি স্থানে এই হামলা চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনের হামলার প্রত্যুত্তরেই তাদের এই আক্রমণ। এদিকে রাশিয়ার তৈল শোধনাগার সহ একাধিক পরিকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলা অব্যাহত, এর জেরে রাশিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পর্তুগাল। 53 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ইভান পেরিসিচ গোল করেন। এরপর 68 মিনিটে পর্তুগালের হয়ে পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে পর্তুগালের হয়ে গঞ্জালো র্যামোস গোল করায় পর্তুগাল ম্যাচ জিতে যায়। অন্য খেলায় স্পেন অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। স্পেনের হয়ে 36 ও 89 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারওয়াল, 66 মিনিটে একটি গোল করেন পেড্রো পোরো। আগামী মঙ্গলবার স্পেন ও পর্তুগাল পরস্পরের মুখোমুখি হবে। অন্যদিকে রাউন্ড অফ 32 অন্য ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 8:30। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে পরাজিত করে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আগামী রবিবার লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ব্যাডমিন্টনে কানাডা ওপেন সুপার 300 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় পর্বে ভারতের তানেয়া হেমন্ত জাপানের রিকো গুঞ্জির কাছে 21-11 ব্যবধানে পরাজিত হয়েছে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের কমনওয়েলথ পদকজয়ী আকর্ষি কাশ্যপও। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকায়চি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করবেন। রাজ্যে অভিন্ন বিধি দেওয়ানি বিধি কার্যকর করার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত। নারী সুরক্ষায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের সবকটি থানায় সূচনা হয়েছে 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক এবং সাইবার হেল্প ডেস্কের। তোলাবাজি ও আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী 7 দিনের পুলিশ হেফাজত। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ ও দলীয় তহবিল নিয়ে দাবি ও পাল্টা দাবির মধ্যে বিবদমান দুই গোষ্ঠীকেই তাদের বক্তব্য জানাতে বলেছে নির্বাচন কমিশন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আজ সূচনা হচ্ছে। পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। দুদিনের কর্মসূচিতে বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর এবং অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী এবং বাজেট প্রক্রিয়া সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন রাজ্যের বিধানসভা স্পিকার, সাংসদ ও সংসদীয় বিশেষজ্ঞরা এই অধিবেশনগুলিতে বক্তা ও রিসোর্স পার্সন হিসেবে কাজ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক

0: মন্ত্রী কিরেন রিজিজু, থাকবেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 4 জুলাই বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভার কক্ষে সমাপনী অধিবেশন হবে। সমাপ্তি ভাষণ দেবেন রাজ্যপাল আর এন রবি। এই কর্মসূচিতে যোগ দিতে গতকাল কলকাতায় পৌঁছেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি UCC কার্যকর করার প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে গতকাল দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্টবেঙ্গল 2026-এর খসড়া বিল পরীক্ষা ও সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। 4 সপ্তাহের মধ্যে কমিটি তাদের রিপোর্ট জমা দেবে, এরপর বিধানসভায় বিলটি পেশ করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। বৈঠকের পর পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে 2টি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তিতে 2 চব্বিশ পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কলকাতায় নগর দায়ের আদালতের মতো 9টি জায়গায় ফাস্ট্র্যাক আদালত স্থাপনের অনুমতিও আজ গতকালের বৈঠকে গৃহীত হয়েছে। পাশাপাশি ভিবিজি রামজি প্রকল্পে রাজ্যে বাস্তবায়নের অনুমতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পশ্চিম মেদিনীপুরে 1টি ESI হাসপাতাল এবং মালদায় জওহর নবোদয় বিদ্যালয় তৈরির জন্য জমি দেওয়া হবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। কোচবিহার ও বাঁকুড়া জেলায় 2টি বৈদ্যুতিক সাবস্টেশন তৈরির লক্ষ্যে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাকে জমি দেওয়ার প্রস্তাবও গৃহীত হয়। এছাড়া জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরতদের আগামী মাস থেকে 5,000 টাকা করে বেতন বৃদ্ধির প্রস্তাবও বৈঠকে অনুমোদিত হয়েছে।
1: মন্ত্রিসভা 2026 সালের 1 আগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের মানে NHM অধীনে কর্মরত মানব সম্পদের মানে কর্মীদের মাসিক পারিশ্রমিক প্রতি মাসে 5,000 টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা কেন্দ্র সরকারের প্রকল্প বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা আজীবিকা মিশন গ্রামীণ BBGRAMJI স্কিম পশ্চিমবঙ্গ 2026 বাস্তবায়নের জন্য কার্যোত্তর অনুমোদন দিয়েছে। নোটিফিকেশন 30 জুন বের করা হয়েছে।
0: যথাযথভাবে যাচাই করেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। নবান্নে গতকাল মুখ্য সচিব ও বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠকে তিনি এ বিষয়ে পঞ্চায়েত দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন। কোনো অবস্থাতে অযোগ্য ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নারী সুরক্ষায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি চলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। গতকাল রাজ্য সচিবালয় নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী পুলিশের আরও আধুনিকীকরণের উপর জোর দিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের হৃত গৌরব ফিরিয়ে আনার কথাও বলেন।
2: আমাদের বর্তমান সরকারের সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে, এটা আমাদের মনোভাব জানেন, আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করব।
0: গতকালই রাজ্যের সবকটি থানায় শুরু হয়েছে 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক। 24 ঘন্টা চালু থাকে হেল্প ডেস্কে মহিলারা যে কোনো ধরনের সমস্যা বা অভিযোগ সরাসরি জানাতে পারবেন। রাজ্যের সবকটি থানায় গতকাল সূচনা হয়েছে সাইবার হেল্প ডেস্কের। সাইবার প্রতারণার হাত থেকে মানুষকে সুরক্ষা দিতে এই পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
2: সাইবার হেল্প ডেস্ক নিয়ে বলতে চাই, এটা কি মহামারীর আকার ধারণ করেছে। বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে টাকা দ্রুততার সঙ্গে হাত বদল হয়ে চলে যাচ্ছে। এটি নিয়ে ভারত সরকার, ভারতের স্বরাষ্ট্র দপ্তর ভাবছেন, অনেক আধুনিক ব্যবস্থা তৈরি হয়েছে এবং এর জন্য ভারত সরকার এবং রাজ্য সরকারের 2টি স্বরাষ্ট্র দপ্তর এবং বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে নিবিড় সম

0: উন্নয়নের দরকার রয়েছে।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের উত্তরবঙ্গ যাচ্ছেন। দুপুর 2 নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন বলে জানা গেছে। উত্তরকন্যা একটি প্রশাসনিক বৈঠকে তাঁর যোগ দেবার কথা। বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, বৃষ্টি ও ধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গেও মুখ্যমন্ত্রী আজ সাক্ষাৎ করতে পারেন। রাজ্যে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা করেছে আদানি গোষ্ঠী। নিউটাউনে এই হাসপাতাল গড়ে উঠবে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। জানা গেছে, 1,000 শয্যার এই হাসপাতালে 500টি শয্যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য সংরক্ষিত থাকবে। এই 500 শয্যায় যারা ভর্তি হবেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং দলের অনুমোদিত স্বাক্ষরকারী পদের দাবি ও পাল্টা দাবিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৎপর হয়েছে। এ বিষয়ে দলের দুই বিবদমান পক্ষের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কে চিঠি পাঠিয়েছে কমিশন। চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই পক্ষকেই তাদের নিজ নিজ বক্তব্য ও দাবির সপক্ষে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার 6 জুলাই বিকেল 5:30টার মধ্যেই জবাব জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। আগেই জানানো হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ বিধায়কদের একটি প্রতিনিধি দল গতকাল নির্বাচন কমিশনে যায়। তোলাবাজি ও আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পৌর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে গতকাল বারাসাত আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী জানিয়েছেন, দেবরাজের বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। আরচিকর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনায় ভিসেরা পরীক্ষার সময় নমুনা অদলবদল ঘটানো হয়েছিল বলে অভিযোগ ওঠার প্রেক্ষিতে শিয়ালদা আদালতে দ্বারস্থ হয়েছে পরিবার। এক ব্যক্তি অভয়ের বাবার কাছে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। ওই চিঠিতে দাবি করা হয়েছে, বিলগেছে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে অভয়ার ভিসেরা নমুনা অদলবদল করা হয়েছিল। ল্যাবরেটরির 3 আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত বলেও দাবি করা হয়েছে চিঠিতে। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তনের মোকাবিলা ও জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাণী শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, কোনো একক প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। তথ্য সংস্কৃতি বিভাগের অতিরিক্ত তথ্য অধিকর্তা ও বার্তা শাখা প্রধান সুমিতা দে প্রয়াত গতকাল রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 59 বছর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ এলাকার কারণে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2: আমাদের 3 তারিখের উপকূলের একটা জেলায় মূলত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ এবং তীব্রতা দুটোই বাড়ার সম্ভাবনা।
1: আলিপুর আবহাওয়া অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস এই তথ্য জানালেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন শুনুন বাংলা ছায়াছবির গান। প্রথম গানটি শুনুন অন্তরের ভালোবাসা ছায়াছবি থেকে, শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

বাংলা ছায়াছবির গান শুনছেন, এবারের শিল্পী কিশোর কুমার, ছবি অমর সঙ্গী।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: শুনলেন বাংলা ছায়া ছবির গান। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে, আকাশবাণী মুর্শিদাবাদ। ঘড়ির কাটাই সকাল 8টা। সকাল 8টা মানেই আপনাদের নিয়েই আপনাদের অনুষ্ঠান শুভ সকাল। কাছে দূরের সব বন্ধুদের জানাই শুভ সকাল। 9434921300, 9434921300 এবং 03482259648, 03482259648, এই দুটি নাম্বারে আসতে থাকুক ফোন, SMS। বিষয় আপনাদের জানা, তবুও 1 জুলাই থেকে 7 জুলাই চলছে বন মহোৎসব। হ্যাঁ বন্ধু, দিকে দিকে চলছে বৃক্ষরোপণ, দিকে দিকে গাছ লাগানো, কিন্তু আমরা কি গাছ কাটা থামাতে পারছি? এই যে অবাধে যা ইচ্ছে তাই হচ্ছে গাছের ওপর, বনভূমিগুলো একে একে নিঃশেষ হয়ে যাচ্ছে, এটা আমাদের আগামী প্রজন্মের কাছে, আমাদের আগামী দিন বেঁচে থাকতে, আগামী দিন শান্তিতে বসবাস করার জন্য ভালো হচ্ছে না। কারণ গাছ না থাকলে যে কি হতে পারে সেটাই আজকে আপনাদের কাছে শুনব। বিষয় রইল বেঁচে থাক অরণ্য। এই বিষয়ে SMS এবং ফোন আসতে থাকছে, ফোন অলরেডি চলে এসেছে। তবুও একটা গান শুনি, তারপরে ফিরে আসছি।

বেঁচে থাক অরণ্য, এই বিষয়ে প্রথম ফোন দেখে নি ফোনে কোন বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু। না, প্রথম ফোন আমরা পেলাম না। একটি এসএমএস পড়ে ফেলি। বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা লিখছেন, নমস্কার, শুভ সকাল। বেঁচে থাক অরণ্য, প্রকৃতির

শ্রেষ্ঠ সম্পদ অরণ্য। তাই তো সৃষ্টিকর্তা প্রকৃতির হাত দিয়ে জীবজগৎকে এই উপহার দিয়েছেন, যার প্রভাবে তারা নিজের অস্তিত্ব বজায় রেখে চলেছে। অরণ্য শুধুমাত্র কাঠ বা জ্বালানির উৎস নয়, এটি পৃথিবীর ফুসফুস। এই অরণ্যকে কেন্দ্র করেই মানুষ ও অন্যান্য প্রাণীদের আশ্রয়স্থল ও খাদ্য সংস্থানের ব্যবস্থা গড়ে উঠেছে। দূষণমুক্ত পরিবেশ ও নির্মল প্রকৃতির আধার এই অরণ্য, যে প্রতিনিয়ত মানব সভ্যতায় ও পরিবেশ ভারসাম্য রক্ষায় নিয়োজিত, এ যেন তার নিঃস্বার্থ দান। কথায় আছে, একটি গাছ একটি প্রাণ। আমার তো মনে হয় একটি গাছ অনেক প্রাণ। তাই সত্যিই এই গাছপালা রক্ষা করা অত্যন্ত জরুরি। সুস্থ মানবজাতির স্বার্থে অরণ্য বেঁচে থাক বাক্যটি যথোপযোগী, আর তাকে রক্ষা করাই হোক আজকের শপথ। সৃষ্টিকর্তার কাছে অরণ্যের দীর্ঘায়ু কামনা করেছেন কান্দনগর থেকে আমাদের বন্ধু চন্দ্রনাথ সাহা। দেখেনি ফোনে কোন বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু।

না, আমরা আবারও নমস্কার বন্ধু।

0: নমস্কার বন্ধু। নমস্কার বন্ধু।
1: শুভ সকাল,
0: শুভ সকাল, বলুন।
1: বীরভূম থেকে
2: আসল কথা হচ্ছে,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিংহ।
0: হ্যাঁ,
1: বেঁচে থাক অরণ্য, সবার সেবা উচিত। 33% স্থল ভারতবর্ষের অংশ জুড়ে বসবাসের স্থান, কৃষি জমি, সমুদ্র, নদ নদী, খাল নালা, বিল, কান্দর, পুকুর, পড়ে খনিজ সম্পদ, পাহাড় পর্বত, আরো কত কি গাছ লাগিয়ে পরিচর্যা করা অবশ্যই প্রয়োজন। পর্যটনের বিশাল ক্ষেত্র ভারতবর্ষ জুড়ে, শস্য শ্যামলা বসুন্ধরা উজাড় করে দিচ্ছে প্রকৃতি। অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা স্বাস্থ্যে সুষম বন্টনে দেশ স্বদেশ সমৃদ্ধ হয়। মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করার প্রয়াস অব্যাহত। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: ভালো থাকুন, খুব ভালো থাকুন। দেখে নিই আমাদের 9434921300 এই নাম্বারে কোন বন্ধু রয়েছে। নমস্কার বন্ধু।
3: নমস্কার।
0: হুম,
3: আমি মারগ্রাম শীতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: বলুন।
3: আজকের বিষয় বেঁচে থাক অরণ্য। ও আমি বলি যে অরণ্য যেভাবে দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে, তাতে আমাদের পরিবেশের প্রচন্ড ক্ষতি হচ্ছে। একটা গাছ একটা প্রাণ, তাই একটা গাছ কাটার আগে আমরা 10টা গাছ রোপণ করব, এটা যেন প্রত্যেকের মাথায় থাকে। আর শুধু তাই নয়, অরণ্য অর্থাৎ বন্য পশুরা অরণ্যেই বাস করে, তারা সব অরণ্য যদি ধ্বংস হয়ে যায় তারা কোথায় যাবে, এটাও চিন্তা করতে হবে। নমস্কার দিদি ভাই, আমি অসুস্থ, আমি ছোট্ট করে বললাম।
0: খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন। একদমই তাই, অরণ্য যদি ধ্বংস হয়ে যায় তাহলে পশু পাখিরাই বা কোথায় থাকবে, তাদেরও তো থাকার জায়গা চলে যাচ্ছে। আর জীবন বৃত্ত সম্পন্ন করতে প্রত্যেক প্রাণীরই প্রয়োজন আছে, ছোট্ট পোকা থেকে শুরু করে সব কিছু। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার বন্ধু।
2: নমস্কার।
0: হুম,
2: মানে খায়রুল বাসার কুনিয়া মুর্শিদাবাদের কথা বলছি।
0: বলুন। শুভ সকাল।
2: লীলা মজুমদারের বিখ্যাত লাইন, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। আসল কথা হচ্ছে, আমাদের যে আমাজন নদী,

0: আমেরিকার এবং আমাদের অসমের যে ব্রহ্মপুত্র নদী এবং আমাদের যে গঙ্গা নদী, তার দুই পারে অসংখ্য গাছ এবং সেই গাছের যে ধ্বংসলীলা চলছে এখন সেটা বলা খুব মুশকিল। এবং আমি যেখানে ছিলাম পাকা চার বছর শিলবাসা বাবানগর হাবেলের রাজধানী, সেখানে অরণ্যে অরণ্যময়, কিন্তু সেখানে আমি নিজে দেখেছি অসংখ্য গাছ কাটা হচ্ছে। এটা একটা ব্যাধি, শুধু আমাদের তীরবিশ্বের ভারতবর্ষ নয়, মায়ানমার সাংঘাতিক ওখানে বন, এবং পাশে আপনি শ্রীলঙ্কা যান সেখানেও প্রচুর যে পঞ্চবটি বন আছে সেই পঞ্চবটি বনেরও গাছগুলো কিন্তু কাটা হচ্ছে। এই ব্যাধি আমাদের আস্তে পিস্তে জড়িয়ে এবং আমাদের ভারতবর্ষের যে একটা বিখ্যাত রাস্তা তৈরি হচ্ছে এবং চ্যানেল তৈরি হচ্ছে সেখানেও বৃক্ষ নিধন করা হচ্ছে, সেটা বড় কথা নয়। তবে একটা গাছ কাটলে দুটো গাছ লাগাবো, এটাই আমাদের প্রতিজ্ঞা হোক। এবং আকাশবাণী মুর্শিদাবাদকে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: ভালো থাকুন, আপনিও খুব ভালো থাকুন। একটি SMS পড়ে ফেলি, কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখছেন, বেঁচে থাকা অরণ্য, সত্যিই এই পৃথিবীর বেঁচে থাকার প্রয়োজনে আমরা সহ সমস্ত জীবনের সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনে পৃথিবী জুড়েই অরণ্যের বেঁচে থাকা অত্যন্ত জরুরি। প্রতিবারই এই বর্ষা এলেই অবাক হয়ে দেখি, শুনি আর কখনো কখনো সামিলও হই বনসৃজনের মাধ্যমে অরণ্য সপ্তাহ পালনের প্রচার সর্বস্ব জাঁকজমকপূর্ণ উৎসবে। তারপরে আর আমরা অনেকেই খবর রাখি না রোপণ করা চারাগাছগুলোর কী হলো, সেগুলোর নিয়মিত পরিচর্যার দিকেও কারো নজর থাকে না। তাই সারা দেশ জুড়ে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করার নিট ফল হয় প্রকৃতির নিয়মেই নিজস্ব জৈবিক শক্তিতে সামান্য কিছু চারাগাছ ভবিষ্যতের মহিরুহ হিসেবে গড়ে ওঠার সুযোগ ছিনিয়ে নেয়। আর বাদবাকি চারাগাছগুলোকে বিভিন্ন ধরনের ছাগলের নোটে গাছটি মুড়িয়ে খাবার মতন অবস্থা হয়। অথচ এই পৃথিবীর সুস্থভাবে বেঁচে থাকার জন্য অন্ততপক্ষে তার আয়তনের 30% বনভূমি থাকা প্রয়োজন। আর আমাদের সচেতনতার অভাবে উপগ্রহ চিত্র বলছে কোথাও কোথাও সেটা 10% নিচে। আমরা পৃথিবীর ফুসফুস আমাজনের বৃষ্টি বনের সঙ্গে সঙ্গে আমাদের গর্ব সুন্দরবন সহ পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক অরণ্যের আয়তন দায়িত্ব নিয়ে কমিয়ে ফেলেছি, অনেকটা যেন সেই আমি জেনে শুনে বিষ করেছি পান। তাই আসুন ভুল ত্রুটি শুধরে ব্যক্তিগত লোভ লালসাকে বিসর্জন দিয়ে অন্ততপক্ষে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা বুক দিয়ে অরণ্য রক্ষা করি, নতুন নতুন বনসৃজন করি। সবাই ভালো থাকবেন। খুব সুন্দর SMS, আসুন দেখি এরপরে ফোনে কোন বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু। দেখি কোন বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু।

0: চলে আসি আরও একটি এসএমএস এ, দেখি ফোনে কোন বন্ধু রয়েছে। নমস্কার বন্ধু।
1: হ্যাঁ দিদি নমস্কার।
0: হ্যাঁ
1: আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: বলুন, শুভ সকাল।
1: হ্যাঁ দেখুন, শুভ সকাল দিদি। দেখুন, গাছের জন্য জীবন আর জীবনের জন্য গাছ। হ্যাঁ তো গাছ যখন আমরা লাগাই, ধরুন যখন এই যে বন মহোৎসবের যে ব্যাপারটা আসছে সামনে, হ্যাঁ সেখানে তো আমাদের আরো সচেতন হতে হবে, কারণ বনভূমির সংখ্যা অনেক কমে গেছে আগের থেকে। আর যেটা ফিরে এসেছে সেটা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে চারা গাছগুলো বিলি করা হচ্ছে তাতে দেখছি মানুষের উৎসাহ। হ্যাঁ এক একজন একটা করে গাছ নিয়ে তাদের প্রত্যেকের ইয়েতে লাগাচ্ছে। এই একজন থেকে দিদি, হ্যাঁ যেমন বিন্দু বিন্দু জল থেকে নদী বা সাগরের সৃষ্টি হয়, তেমনি এক একজনের সচেতনতা থেকে হ্যাঁ একটা বনানী বা অরণ্যের সৃষ্টি হয়। আর সেই অরণ্যকে বেঁচে থাকার

0: হ্যাঁ, যে দায়িত্বটা সেটা আমাদেরই নিতে হবে এই কারণে, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে। কারণ তারা যদি এখন এই অরণ্যের ব্যাপারটা বুঝতে না পারে বা না শেখে, ধরুন বা আমরা যদি না শেখাই, তাহলে কিন্তু তারা মহাসংকটে পড়বে, যে সংকট থেকে উদ্ধার করার ক্ষমতা কিন্তু থাকবে না তখন আমাদের, আমরা তখন অসহায় হয়ে পড়বো। কাজে এখন থেকে যদি আমরা এই বেঁচে থাকুক অরণ্য যে বিষয়টা দিয়েছেন সেটাকে নিয়ে যদি আমরা এখন থেকেই ভাবনা চিন্তা করি, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের জন্য একটা শস্য শ্যামলা পৃথিবী অপেক্ষা করছে, আর সেই অপেক্ষায় আমরা আগ্রহী সবাই। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন,
1: আপনিও খুব ভালো থাকুন। নমস্কার বন্ধু।
2: তপন দাস, ওরা আর মুর্শিদাবাদ,
1: অনেক শুভেচ্ছা, বলুন, শুভ সকাল।
2: দিদি ভাই, সত্যি এটা কিন্তু উপযুক্ত সময়, হ্যাঁ, এই গাছ লাগাবার। আমি সেদিনকে গিয়েছি দুয়ারে সরকার আমাদের ভবনগুলা ব্লকে বিডিওফিস, সেখানে আমাকে পাঁচখানা গাছ দিয়েছে, হ্যাঁ, নিয়ে গিন গাছ নিয়ে এসে বাড়িতে লাগিয়ে দিয়েছি, হ্যাঁ, গাছ নিয়ে গেছে। গাছ লাগালে হবে না, কিন্তু আমরা বাংলা ভাষায় বলে জাফরি, মানে বেড়া, বেড়া অবশ্যই দিতে হবে, কারণ এখন ছাগলের উৎপাত খুব। আবার কি আছে দিদি ভাই, সেদিনকে আমাদের মন্দিরে প্রায় 50 খানা লম্বু গাছ লাগিয়েছি, হ্যাঁ, লম্বু গাছ লাগার পরে ওকে বেড়া দিয়ে তার কাটা দিয়ে ভালোভাবে ঘেরা হয়ে গেছে, হ্যাঁ, গাছ লেগে গেছে। গাছ লাগান, হ্যাঁ, পৃথিবী বাঁচান, পৃথিবী না বাঁচলে কিন্তু আমরা বাঁচবো না, কেন এই গাছ আমাদের এক একটা প্রাণ। এটা ছোট করে বলি দিদি ভাই, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, ধন্যবাদ আপনাকে।
1: ফোন আসতেই থাকছে, কিন্তু SMS পড়ে ফেলি। এবারের SMS পাঠিয়েছেন ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায়, লিখছেন, আপনাকেও বেতার জগতের সমস্ত বন্ধুকে জানাই শুভ সকাল, তোমার জন্যও শুভ সকাল। অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে, অরণ্য সপ্তাহ পালিত হওয়ার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ করে অরণ্য ও বনভূমি রক্ষা করা হয়। অরণ্য আমাদের পরম বন্ধু, অরণ্য ছাড়া মানবজীবন অচল। অরণ্য দেয় বিশুদ্ধ অক্সিজেন, নিয়ন্ত্রণ করে পরিবেশের ভারসাম্য, জলবায়ু দেয় জীবন ও জীবিকা, দুর্যোগ প্রতিরোধ, বাস্তুতন্ত্রের ভারসাম্য ইত্যাদি নিয়ন্ত্রণ করে অরণ্য। অরণ্য যদি বেঁচে না থাকে, প্রকৃতি হবে উষ্ণ, ভয়াবহ, যেখানে মানুষ বা জীবজগতের অস্তিত্ব থাকবে না। শেষে বলি, বাঁচুক অরণ্য ও বনভূমিকে, বাঁচুক জীবজগতের জীবন। পরের SMS-এ চলে যাই। শুভ সকাল, প্রথমে আমার শুভেচ্ছা। আজকে শুভ সকালের বিষয় হলো বেঁচে থাকুক অরণ্য। বিভিন্ন জীবজন্তু অরণ্য বসবাস করে এবং আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। প্রতিনিয়ত আমরা যেভাবে অরণ্যের ওপর আক্রমণ করছি, কেটে নষ্ট করছি গাছ, সেটা আগামী দিনের এই পৃথিবী ধ্বংসের মুখে পতিত হবে। আফ্রিকা মহাদেশের বেশিরভাগ রাষ্ট্র অরণ্যময় দেশ এবং দেশে 3/2 অরণ্য দেখা যায়। আমরা চাই এই অরণ্যকে প্রাণের বিনিময়ে রক্ষা করব। এটুকুই বললাম, ভালো থাকবেন। পাঠিয়েছেন SMS-টি মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর, হরিভাঙা লালবাগ, হাড়িভাঙা লালবাগ মুর্শিদাবাদ থেকে। দেখে নিই কোন বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার বন্ধু।
3: নমস্কার, শুভ সকাল। বর্তমানে যে অরণ্য ভূমি ছিল তা অনেক কমে গেছে, এবং কমার কারণ হচ্ছে যে মানুষ যত্রতত্র বাড়িঘর করে খাল ডোবা বুঝিয়ে কংক্রিটের পাহাড় তুলে ক্রমান্বয়ে পৃথিবীর মাটিকে ধ্বংস করছে, এবং বন জঙ্গল কেটে শহর নির্মাণ করা হচ্ছে। শুধু তাই নয়, নিজের ব্যক্তিগত স্বার্থে তারা বন জঙ্গল

0: কেটে নিজের মুনাফা অর্জন করছে। তো এই অবস্থায় পৃথিবীর যে ভারসাম্য নষ্ট হচ্ছে জলবায়ু পরিবর্তন, এবং শুধু জলবায়ু পরিবর্তন নয়, তার পরিবেশ এমন ভাবে বিনষ্ট হয়েছে, বিনষ্ট হচ্ছে এখনো বর্ষার ভিত্তি দেখা যায়, জায়গায় জায়গায় হচ্ছে একাত্মক, কিন্তু যে পরিবারে বৃদ্ধির দরকার সেই পরিবারে বৃদ্ধি নাই, চাষিরা চাষ করবে তার জল নাই। এই অবস্থায় আমাদের শুধু বাংলায় নয়, গোটা পৃথিবীতে চলছে, এবং সময়ে সময়ে বৃষ্টি হয় প্রচন্ড, সেই প্রচন্ড বৃষ্টির ফলে বন্যা দেখা যায়, ধ্বংসলীলা দেখা যায়। শুধু তাই নয়, ভূমিকম্পে উষ্ণায়ন বাড়ার ফলে ভূমিকম্পে ধ্বংস হচ্ছে পৃথিবীর অনেক দেশ। তাই আমরা বন সংরক্ষণ করতে বদ্ধপরিকর আমাদেরকে হতে হবে, শুধু তাই নয়, বন জঙ্গল সৃষ্টি করতে হবে এবং গাছ লাগাতে হবে পৃথিবীকে, এবং সমুদায় করে গড়ে তুলতে হবে, এবং প্রত্যেকটা গাছে মূল্য দিতে হবে, পরিচর্যা করতে হবে। এই ভোটটা আমাদের টাকা দরকার, এই ভোটটা যদি না থাকে, এই বিবেকটা যদি আমাদের না আছে, তাহলে আগামী প্রজন্মে ভয়াবহ যুক্তি নিয়ে আসবে এবং তারা বিপর্যয়ের সম্মুখীন হবে। তাই আমার আবেদন, প্রত্যেকটা মানুষ যাকে বন সংরক্ষণ করে, এবং প্রত্যেকটা মানুষ যাকে বনকে গাছ লাগিয়ে আরো সমৃদ্ধ করে, সেই কামনা করে আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে তোমাকে চেষ্টা করে ধন্যবাদ জানিয়ে আমি আবার করার শেষ করছি। নমস্কার,
1: ভালো থাকুন, খুব ভালো থাকুন আপনি। এবারে এসএমএস পড়ে ফেলি। সৌভিক পাঠিয়েছে ঢাকুরিয়া থেকে, লিখছেন, বেঁচে থাক অরণ্য, তবেই বেঁচে থাকবে পৃথিবীর প্রাণ। সবুজের প্রতিটি পাতায় লুকিয়ে আছে নির্মল শ্বাস, প্রতিটি গাছের শিকড়ে জড়িয়ে আছে জীবনের অস্তিত্ব। অরণ্য শুধু বৃক্ষের সমাবেশ নয়, এটি প্রকৃতির হৃদস্পন্দন, অসংখ্য প্রাণীর নিরাপদ আশ্রয় এবং ভবিষ্যৎ প্রজন্মের সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার। যদি অরণ্য হারিয়ে যায়, তবে হারিয়ে যাবে পাখির গান, নদীর সজীবতা, মেঘের উদারতা এবং মানুষের সুস্থ আগামী। তাই আসুন গাছ কাটা নয়, গাছ লাগানোর অঙ্গীকার করি, প্রকৃতিকে ভালোবাসি, অরণ্যকে রক্ষা করি। কারণ বেঁচে থাক অরণ্য, বেঁচে থাক জীবন, সবুজই পৃথিবীর সবচেয়ে সুন্দর পরিচয়। ঢাকুরিয়া থেকে এসএমএস পাঠিয়েছে সৌভিক। দেখেনি পরের বন্ধু কে রয়েছেন ফোনে। নমস্কার বন্ধু।
2: শুভ সকাল। নমস্কার দিদিভাই।
1: শুভ সকাল।
2: তিমৈনি থেকে মধুমঙ্গল পাল। বেঁচে থাক অরণ্য। হ্যাঁ দিদিভাই, দেখুন, কারণ আমরা যদি সচেতন এখন থেকে না হয় না, একদিন এমন দিন আসবে আমাদের হাহাকার লেগে যাবে। কারণ যেভাবে গাছ কেটে সব বিল্ডিং তৈরি করছে, দেখে আমাদের খুব দুঃখ লাগছে। কারণ গাছ লাগালে আমরা যেমন ওই গাছটা থেকে ফুল পাচ্ছি, আবার ফল পাচ্ছি, আবার অক্সিজেন পাচ্ছি। আর যদি অক্সিজেন না পাই, আজ আমাদের কি হবে বলুন? তাই তো, তাই বলছি আমরা বেশি বেশি করে আমাদেরকে গাছ লাগাতে হবে। গাছ না লাগালে আমাদের হবে না। প্রতিটা দাদা ভাই দিদি ভাইকে বলছি, আপনারা যেটুকুই জায়গা থাক না কেন, অন্তত একটি করেও গাছ লাগান। আমার বাড়িতে অনেক গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ আছে, আবার আমি টবেও উপরে গাছ লাগিয়েছি। একটি বহু পুরনো গাছ আছে, সেটা হচ্ছে বট গাছ, আজ থেকে 15 বছর হয়ে গেল, ওটা আমি ছোট্ট করে রেখেছি, খুব সুন্দরভাবে গাছটি আছে দিদি ভাই। তাই বলছি আমাদেরকে অরণ্য না বাঁচলে পৃথিবী বাঁচবে না, আমরাও বাঁচবে না। শুভ সকাল, ভালো থাকবেন, নমস্কার।
1: আপনিও খুব ভালো থাকবেন।

গানের পর ফিরে আসি একটি এসএমএস পড়ে নি রীনা রায় মণ্ডল বহরমপুর গোড়া বাজার থেকে। লিখছেন, বেঁচে থাক অরণ্য। কথাটির তাৎপর্য হল বনভূমির অস্তিত্ব রক্ষা করা এবং তার মাধ্যমে সমগ্র জীবকুল ও মানব সভ্যতা টিকিয়ে রাখা। অরণ্য কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অক্সিজেন উৎপন্ন করে, শুধু তাই নয়, জলবায়ু নিয়ন্ত্রণ, শীতল পরিবেশ সৃষ্টি করে, বৃষ্টিপাত ঘটানো এবং শিকড়ের ফাঁদে মাটিকে শক্ত করে ধরে রেখে মৃত্তিকা ক্ষয় রোধ করে। অরণ্য ও বনভূমি লক্ষ লক্ষ প্রাণীর

0: প্রাকৃতিক বাসস্থান, তাই অরণ্য ধ্বংস হলে অনেক প্রজাতি বিলুপ্ত হবে, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে, আমাদের অনেক ওষুধ তৈরি হয় গাছগাছড়া থেকে। অরণ্য ধ্বংস হলে চিকিৎসা শাস্ত্র সংকটের সম্মুখীন হবে। অরণ্যকে প্রকৃতির ফুসফুস বলা হয়, তাই অকারণে নির্বিচারে গাছ কেটে ফেলার অর্থ নিজেদের অস্তিত্বকে সংকটের মুখে ঠেলে দেওয়া। কালকে ছিল গাছের শাড়ি, আজ পড়েছে কাটা, রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। রোদ্দুরে গা যাচ্ছে পুড়ে এখন রাস্তাঘাটে, বাইরে গেলেই ভর দুপুরে মাথায় চাঁদি ফাটে। তাই তো বলছি, গাছ কেটো না, গাছকে রাখো ধরে, তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে। খুব সুন্দর SMS, এরকম ছোট্ট ছোট্ট SMS-এ কথায় ভরে উঠুক শুভ সকাল। দেখি কোন বন্ধু রয়েছেন ফোনে। নমস্কার বন্ধু।
1: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের রায়হাট থেকে সুজল চৌধুরী বলছি।
0: বলুন।
1: বেঁচে থাক অরণ্য। দেখুন, এই অরণ্য বেঁচে আছেই বললে আমরা কিন্তু বেঁচে রয়েছি। অরণ্য আমাদের অস্তিত্বেরই কিন্তু মূল হচ্ছে ভিত্তি, কারণ এখান থেকে আমরা অক্সিজেন পাই, বিশুদ্ধ বায়ু পাই, তারপরে আপনার অরণ্য আমাদের বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে এবং তার জন্য আমরা মাটির উর্বরতা হয় এবং সেই বৃষ্টিপাতের জন্য গাছপালা হয়ে তাদের শস্য আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এই অরণ্য আমাদের মানব জাতিকে মানে অনেকটা উন্নত করেছে, তাদের বিশুদ্ধ বায়ু দিয়ে আমরা যে সুস্বাস্থ্যভাবে মানে আমাদের সুস্বাস্থ্য হয়, ঠিক সেই স্বাস্থ্য কিন্তু অরণ্য আমাদের একটা ভালো জিনিস আর কি। আর এই অরণ্য দিয়ে আমাদের পরিবেশ ভারসাম্য রাখে, এই যে জলবায়ু তারতম্য হচ্ছে এটা অরণ্যের কারণে হচ্ছে, জীব বৈচিত্র কিন্তু এই অরণ্য রক্ষা করে। আজকে দেখা গেছে যে পৃথিবীতে প্রায় 80% জীব অরণ্যে বাস করে, অরণ্য না থাকাকালীন এই জীবগুলো কিন্তু বিলুপ্তির পথে চলছে। আর তাছাড়া অরণ্য থেকে আমরা ওষুধ পাই, কাঠ পাই, মধু পাই, এসব গুলো পেয়ে থাকি, মানে সমস্ত অরণ্য আমাদের যে সভ্যতা সেই সভ্যতার জন্য কিন্তু অরণ্যই হচ্ছে একমাত্র রক্ষা করে সভ্যতাটাকে। তাই জন্যে আমরা সভ্যতাকে রক্ষা করতে গেলে আমাদের অরণ্যকেও রক্ষা করতে হবে, এবং আমাদের যে গাছ প্রতিদিনই একটা করে যদি লাগানো হয় এখানে সেখানে ফাঁকা জায়গাতে, তাহলে কিন্তু আমরা অক্সিজেন পাবো, আমরা আমাদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটাকে রক্ষা করতে পারবো, পৃথিবীটাকে রক্ষা করে আরো উন্নত করতে পারবো। নমস্কার।
0: ভালো থাকুন, আপনিও খুব ভালো থাকুন। এরই মাঝে একটি ভালো খবর আপনাদের দিয়ে দিই। অনূর্ধ্ব 17 বছর বয়সী ছেলেদের ফুটবলে ইমরান শেখের জোড়া গোলে জিতল হিন্দ ক্লাব। বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে দ্বিতীয় মাঠে রুকুনপুর প্রগতি সংঘ ও হিন্দ ক্লাব মুখোমুখি হয়েছিল। শুরুতে প্রচণ্ড আক্রমণের খেলা, কিন্তু পরে ইমরান শেখের জোড়া গোল জিতিয়ে দিল বহরমপুর হিন্দ ক্লাবকে। ভালো খবরের পর আবারও ফিরে আসি ফোনে, দেখেনি ফোনে কোন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার বন্ধু।
2: কেজল নতুনগ্রাম থেকে মোহাম্মদ সাইফান শেখ বলছি। দিদি
0: বলুন, শুভ সকাল।
2: বেঁচে থাক অরণ্য, আর না হয় যেন করতাই বন্য সৃজন। দাদা দিদি, সর্বপ্রথম আমার খাস কথা কথা ছিল ভাষায়, এই তিন পর্যায়ের যদি একটা মানে কমিটি গঠন করে সরকার বাহাদুর যদি একটু দেখভাল করে আমার মনে হয়, তাহলে কিন্তু দিদি গাছপালাটা আবার থাকবে। কারণ তিনটে গাছ মানুষ করার পরে একটা প্রাপ্তবয়স্ক গাছ, সেটা 20 বছরের আগেকার গাছ হলে সেই গাছটা কাটার অনুমতি থাকবে। আর অবাধে যদি এইভাবে গাছ কাটা চলে দিদি, তাহলে আমার মনে হয় এই রাতের অন্ধকারে কালো টাকায় মানুষ কালো ভাবে যেভাবে ব্যবসা করছে ফরেস্ট দখল করলিতে, আর যেভাবে খেতে উধাও রাতারাতি উধাও

0: যেতে দিদি বা হাতের জোরে, এটা যদি চলতে থাকে তাহলে দিদি আমাদেরকে অক্সিজেন পিঠে করে নিয়ে আগামী প্রজন্মকে না এই প্রজন্মতেই হ্যাঁ অক্সিজেন নিয়ে বাঁচতে হবে। তার কারণ আজ মানুষ জনসংখ্যা বেশি হওয়ার কারণে রোগ যেভাবে সৃষ্টি হচ্ছে হ্যাঁ সেইভাবে মানে জলাভূমি তো কমেই যাচ্ছে, একের পর এক জলাভূমি বুঝে হ্যাঁ ভরাট বাড়ি নির্মাণ হচ্ছে। এই ভরাট বাড়ি নির্মাণের হ্যাঁ এখানেও ধরেন স্বজন পোষণ হচ্ছে দিদি, বা হাতের জোরে সেই ভরাট নির্মাণ করে বাড়ি বিল্ডিং হ্যাঁ ইমারত তৈরি হচ্ছে। এই ইমারত কংক্রিটের ইমারত তৈরির প্রাককালে হ্যাঁ এক কথায় সবুজ বিপ্লব যদি শেষ হয়ে যায় সামুদ্রিক মাছ থেকে আরম্ভ করে আমাকে, আমি দিদি কি আর বলবো আপনাকে, আমি এত পাখি দেখেছি সেই পাখিগুলো নাম যদি করতে যায় অনেক সময় লেগে যাবে, তা আমি নিজে দেখেছি সেই পাখিগুলো কিন্তু দিদি বিলুপ্তের পথে। আজ দেখেন খরার সময় খরা হয় না, বন্যার সময় বন্যা হয় না, আর অনিয়মে বৃষ্টি হচ্ছে, অনিয়মে মানে ওই কালবৈশাখী হচ্ছে হ্যাঁ, তাই খরা বন্যা কালবৈশাখী ভূমিকম্প আইলা লাইলা সুনামি বুলবুল হুদ আমফান হুদ হুদ এই নানান রকম প্রতিক্রিয়াশীল এমন এমন মানে বিজ্ঞান এটা নাম দিতে দিচ্ছে, এমন এমন জিনিস আসছে মারাত্মকভাবে ভয়ঙ্করভাবে আমাদের এই পৃথিবী বেঁচে থাকা দায় হয়ে যাবে। এক কথায় হ্যাঁ একটা গাছ 1000 প্রাণ লয় দিদি, সহস্র হাজার হাজার প্রাণ একটা গাছে পিঁপড়ে পড়ে পিঁপড়ে থাকে, তা মনে হয় কোটি কোটি পিঁপড়ে থাকে, আর পাখি শালিক কতই থাকে, তখন সেই সব শালিকের দল আর দেখাও যায় না সেইভাবে গাছে সংখ্যা নাই। 20 বছরের আগে কোনো গাছই নাই, আমার রণকাম্পিতে 3টে আছে, আছে বলে দিদি এখানে বসবাস করতে পারছি, নাহলে গরমে থাকতে হাই হতাশ হতে হবে, এটা বলে মাল থাকবেন সুন্দর থাকবেন।
1: ভালো থাকুন, আপনিও খুব ভালো থাকুন। এরকম সহজ সাবলীল ভাষায় আপনাদের সঙ্গে এই যে আমাদের কথা, এই যে আদান প্রদান, মত মত বিনিময়, এ আরও এগিয়ে চলুক শুভ সকালের মাধ্যমে। চলুন, বিরাটি থেকে SMS পাঠিয়েছেন অভিরূপ, লিখছেন, আমি ছোট্ট অভিরূপ, অনেকদিন পর এলাম, অরণ্য বেঁচে থাক খুব সুন্দর বিষয়, অরণ্য আমাদের প্রকৃতির একটি অমূল্য সম্পদ, এই অরণ্যে অনেক গাছপালা থাকে যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এই অরণ্যে অনেক পশু পাখি বাস করে, অরণ্য থেকে আমরা মূল্যবান সম্পদ পেয়ে থাকি, এই অরণ্যে যেসব গাছপালা আছে তাদের থেকে অনেক ঔষধ তৈরি হয় যা আমাদের প্রাণ রক্ষা করে, অরণ্য প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। সকলকে বলি অরণ্যকে যত্ন করুন, অরণ্যকে যত্ন না করলে অরণ্যে যেসব গাছ আছে তারা আমাদের আর অক্সিজেন দেবে না। এটুকুই বললাম, ভালো থাকবেন সকলে। বিরাটি থেকে পাঠিয়েছেন SMS অভিরূপ। গ্রাম রাতমা রামপুরহাট থেকে রতন ব্যানার্জি লিখছেন, আজকের বিষয়টা এতটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে অরণ্য ছাড়া টিকে থাকাটা প্রশ্নের মুখে পড়ে যায়। আমাদের সকলকেই লক্ষ্য রাখতে হবে বৃক্ষ ছেদন না করে বৃক্ষ রোপণ করার দিকে, কারণ পরিবেশকে সুস্থ রাখার জন্য গাছের প্রয়োজন আবশ্যক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আন্তে। SMS পাঠিয়েছেন রতন ব্যানার্জি। এবারের SMS এসেছে বানপুর নদিয়া থেকে, লিখছেন রজত বিশ্বাস, শুভ সকাল, ভালো থাকুক অরণ্য। অরণ্য বা বন আমাদের বন্ধুর মতো, সবুজ পরিবেশের পাতা অক্সিজেন আমাদের বাঁচার শক্তি যোগায়, আমাদের প্রকৃত বন্ধু গাছ। দুঃসময় আমাদের বন্ধু ছেড়ে যাবে কিন্তু গাছ আমাদের ছাড়বে না, তাই ভালো থাকুক অরণ্য, তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকব। এবারে টেলিফোন দেখে নিকা। নমস্কার বন্ধু।
2: হ্যালো।
1: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই, অনেকদিন পর কথা হচ্ছে দিদি ভাই, শুভ সকাল।
1: শুভ সকাল, শুভ সকাল।
2: হ্যাঁ দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলা বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই
1: বলুন।
2: দিদি ভাই ভালো আছেন তো?
1: খুব ভালো, খুব ভালো, বলুন।
2: হ্যাঁ তো দিদি ভাই দেখুন, অরণ্য দিবস আমি কি আমরা প্রত্যেক দিনই যদি আমরা অরণ্য দিবস পালন করি না, এবং এই অরণ্যটা যদি আমরা নিজের মানে কাঁধে চাপিয়ে নিই, তাহলে কিন্তু আমরা এই যে অক্সিজেন পাচ্ছি সেই অক্সিজেনের ঘাটতি হবে না, এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা একটা মানে শুদ্ধ মানে ভারতবর্ষ তৈরি করতে পারবো। এই আমার আমার কিছু গাছ, আমার ছাদ বাগান আছে, ছাদ বাগানে অনেক কিছু গাছ দিদি ভাই

0: আম গাছ, তারপরে আপনার জামরুল গাছ, লেবু গাছ, হ্যাঁ মৌসুম্বি লেবু, পাতি লেবু, এই যে গোলাপ গাছ, এই যে ছাদ বাগান করেছি, এটাও যদি আমি চালিয়ে যেতে পারি। আমি তারপরে ড্রাগন ফলের গাছ লাগিয়েছি। তো এই যে আমরা অরণ্য দিবস প্রত্যেক দিনই পালন করতে হবে দিদি ভাই। একদিন পালন করলাম, আর বড় বড় ভাষণ দিলাম যে আমি গাছ লাগাচ্ছি, আমার এত গাছ আছে, ওইসব না, মানে নিজেকে নিজেকে সচেতন হতে হবে দিদি ভাই। এবং এই সচেতনটা যদি আমি হতে পারি, আমরা কিন্তু মানে ভারতবর্ষটা মানে যে আজকে দেখুন বৃষ্টি নেই, এত মানে হাহাকার, মানে এখনো চাষের কোনো যোগাযোগই করতে পারা যাচ্ছে না, কারণ বৃষ্টি না থাকলে কি করে হবে। এবং আমরা মাটির তলা থেকে যে জলটা পাচ্ছি, খাচ্ছি, সেই জলটাও হয়তো কোনোদিন শুকিয়ে যাবে। তো সেই জায়গাটা কিন্তু আমরা গাছের জন্য অরণ্য দিবস প্রত্যেক দিনই পালন করে সেটাকে রক্ষা করতে হবে দিদি ভাই। হ্যাঁ, এইটা আমরা সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে, দশের লাঠি একের বোঝা, একের লাঠি দশের বোঝা, দশের লাঠি একের বোঝা, এই যে করে যদি সবাই মিলে একত্রে হতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের ভারতবর্ষটা বিশুদ্ধ হয়ে বাঁচতে পারবো দিদি ভাই। এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদি ভাই।
1: খুব ভালো থাকুন আপনিও। এবারে আরেকটি SMS পড়ি। সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে লিখছেন, বৃষ্টি প্রাতে সুপ্রভাত, শুভ সকাল এবং শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। 1 জুলাই থেকে 7ই জুলাই বনমহোৎসব উপলক্ষে শুভ সকালে বেঁচে থাক অরণ্য। বাস্তুতন্ত্র অনুসারে দেশের 1/3 অংশ অরণ্য থাকা উচিত। লোভের বশে বৃক্ষছেদন ও অরণ্য ধ্বংসে নগরায়ণ সৃষ্টি। কুফল সম্পর্কে ওয়াকিবহাল হলেও সচেতন হতে পারিনি। যদিও সরকারিভাবে 14ই জুলাই থেকে 20শে জুলাই অরণ্য সপ্তাহ পালন করা হয়, কিন্তু সর্বস্তরে জনগণ সচেতন না হলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। অরণ্যের সাথে পরিবেশের সম্পর্কের তালিকা উল্লেখে দীর্ঘ হবে। অরণ্য বাঁচলে জীবজগৎ বাঁচবে, মানুষই পারে অরণ্যকে বাঁচিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে। এ প্রসঙ্গে একটি জনপ্রিয় প্রবাদ, বন থেকে জানোয়ার তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। আন্তরিক শুভেচ্ছা সহ সম্বলপুর উড়িষ্যা থেকে এসেছে SMS, পাঠিয়েছেন সোমনাথ দাস। আসুন দেখি ফোনে কোন বন্ধু অপেক্ষায়। নমস্কার বন্ধু।
2: হ্যাঁ নমস্কার দিদি, শুভ সকাল।
1: শুভ সকাল।
2: আমাদের যে অরণ্য সপ্তাহ চলছে, আমরা এই বেশি বেশি করে যদি এই অরণ্য সপ্তাহ পালন না করি, গাছ না লাগায়, তাহলে কিন্তু আজ আমরা একটা বিপন্নের মুখে চলে যাচ্ছি আস্তে আস্তে। দেখুন আজ আমরা এই যে খরা, এত খরা দেখতে পাচ্ছি, শীতের সময় শীত ঠিক মতো দেখতে পাচ্ছি না। তা আমাদের যে একটা ছোট ছোট প্রয়াস, দেখুন অনেক কিন্তু জমি চাষ হয় না, পড়ে আছে, তা সেই সব জমিগুলোতে কিন্তু সরকার তো আমাদের সাহায্য করছে। আমরা যদি নিজের থেকে কিছু প্রচেষ্টা নিই, যে সেই সব যেসব জমিতে চাষবাস হয় না, পড়ে আছে, সেই সব জমিতে যদি আমরা কিছু কিছু করে গাছ লাগিয়ে সেই গাছগুলোকে যদি আমরা মানুষ করতে পারি এবং ঠিক মতো বাড়িয়ে বড় করে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু আমরা এই অরণ্যটাকে আবার ফিরে পেতে পারি। তাই আমাদের কিন্তু অনেক কিন্তু দেখবেন জায়গায় ডাঙা, তারপরে অনেক খালি জমি এরকম ভাবে পড়ে থাকে, কোনো চাষবাস হয় না। তা সেইভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে, প্রত্যেককে একটা ছোট ছোট করে হয়তো গোটা কত চারা নিয়ে গিয়ে আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি এখন, নানা রকম দিক থেকে, ব্লক থেকে বলুন, পঞ্চায়েত থেকে বলুন, সেই সব চারাগুলো নিয়ে গিয়ে সেই সব জায়গায় রোপণ করে আমাদের কিন্তু অরণ্যটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করতেই হবে। না হলে অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের এই গ্রীষ্ম বা বর্ষা ঠিক মতন আমরা পাবো না। তাই এটুকুই বললাম, ভালো থাকবেন, নমস্কার। নেবেন,
1: খুব ভালো থাকবেন আপনিও। আরেকটি SMS লিখছেন আব্দুল হাদি বেলাইপাড়া থেকে,

0: শুভ সকাল আজকের বিষয় দিয়েছেন বেঁচে থাক অরণ্য। বর্তমানে সময়ের উপযুক্ত বিষয়। সামনে বৃক্ষরোপণ সপ্তাহ আসছে, এই সময়ে এই ধরনের চেতনামূলক বিষয় নিয়ে আলোচনা খুব কার্যকর হবে বলে মনে করি। অরণ্য হচ্ছে পৃথিবীর একটা সম্পদ, এই সম্পদকে রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আমরা প্রত্যেকে যদি গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করি তাহলে অনেক গাছ লাগানো যাবে। আমরা মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছি, গাছ থেকে অক্সিজেন পায়, তাছাড়া ফল পাতা আমাদের নিত্যদিনের বহু প্রয়োজন মেটাতে সাহায্য করে। বেলাইপাড়া থেকে আব্দুল হাদি পাঠিয়েছেন SMS। চলে যায় পরের SMS-এ। খাগড়া থেকে নমিতা রায় লিখছেন, আজকের বিষয় বেঁচে থাক অরণ্য। প্রকৃতির প্রধান উপহার এই অরণ্য। সুস্থ ও সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য অরণ্য বা গাছপালা আমাদের খুব দরকার। কিন্তু অরণ্য গাছপালা কেটে বড় বড় ফ্ল্যাট কারখানা গজিয়ে ওঠার ফলে আবহাওয়া বদলে গিয়ে বর্ষার দেখা নেই। এই সময়ে চারিদিকের বনমহোৎসব পালিত হয়। মনে পড়ে স্কুলে বা শান্তিনিকেতনের বর্ষামঙ্গল অনুষ্ঠানে ভিজে ভিজে দেখতে যেতাম। দিনের পর দিন গাছপালা ধ্বংস হওয়ার ফলে বৃষ্টি হচ্ছে না, তাই আমাদের উচিত গাছ না কেটে বেশি বেশি করে গাছ লাগানো। এইটুকু লিখে শেষ করেছেন নমিতা রায় খাগড়া থেকে। দেখি কোন বন্ধু ফোনে অপেক্ষা করছেন। নমস্কার বন্ধু।
1: আমাদের এই রানীবাঙে দুর্গা পুজোতে হয় না, সেখানে একটা বড় গাছ দিদি উপড়িয়ে রাস্তায় পড়ে গেছে, সেটাকে কিভাবে কেটে দিদি গোড়া থেকে আলাদা করবে, কি খারাপ লাগলো, কত সুন্দর গাছটা দিদি। আমাদের টাউনে যা দিদি গাছ অনেক কাটা হচ্ছে এই সময়, দিদি ভাই অনেক জায়গার জমি নালা বন্ধ করে দিদি ভাই বাড়িটা কর্মকর্তারা করে ফেলেছে, গাছ তো লাগাতে হবে দিদি। দেখুন যে আমাদের রিং রোডের ওইদিকে যে গাছগুলো মরেই যাচ্ছে দিদি, সেটাও তো আর ব্যবস্থা হচ্ছে না। তা আমি মনে করি আমি বলবো কিছু গাছ যদি লাগানো হয় দিদি ভাই, কেন অক্সিজেনের অভাবটা পড়ে যাচ্ছে দিদি ভাই, আর যেভাবে পলিউশন ঘটছে তাতে গাছই রক্ষা করতে পারবে দিদি ভাই আমার মনে হয়। এইটুকুই বললাম দিদি ভাই, খুব ভালো থাকবেন আপনি।
0: ভালো থাকুন, আপনিও খুব ভালো থাকুন। আরেকটি SMS। আমাদের জাতীয় অরণ্য সপ্তাহ চলছে, আমাদের পশ্চিমবঙ্গে 14 জুলাই থেকে অরণ্য সপ্তাহ পালন করা হয়। এই যে জলবায়ুর পরিবর্তনের ফলে আমরা 6টা ঋতুকে ঠিকভাবে অনুভব করতে পারছি না। জলবায়ু পরিবর্তন জীব বৈচিত্র্যের ক্ষয় রোধ করতে হলে যেসব জমিতে চাষবাস হয় না সেসব জমিতে গাছ লাগানোর সরকারি বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাই আমরা অরণ্য সপ্তাহে বেশি বেশি করে গাছ লাগাবো আর জলবায়ুকে ধরিত্রী মাকে ভালো রাখবো, তবেই আমরা ভালো থাকব। বিষ্ণুপুর বীরভূম থেকে SMS-টি পাঠিয়েছেন বঙ্কিম দাস। আরও একটি SMS পড়ে ফেলি। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন, বেঁচে থাক অরণ্য। দাও ফিরে সে অরণ্য লও হে নগর। মানব জীবনে অরণ্য তথা গাছপালার প্রয়োজন সীমাহীন। মানুষ বন থেকে আশ্রয় পেয়েছে, খাদ্য পেয়েছে, গাছের ডালকে অস্ত্র করে আত্মরক্ষাও স্বীকার করেছে। ভারতীয় সুন্দরবন, কাজিরাঙ্গা অভয়ারণ্য, ছত্তিশগড়ের বন, এছাড়াও অরুণাচল প্রদেশের ডেন্স ফরেস্ট উল্লেখযোগ্য। আজকের দিনটিতে অরণ্যের যে প্রকৃত মূল্য আছে তা প্রকৃত মর্যাদা দেওয়া এবং অরণ্যকে সুরক্ষিত রাখা আমাদের নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য। তাই বনভূমি ধ্বংস নয়, বনভূমি সৃজন হোক, বেঁচে থাক এই সুন্দর কর্মসূচি নিয়ে অন্তত 2টো বা 1টা গাছ রোপণ করে দিনটিকে বাস্তবায়িত করে সফল হোক এই কামনা। আজ

আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে, আমি যোগদান অবশ্যই করব। মনোজ কুমার পাল তেঁতুলিয়া থেকে পাঠিয়েছেন SMS-টি। বন্ধুরা, আজ সময় শেষের দিকে, ফোন আসতে থাকছে, আবারও কথা হবে আগামীকাল। ততক্ষণ যাবার আগে এটাই বলে যাই, আসুন আমরা শপথ করি প্রতি মাসে একটি করে গাছ আপনার বাড়ির চারপাশে, জায়গা না থাকলে ছাদ বাগানে বা বারান্দার কোণে ছোট্ট একটি গাছে গাছে গাছে ভরিয়ে দেব বাড়িটি। তবেই না ভালো থাকব, তবেই না সুস্থ অক্সিজেন আমরা গ্রহণ করব। আসুন এই বনমহোৎসব সফল করি, তার থেকেও নিজের মনে মনে প্রস্তুত হই যে একটি গাছ, হোক না ফুলের গাছ, হোক না চারা, ছোট্ট একটি গাছ লাগাবই প্রতি মাসে একটি করে বাড়ির চারপাশে বা বাড়িতে। ভালো থাকুন সকলে, আবারও আগামীকাল নতুন বিষয় নতুন বন্ধু। ততক্ষণ খুব ভালো থাকবেন, অনুমতি চেয়ে নিচ্ছি আজকের মতো শুভ সকাল এই পর্যন্তই। আসুন যেতে যেতে শুনি সেই আমাদের পরিচিত গানটি, বারবার শুনলেও মনে হয় আবার শুনব। ভালো থাকুন সকলে।

0: এই গানটি শুনব আবারও, কিন্তু নেব মাঝে ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনুন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ কার্শিয়াং কেন্দ্র থেকে, একই সঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজন এআইআর অ্যাপে। এখন শুনবেন কলকাতার নিউটন কনভেনশন সেন্টারে আয়োজিত পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার।

মাসে শপথ নিয়েছে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধানসভা এবং একই সঙ্গে নবনির্বাচিত বিধানসভার বিধায়কদের স্বাগত জানিয়েছি আমরা। যখনই কোনো কিছু নতুন হয় তখন আশা থাকে অনেক বেশি, তাই আর সেই আশার সঙ্গে ভরসার সঙ্গে এই যে আমাদের ভবিষ্যৎ সবটাতে জড়িয়ে থাকে, বিশেষ করে তা যদি বিধানসভা অথবা লোকসভা সম্পর্কিত হয়, কারণ বিধানসভা এবং লোকসভায় যারা নির্বাচিত হয়ে পৌঁছচ্ছেন সেই বিধায়কেরা সেই সাংসদেরা আমাদের রূপকার ভাবনার আশার স্বপ্নের। পশ্চিমবঙ্গের এই যে নবনির্বাচিত বিধানসভা, এই বিধানসভায় এবছর প্রায় 200 বেশি বিধায়ক তারা প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন, শপথ নিয়েছেন বিধায়ক হিসেবে প্রথমবারের জন্য, এবং প্রথম যে কোনো কিছু মানে সেখানে অভিজ্ঞতা তৈরি হওয়ার প্রয়োজন, সেখানে সার্বিক বিষয়টা জেনে নেওয়ার প্রয়োজন থাকে। ঠিক সেই প্রয়োজনের জায়গা থেকে এবার আয়োজন করা হয়েছে বিধায়কদের প্রশিক্ষণ শিবির। হ্যাঁ, দুদিনের বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের যে আয়োজন তা হয়েছে কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে। সাজো সাজো রথ বলা যায় এ নিয়ে গতকাল থেকে কলকাতায় এসে পৌঁছেছেন শুধুমাত্র লোকসভার স্পিকার ওম বিড়লা, তাও নয়, এসেছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ। একই সঙ্গে আমাদের নবনির্বাচিত বিধায়কদের নানান বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কলকাতায় গত রাত থেকে পৌঁছে গিয়েছেন একাধিক রাজ্যের বিধানসভার স্পিকারেরাও। দুদিনব্যাপী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবির, যার আয়োজন কলকাতার নিউটাউনের কনভেনশন সেন্টারে। আর কিছুক্ষণের মধ্যেই তার উদ্বোধনী অনুষ্ঠান, যে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার আপনারা পাচ্ছেন আকাশবাণী কলকাতা থেকে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বিধানসভায় যারা এবারে প্রথমবারের মতন যোগ দিচ্ছেন সে 200

কিছু বিধায়ক তো বটেই, একই সঙ্গে আরও বেশ কিছু বিধায়করাও রয়েছেন যারা এর আগেও কাজ করেছেন বিধায়ক হিসেবে। তবু সময় বদলায় অনেক নতুন নাম আসে, নতুন অনেক নাম আসে, নতুন সেই সব কিছু জানে মায়ের প্রয়োজন বিধায়কদের, এবং সেটি তাদেরকে জানানোর জন্য তাদের দায়িত্ব কর্তব্য নিষ্ঠা সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য এবারে এই দুদিনের যে শিবির সেখানে উপস্থিত থাকছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ আসছেন, একাধিক রাজ্যের বিভিন্ন বিধানসভার স্পিকারেরাও। আর কিছুক্ষণের মধ্যেই সেই উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে নিয়ে যাব আপনাদের।

দোসরা জুলাই আজ দুমাস আগে পশ্চিমবঙ্গের যে নতুন বিধানসভা তৈরি হল আমরা জানতে পারলাম বিধায়কদের নাম, আর তারপর দুটো মাস পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রিসভা গঠন হয়েছে, বিধায়কেরা দায়িত্ব নিয়েছেন যার যার নিজের কাজের। এবারের বিধানসভায় প্রায় 200 বেশি এমন বিধায়ক রয়েছেন যারা প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন। সুতরাং শুধুমাত্র তারাই নয়, যারা এর আগেও বিধায়ক ছিলেন এবারেও নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যেও যারা সকলেই বিধায়ক হয়েছেন এবং কাজ করবেন বিধায়ক হিসেবে, তাদের অনেক বিষয়ে জানানো প্রয়োজন, জেনে রাখার প্রয়োজন। সেসব বিষয় জানানোর জন্য তাদের বিধায়িত্ব প্রশিক্ষণ শিবিরের গুরুত্ব যথেষ্ট জানাথায় রেখে এবারে দুদিনের জন্য আজ এবং আগামীকাল কলকাতার নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে বিধায়কদের প্রশিক্ষণ শিবির। সেখানে উপস্থিত থাকছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ, এবং বিধায়কদের নানা বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আসছেন একাধিক রাজ্যের বিধানসভার স্পিকারেরাও। বলা হতে পারে প্রয়োজনটা কি এমন শিবিরের, আসলে বিধায়ক হিসেবে কিভাবে কার্যকর ভূমিকা নেওয়া যায়, কিভাবে চলে সংসদীয় নানান প্রক্রিয়া যেখানে প্রশ্নোত্তর থাকে এবং আরও অন্যান্য নানান সংসদীয় প্রক্রিয়া, সেগুলি কিভাবে চলে জানা প্রয়োজন। সংসদীয় কমিটির ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া, প্রাইভেট মেম্বার বিল, আইনসভার আর্থিক যে কার্যাবলী, যে বাজেট প্রক্রিয়া, এই সব কিছুই কিন্তু জানার প্রয়োজন, এবং জানলে তবেই তারা কাজটাও করতে পারবেন সঠিকভাবে। সে কারণে আজকের যে অতিথি বক্তারা, তারা বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে এক একটি অধ্যায়কে ভাগ করে আলাদা আলাদা করে তারা পরামর্শ দেবেন। তারা বলছেন এই সভায় আজ যারা উপস্থিত রয়েছেন এবং আজ যারা বক্তব্য রাখবেন এই প্রশিক্ষণ শিবিরে নবনির্বাচিত বিধানসভার বিধায়কদের জন্য, তাদের মধ্যে অবশ্যই বলতে হয়

বিধানসভা স্পিকার শ্রী রথীন্দ্র বসুর কথা, থাকছেন উদ্বোধনী বক্তব্যের জন্য বিধানসভা স্পিকার নিজেই, উপস্থিত রয়েছেন আজ পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আজ বক্তব্য রাখবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ, বক্তব্য রাখবেন মধ্যপ্রদেশ লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার শ্রী নরেন্দ্র সিং তোমার। এভাবে গ্রামের মানুষ এবং অবশ্যই তারা তাদের জায়গা থেকে কাজের জায়গাটা বিধায়ক হিসেবে জানেন যে কি কি কাজ করতে হয়, এবং মূলত এই কারণেই বিভিন্ন রাজ্যের বিধানসভা স্পিকারদের আজ আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসছেন এবং তারা জানাবেন যে ঠিক কী কীভাবে এই কাজ চলে, কী কীভাবে করতে হয় কাজ বিধায়কদের, সে বিষয়ে নজর রাখব আমরা অবশ্যই আজ এবং আগামীকাল। এই দুই দিন আয়োজন করা হয়েছে বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের। আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা, যেখান থেকে আর কিছুক্ষণের মধ্যে বিধায়কদের প্রশিক্ষণ শিবির তার উদ্বোধনী অনুষ্ঠান তার সরাসরি সম্প্রচার শুনতে পাবেন আর কিছুক্ষণের মধ্যেই।

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধানসভা এবং সেখানে নবনির্বাচিত বিধায়কেরা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন ইতিমধ্যে, কিন্তু তা সত্ত্বেও বিধায়ক হিসেবে দায়িত্ব ও কর্তব্য তা কিন্তু নেহাত কম কিছু নয়। অনেক কিছু জানার প্রয়োজন এবং জানলে তবেই তারা সে বিষয়ে সুচারুরূপে করতে পারবেন তাদের কাজ, নির্ধারিত কাজ। সেই উপলক্ষে দুদিন ব্যাপী আজ এবং কাল আয়োজন করা হয়েছে নিউ টাউনের, কলকাতার নিউ টাউনের কনভেনশন সেন্টারে দুদিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবির, নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবির। আর কিছুক্ষণের মধ্যে তার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে চলেছে, যেখানে উদ্বোধনী ভাষণ বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের বিধানসভার মাননীয় স্পিকার শ্রী রথীন্দ্র বসু। সেখানে বক্তব্য রাখবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ। বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। আজ উপস্থিত রয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিরণ রিজিজু, তিনিও বক্তব্য রাখবেন। অবশ্যই বক্তব্য রাখবেন লোকসভার মাননীয় স্পিকার শ্রী ওম বিড়লা, এবং বক্তব্য রাখবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী ডাক্তার ডক্টর শঙ্কর ঘোষ। সুতরাং আর কিছুক্ষণের মধ্যে যে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে দুদিন ব্যাপী নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ শিবির হিসেবে, তার সরাসরি সম্প্রচার আপনারা শুনতে পাবেন। আপনারা শুনছেন এখন আকাশবাণী কলকাতা, সেই সরাসরি সম্প্রচার আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের জন্য।

তার আনন্দ চলে আকাশ ভরে যোজনায়, ধিতাং ধিতাং বলে কে মাদল তাল তোলে, তার আনন্দ চলে আকাশ ভরে যোজনায়, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির তল রোলে।

0: উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হল অনুষ্ঠানের। আমন্ত্রিত অতিথিরা, সম্মানীয় অতিথিরা মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন অনুষ্ঠানের।
1: West Bengal Legislative Assembly, Sri Rukhindo Bose. May I request you, sir, to felicitate the Honorable Speaker Lok Sabha, Sri Om Birlaji.
2: Yeah.

May we now request the Honourable Leader of Opposition, West Bengal Legislative Assembly, Shri Rituboto Banerjee, to felicitate the Honourable Deputy Chairman Rajya Sabha, Shri Harivanshji. মাননীয় বিধায়ক শ্রীমতী মামনি বাউরীকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য, এবং তিনি আজকে মাননীয় অধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভাকে সম্বোধিত করবেন।

Timothy Mamoni Bauri, Rabindranath Tura Bidhan Sabhar Manonona Bidhayok, Tini Sambodhito Korchen Lok Sabhar Manoniyo Poshchimbongo Bidhan Sabhar Manoniyo Adhyaksho Sri Rothindro Ghosh Mahashoyke. Erpore dekhe nebo Srimati Kolita Maji, যিনি মাননীয় বিধায়ক তো বটেই, সেই সঙ্গে মাননীয় রাষ্ট্রমন্ত্রী আবাসন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, তার কাছে অনুরোধ, তিনি এবার শ্রী উমেশ রায় মাননীয় রাষ্ট্রমন্ত্রী তাকে সম্বোধিত করবেন। আর সেই সঙ্গে আবারও ডেকে নেব শ্রীমতী সাবিত্রী বর্মন মাননীয় বিধায়ক, তিনি আমাদের পশ্চিমবঙ্গ বিধান মাননীয় বিরোধী দল নেতা শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সম্বোধিত করবেন।

পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী রথীন্দ্র বোস মহাশয়কে এবারে অনুরোধ জানাব সকলকে স্বাগত জানাবার জন্য।

প্রতিটি বিধায়কের কাঁধে থাকে সংবিধান রক্ষা, মানুষের কণ্ঠস্বরকে বিধানসভায় তুলে ধরা, কার্যকর আইন প্রণয়ন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনকল্যাণে নিরলসভাবে কাজ করার গুরু দায়িত্ব। এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে কেবল সদিচ্ছাই যথেষ্ট নয়, প্রয়োজন সংবিধান সম্পর্কে গভীর জ্ঞান। বিধানসভার কার্যপ্রণালী, আইন প্রণয়নের ধাপ, কমিটির ব্যবস্থা, আর্থিক নিয়ন্ত্রণ, সংসদীয় রীতিনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা, এই ওরিয়েন্টেশন কর্মসূচি সেই জ্ঞান অর্জনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সুযোগ। আমি নিশ্চিত যে আগামী 2-3 দিন দেশের বিশিষ্ট সাংবিধানিক বিশেষজ্ঞরা, অভিজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব, দক্ষ রিসোর্স পার্সনদের আলোচনা আমাদের নবনির্বাচিত সদস্যের আইন প্রণেতা হিসাবে আরো দক্ষ

0: সচেতন এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে। আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রকৃত শক্তি নিহিত হয়েছে সুস্থ বিতর্ক, তত্ত্বভিত্তিক আলোচনা, যুক্তনিষ্ঠ মতবিনিময়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিধানসভা মর্যাদা রক্ষার মধ্য দিয়ে। মতের ভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু সেই মতভেদ যেন সর্বদা সংসদীয় স্বাধীনতা, সংবিধানের মূল্যবোধ এবং গণতান্ত্রিক সংস্কৃতির পরিসরের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই দায়িত্ব আমাদের সকলের। পশ্চিমবঙ্গ বিধানসভার গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। এই বিধানসভায় বহু প্রাজ্ঞ, দূরদর্শী এবং জ্ঞানমুখী আইন প্রণেতার অবদানে সমৃদ্ধ হয়েছে। এই ঐতিহ্যকে সমুন্নত করা, আগামী প্রজন্মের জন্য আরো সমৃদ্ধ করে যাওয়া এবং আমাদের সকলের নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব। আমি নবনির্বাচিত সকল মাননীয় সদস্যদের প্রতি আহ্বান জানাই, এই কর্মসূচির প্রতিটি অধিবেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন, বিশেষজ্ঞদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করুন, প্রশ্ন করুন, মত বিনিময় করুন এবং এই সুযোগের সর্বোত্তম সদ্ব্যবহার করুন। এখানে অর্জিত জ্ঞান অভিজ্ঞতা আগামী 5 বছরে আপনাদের আইন প্রণয়ন ও জনসেবার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিশেষে লোকসভা সচিবালয়, পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইড, উপস্থিত সকল বিশেষজ্ঞ, বক্তা, আধিকারিক এবং এই কর্মসূচির সঙ্গে যুক্ত প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। আমি এই 2 দিন ওরিয়েন্টেশন কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আশা করি এই কর্মসূচির মাধ্যমে নবনির্বাচিত সদস্যের জ্ঞান, দক্ষতা ও সংসদীয় চেতনা আরো সমৃদ্ধ করবে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমকে আরো ফলপ্রসূ, মর্যাদাপূর্ণ এবং জনমুখী করে তুলবে। আপনাদের সকলকে আমি আন্তরিক স্বাগত জানাই। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।
1: Thank you so much, sir. We now request Sri Rituprata Banerjee, Honorable Leader of Opposition, West Bengal Legislative Assembly, for his address.
2: Honorable Speaker of the Lok Sabha, Sri Om Birla, seated on the dais. Honorable Sri Haribansh Ji, Deputy Chairman, Rajya Sabha, is with us. Sri Kiran Rijiju, Honorable Union Minister for Parliamentary Affairs and Minority Affairs. Sri Shubhendu Adhikari, Honorable Chief Minister, Government of West Bengal. We have with us Honorable Speaker of West Bengal Legislative Assembly, Sri Rothindra Bose. Sri Umesh Rai, Minister of State for Parliamentary Affairs, is with us. And all dignitaries, my old colleagues and the member of Legislative Assembly in the West Bengal Legislative Assembly are present here, all newly elected MLAs, even old MLAs are here. Now, I will heartily congratulate our Honorable Speaker and thank him, the Bengal Assembly Speaker, because such an orientation program was need of the hour. And I will also take the opportunity to thank the Honorable Speaker of Lok Sabha for organizing this, because Lok Sabha Secretariat along with Parliamentary Research and Training Institute for Democratic Rights, PRIDE, they have organized this program. Now, as far as Bengal is concerned, our Legislative Assembly is concerned, the history of the West Bengal Legislative Assembly began way back on January 18, 1862, when the Bengal Legislative Council was established under the Indian Councils Act 1861. Transition through various acts before becoming the 250-seat lower chamber under the Government of India Act 1935, following independence and the partition of Bengal in 1947, the modern structure of assembly was established. এবং এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি এই ধরনের যে কর্মসূচি লোকসভার সাহায্যে, লোকসভার মাননীয় স্পিকারের সাহায্যে আমাদের মাননীয় স্পিকার গ্রহণ করেছেন, সেই কর্মসূচিকে আমি সর্বাঙ্গীন ভাবে ধন্যবাদ জানাই, কারণ এই ধরনের কর্মসূচি খুব প্রয়োজনীয়। এখানে হরিবংশজি রয়েছেন, মানে আমার সেই অভিজ্ঞতা আছে যে আমি হরিবংশজি তো এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ক্লাস নেন বা পার্লামেন্টে এগুলো নিয়মিত ভাবে হয়, লোকসভার ক্ষেত্রে প্রতি 5 বছর অন্তর, রাজ্যসভার ক্ষেত্রে যখনই সদস্যরা নির্বাচিত হন এই ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়। এখানে নরেন্দ্র সিং তোমার নিচে উপস্থিত রয়েছেন, এখানে বিরোধী দল, পার্লামেন্টে বিরোধী দলের অন্যতম শক্তিশালী কণ্ঠ।

0: সেনকে প্রেমচন্দ্রন উপস্থিত রয়েছেন এবং গণতন্ত্র বিরোধীদের নিয়ে, বিরোধীরা গণতন্ত্রের অন্যতম উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিধানসভার শুরুতেই তিনি বলেছেন যে হাউস বিলংস টু দ্য অপোজিশন। তো আমরা আজকের এই যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, হতে পারে মাঝে অনেকটা সময় এই ধরনের কর্মসূচিতে গ্যাপ ছিল, এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম না হলে নতুন যারা বিধায়ক হিসেবে এসেছেন, আমরা পার্লামেন্টের ক্ষেত্রেও দেখেছি এই ধরনের কর্মসূচি, যারা নতুন নির্বাচিত হয়ে যান এই ধরনের কর্মসূচি তাদের ভীষণভাবে সাহায্য করে। এবং যে কর্মসূচিটা আজকে নেওয়া হয়েছে, আজকে এবং কালকে এমন ধরনের ক্লাস, এবং যারা নেবেন এই অভিজ্ঞ ব্যক্তিবর্গ যারা এখানে প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ, তারা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তারা এই ক্লাসগুলো নেবেন। এবং আমরা যারা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করব, নিশ্চিতভাবে এই ক্লাসগুলোর দ্বারা উপকৃত হব। কেননা বিধানসভার অভ্যন্তরে, আইনসভার অভ্যন্তরে কিভাবে ভূমিকা পালন করা উচিত, দায়িত্বশীল বিরোধী হিসাবে আমরা কতটা ভালোভাবে ভূমিকা পালন করতে পারবো, সেগুলো আমরা যারা বিরোধীরা রয়েছি তাদের পক্ষেও এই ধরনের কর্মসূচি খুব জরুরি। একটা লম্বা সময় বাদে এই ধরনের কর্মসূচি হচ্ছে, এই ধরনের কর্মসূচিতে ছেদ পড়া উচিত নয়। রাজনীতি যাই হতে পারে, রাজনৈতিক মতবিরোধ সেটা খুব স্বাভাবিক, রাজনৈতিক মতান্তর হচ্ছে খুব স্বাভাবিক, কিন্তু গণতন্ত্রের মূল কথা হচ্ছে যে রাজনৈতিক মতান্তর কখনোই যেন মনান্তরে পরিণত হয় না হয়। 100 বার রাজনৈতিক মতান্তর থাকবে, রাজনীতি, আমি আমার রাজনীতির কথা বলবো, আপনি আপনার রাজনীতির কথা বলবেন, রাজনৈতিক বিরোধ হবে, কিন্তু রাজনৈতিক মতান্তর মনান্তরে পরিণত হলে তা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়, সেটা গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। এবং বিশেষ করে আমাদের যে বিধানসভায়, বিধানসভার যে ইতিহাস, আমাদের দেশে এত পুরনো লেজিসলেটিভ কাউন্সিল কোথাও নেই, এত পুরনো লেজিসলেটিভ সিস্টেম কোথাও নেই, এবং মডার্ন যে বিধানসভা, যে বিধানসভার 100 বছর, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ 2031 সালে আমাদের যে আধুনিক, আমাদের যে বিল্ডিং যেখানে আমাদের বিধানসভা, সেই বিধানসভার 100 বছর উদযাপিত হবে। এটা আমাদের দেশের সব থেকে পুরনো বিধানসভা। তো সেই বিধানসভার মর্যাদা, সেই বিধানসভার অভ্যন্তরে যে ধরনের আলাপ আলোচনা হবে, যে ধরনের বিতর্ক হবে, সেই বিতর্কের মান, সেই মান যত উন্নত হবে, আমরা সবাই যারা বিধানসভার সদস্য সেই মানকে যতটা উন্নত করতে পারবো, নিশ্চিতভাবে এই মানোন্নয়ন, সেই মানোন্নয়নে আমাদের ভূমিকা থাকবে। এবং এই কর্মসূচি, আমি আবারও মাননীয় স্পিকার রথীন্দ্র বোসকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কারণ এই ধরনের কর্মসূচি এই আকারে কখনো হয়নি, এই রকম ভাবে, এই ব্যক্তিতে এইভাবে এই কর্মসূচি যেহেতু কখনো হয়নি, আমরা বিশ্বাস করি যে আমরা সবাই এই কর্মসূচির থেকে লাভবান হব, এই কর্মসূচির সুফল পাব। আমি আমার কথা না বাড়িয়ে শুধু শেষে যে কথাটা বলতে চাই, যে এটাই আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি। আমাদের গণতন্ত্র, আমাদের যে সভ্যতা, হাজার হাজার বছরের পুরনো সভ্যতা, পৃথিবীর একমাত্র চলমান সভ্যতা, সেই সভ্যতা, সেই ষোড়শ মহাজনপদের আমলেও, যখন আমাদের দেশে ষোড়শ মহাজনপদ ছিল, তখনও দুটো জায়গায় সেখানে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ তাদের শাসক নির্বাচিত করতেন। আমাদের গণতন্ত্র এতটাই গভীরে পতিত, এবং গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো ধরনের আক্রমণ আমাদের দেশে যখন হয়েছে, স্বাধীনতার আগে বা স্বাধীনতা পরবর্তী সময়ে, গণতন্ত্রের ওপর যে কোনো ধরনের আক্রমণকে আলটিমেটলি মানুষ প্রতিহত করেছেন। গণতন্ত্রের ওপর আক্রমণ মানুষ সহ্য করেন না। আধিপত্যবাদ, ফ্যাসিবাদ কখনোই হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে মাথা তুলতে পারে না। শেষ পর্যন্ত আমাদের গণতন্ত্রের এটাই সৌন্দর্য যে গণতন্ত্র আধিপত্যবাদকে, ফ্যাসিবাদকে, পরিবারবাদকে, ব্যক্তিবাদকে পরাজিত করে, এবং খুব নির্ণায়ক ভাবে পরাজিত করে। তাই আমি আরো একবার মাননীয় স্পিকার শ্রী রথীন্দ্র বোস সহ সমস্ত ডিগনিটারিরা এখানে রয়েছেন, আমাদের সমস্ত সম্মানীয় বিধায়করা, অন্যান্য জায়গা থেকে আসা সম্মানীয় যারা অতিথিরা, সবাইকে আরো একবার ধন্যবাদ জানাই। এবং গণতন্ত্রের যে মূল স্পিরিট, আমাদের হাজার হাজার বছরের ভারতবর্ষের সভ্যতা আমাদের যে কথা শিখিয়েছে, সেই কথা, সেই বিশ্বাস আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায়, বিধানসভার বাইরে এটাই শক্তিশালী হবে, আমি সেই বিশ্বাস নিয়ে শেষ করতে চাই। আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে ইট। জয় হিন্দ, বন্দে মাতরম।
1: সকলের অনুমতি নিয়ে একটি ছোট্ট কথা আমাকে জানাতে বলা হয়েছে। আপনারা সকলে হেডসেট একটা তো পাচ্ছেনই, তার সঙ্গে একটা রিমোট আছে, রিমোটের উপরে দেখবেন একটা সিলভার বাটন আছে, সেই সিলভার বাটনটা যদি বেশ কিছুক্ষণ ধরে প্রেস করেন, মানে যাকে বলে লং প্রেস, তাহলে কিন্তু

ওটা অন হয়ে যাবে। এটা যদি সকলে একটু দেখে নেন যে অন হলো কিনা, আর না হলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা সাহায্য করব। আব হাম মাননীয় উপসভাপতি রাজ্যসভা শ্রী

বিধানসভার যে বিধায়কেরা পশ্চিমবঙ্গের, তাদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তাদের জন্য দুদিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছে কলকাতায় এবং নিউটাউনের কনভেনশন সেন্টারে। সেই উদ্বোধনী অনুষ্ঠান, তার সম্প্রচার শুনলেন এতক্ষণ আপনারা।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwim.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: এতক্ষণ শুনলেন লোকগীতির শিল্পী সঙ্গীতা রায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি সঞ্জয় দত্ত। যথাযথভাবে যাচাই করে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোগ

0: তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন। নবান্নে গতকাল মুখ্য সচিব ও বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠকে তিনি এ বিষয়ে পঞ্চায়েত দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন। কোনো অবস্থাতেই অযোগ্য কোনো ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নদিয়ার হরিণঘাটায় নতুন শিল্প তালুক তৈরির জন্য প্রায় 358 একর এলাকায় একাধিক শিল্প সংস্থাকে জমি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ই কমার্স সংস্থা ফ্লিপকার্টকে দেওয়া হয়েছে 109 একর জমি। সেখানে বড়সড় লজিস্টিক্স হাব নির্মাণ করবে তারা। এছাড়া আরও 8 শিল্পগোষ্ঠীকে জমি বরাদ্দের প্রক্রিয়া চলছে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ফুলবাড়িতে শুরু হল কেন্দ্রের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। 125 দিনের কাজ, প্রায় 4 বছর পর কাজে ফিরলেন গ্রামীণ মানুষ। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার গঠনের সময় 125 দিনের কাজ দ্রুত চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের 2 মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় আশার আলো দেখছেন বহু গ্রামীণ শ্রমজীবী মানুষ। কাজ শুরু হতেই খুশির হাওয়া এলাকা জুড়ে। মুর্শিদাবাদের কান্দি মহকুমার বিভিন্ন গ্রামকে বন্যার হাত থেকে বাঁচাতে ময়ূরাক্ষী, কানা ময়ূরাক্ষী, দ্বারকা, ব্রাহ্মণী, কুয়ে নদীর প্রায় 18 জায়গায় বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। তবে দ্বারকা নদীর আনন্দনগর বাঁধের কোনো মেরামতি না হওয়ায় খড়গ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা আতঙ্কিত। গত বছর বর্ষায় দ্বারকার বাঁধ ভেঙে বন্যা কবলিত হয়েছিল বেশ কয়েকটি গ্রাম। সালেপুর গ্রামেও বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এই 3টি ভাঙা বাঁধেরও মেরামতির কাজ চলছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গতরাতে মেলা থেকে ফেরার পথে এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগে 4 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন। ধৃতদের আদালতে তোলা হলে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইন বেটিং চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে নদিয়ার তাহিরপুর থানার পুলিশ। নির্দিষ্ট খবরের ভিত্তিতে গতকাল কালীনারায়ণপুর হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা অনলাইনে বেআইনি জুয়ার সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোন এবং 1,000 টাকা উদ্ধার করা হয়েছে। হুগলির আরামবাগে গতকাল গভীর রাতে সড়ক দুর্ঘটনায় 3 জন আহত হয়েছেন। আরামবাগের শামতার কাছে খেজুরতলায় একটি পিকআপ ভ্যান একটি গাড়িতে ধাক্কা মেরে খালে পড়ে যায়। আহত 3 জনের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী 2 হুগলি সেতু আরও 1 দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। এরপরের খবর বেলা 12:50।
1: গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার 2-1টি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সে

কিশোরীদের এইচপিভি টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান। নিবেদন করছেন তুহিন চট্টোপাধ্যায়।
1: শ্রোতা বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ আমরা এসেছি হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের দশঘরা পূর্বপাড়ায়, যেখানে রয়েছে বেঙ্গল এগ্রিটাস্ট ফার্মার্স প্রোডিউসার কোম্পানি। আমরা সকলেই জানি খেজুরের গুড়, আখের গুড়, এগুলোর সঙ্গে আমরা সকলেই পরিচিত। আজকে যে বিষয়টা আমরা দেখছি বা জানতেও পারছি, যে ধারণাটা আমাদের মধ্যে অনেকেরই ছিল না, আপনাদের মধ্যেও হয়তো অনেকের নেই, সেটি হচ্ছে তরমুজ থেকেও গুড় তৈরি করা যায়। এই বিষয় নিয়ে আজকে এখানে একটি প্রশিক্ষণ শিবির চলছে। এই প্রশিক্ষণ শিবিরের মধ্যেই আমরা যাকে পেয়েছি, রাজ্য সরকারের কৃষি দপ্তরের এগ্রিকালচার ট্রেনিং সেন্টার এরই জয়েন্ট ডিরেক্টর অভিজিৎ বণিক মহাশয়কে পেয়েছি। ওনার কাছ থেকে আমি প্রথমে আগে জেনে নিই। অভিজিৎবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার। আজকে এই যে প্রোগ্রামটি চলছে সেটি হচ্ছে ডেইজির অন্তর্গত, মানে ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন ফাংশনারিজ ফর ইনপুট ডিলার্স ফিল্ড ভিজিট অনুষ্ঠান। এই ফিল্ড ভিজিট অনুষ্ঠানে আমার যে আইডিয়া ছিল সেই ধারণা অনুযায়ী তরমুজ থেকে গুড় করা যায় কিনা সেটা আমরা ভাবছিলাম। গত 2-3 বছর আগে আমি এখানে এসে দেখেছি এখানকার ফার্মার্সদের ডিস্ট্রেস সেল, মানে অর্থাৎ দাম পাচ্ছে না, সে করছে 2 টাকা পিস বা 3 টাকা পিস বা 5 টাকা কিলো কখনো কখনো, আবার কেউ কিনছে কেউ কিনছে না, বড় সাইজের যেগুলো মানে মার্কেটেবল সেগুলোই কিনছে, ছোটগুলো ফেলে দিচ্ছে, যে কি করা যায় স্যার এত প্রোডাকশন হয়েছে। তখন আমি ভাবতে লাগি তরমুজের বাই প্রোডাক্ট কি করা যায়, কিছু করা যায় কিনা। আমরা জানি এমনি তরমুজ ড্রিঙ্ক হিসাবে গরমের সময় এমনি কাঁচা খেয়ে নেয়। তো কিছুদিন আগে আমার মা আর কি ভুল করে তরমুজ কাটা একটা গামলা বসিয়ে দিয়েছিল গ্যাসের মধ্যে লো সিমে।
1: মানে আপনার মাথায় যে প্রথম যে
2: চিন্তাটা আসলে এইভাবেই আসে, তখন সেই মা বসানোতে গন্ধ পাচ্ছি যে পোড়া পোড়া গন্ধ, গিয়ে দেখি লালচে কালচে ভাব এবং সেটা একটু আঠালো টাইপের হয়ে গেছে, গিয়ে দেখি যে তরমুজের ফ্রিজে ছিল সেটা ভুল করে বসিয়ে দিয়েছে দুধের বদলে। এইটা যখন আমার মাথায় গেল আঠালো ভাব হয়ে গেছে, এমনিতে তরমুজ কাটলে একটু রস লাগলে যে এই চ্যাটচ্যাট করে, এটা মানে সুগার থাকার জন্য, তো আমি দেখলাম যে একটা আঠালো ভাব, একটু মিষ্টি মিষ্টি টেস্ট লাগছে এবং গুড়ের মতো হয়ে গেছে, যদিও সেখানে পালটাল ছিল বীজ ছিল সেগুলো। তো আমার এই মাথায় আসার পর আমি কিছুটা তরমুজ জোগাড় করলাম, তো এগ্রিকালচার ট্রেনিং সেন্টারে সেখানে আমি বানিয়েছি 5টা যে ছোট ছোট তরমুজ, তার মধ্যে সাদা অংশ ছিল এবং লাল অংশ, সাদা লাল দুটো মিশানো একদম মোজাইকের মতো ছিল, সেগুলোকে কেটে তার থেকে রস বের করে ছাকুনি দিয়ে ছেঁকে কাপড়ে ছেঁকে নিয়ে যে রসটা বেরিয়েছিল মোটামুটি 1 লিটারের মতো রস পেয়েছিলাম। সেই রসটা নিয়ে যখন আমি জাল দিলাম প্রায় 1.5 ঘন্টা পর আর কি ওখান থেকে গুড় তৈরি হয়ে গেল। 1 লিটার থেকে মোটামুটি 60-70 গ্রাম, ম্যাক্সিমাম 100 গ্রাম এই গুড়টা তৈরি হয়েছে।
1: যে এই যে আপনার মা বয়স হয়েছে, তো তিনি হয়তো দুধ বসানোর জায়গায় গ্যাসেতে তরমুজের এই গুটো টুকরো গুলোকে বসিয়ে দিয়েছিলেন ভুলবশত, কিন্তু সেখান থেকেই আপনার মাথায় প্রথম এলো যে যখন এটা অন্যরকম ফর্ম ধারণ করেছে, যে তরমুজটা পুড়ে গেছে, তাতে কিছু রস বেরিয়েছে এবং আপনি তখন চেকে দেখবেন তো টেস্ট রয়েছে একটা, তার মানে এখান থেকেও গুড় তৈরি করে। যে প্রথম যে আপনার মাথায় যেটা এলো সেটা কিন্তু আপনার মায়েরই
2: ভুল মানে কর্ম থেকেই এসেছিল, কিন্তু সেটাকেও একটা ইনোভেশন দেওয়া যায়। তো সেখানে গিয়ে আমি যখন তৈরি করলাম এবং টেস্ট করলাম, সত্যি একদম খেজুর গুড়ের মতো এবং যে টেস্ট এবং তার স্বাদ একই রক্ত।
1: কিন্তু আজকে আপনি এই যে নতুন প্রযুক্তি এবং সেটা মানুষকে শেখানোর চেষ্টা করছেন যদি তারা করতে পারে, এটা কি আপনি যে ডেইজির যে ট্রেনিং হচ্ছে হায়দ্রাবাদের ম্যানেজার
2: থেকে বলেছেন যে একটা
1: আপনি ওদেরকে জানালেন
2: স্টোরি? হ্যাঁ, আগের দিনই আমার সঙ্গে কথা হয়েছিল যে আপনি আর কি দেখাতে চান, তা আমি বললাম যে এরকম আমি সামনের দিন তরমুজ

0: জোগাড় করছি তরমুজের জ্যাগারি তৈরি করবো, অর্থাৎ গুড় তৈরি করবো, ওয়াটারমেলন জ্যাগারি তৈরি করবো। তো উনি বললেন না, অবশ্যই আমাকে দেখাবেন, সাকসেস স্টোরি হিসাবে পাঠাতে চাই, এবং উনিও বলেছেন সাকসেস স্টোরি হিসাবে তাড়াতাড়ি করে পাঠালে আমরা এটা ইয়ে করবো, এবং ইনোভেটিভ আইডিয়া যাতে ফার্মার্সদের লস না হয়। শুধু এটাই নয়, গুড় তৈরি নয়, যে পাল্প অংশটা রয়ে যাচ্ছে ছাঁকনি দিয়ে ছাঁকার পর, সেটা দিয়েও এবার চাটনি বা আপনার জেলি টাইপের জিনিস করা যায়। আমরা সিড বা বীজগুলোকে আলাদা করে সেটাকে চার মগজ হিসাবে ব্যবহার করা যায়, এবং তার মধ্যে যে পাল্পগুলো আছে সেগুলোকে আমরা যদি চিনি দিয়ে গরম করি এবং তার মধ্যে এলাচ বা অন্য কিছু দিয়ে, সেখান থেকে একটা জেলি টাইপের চাটনি আমাদের তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু উপাদেয়। তাছাড়া এর মধ্যে ফাইবার আছে, এটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো। তো আগে একটু বলে নেই যে তরমুজের মধ্যে প্রায় 90-92% জল থাকে, মানে 90-92% জল, আর তার বাইরে আছে 8%-এর মধ্যে হচ্ছে প্রায় 7.5% হচ্ছে আপনার সুগার থাকে, আর বাদ বাকি 0.5-1% হচ্ছে বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট, নাইট্রেট, পটাশ থাকে। হ্যাঁ, এগুলো ছাড়াও সাইট্রুলিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা আমাদের দেহের মধ্যে যে ব্লাড ভেসেল থাকে সেই ব্লাড ভেসেলের মধ্যে আমাদের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়, এবং আমাদের গাউট, কিডনি স্টোন, কিডনিতে অসুখ এবং অন্যান্য বিভিন্ন শারীরিক প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। কিডনি স্টোন বা কিডনির কোনো অসুখে কিন্তু তরমুজ খেতে ডাক্তাররা বলেন, এটার কিন্তু উপাদেয়। এটা কাঁচা অবস্থায় যখন আমরা ইয়ে করছি তখন কিন্তু খাওয়া, এবং গুড় যখন তৈরি করছি হয়তো সেগুলো গরম করার পরে তার অবস্থা কি সেগুলো আমাদের কেমিক্যাল টেস্টিং এর পরেই বোঝা যায় যে তরমুজের গুড়ের মধ্যে কি কি পাওয়া যাবে, সেগুলো কিন্তু পরবর্তী ধাপে আমাদের এগোতে হবে।
1: যখন আমরা বাজার থেকে কিনি খাবার জন্য, তখন দেখি কিছু কিছু তরমুজ অত্যন্ত লাল, কিছুটা অতটা হয়তো লাল নয়, আবার কিছু দেখি ভেতরে লাল না, আমরা তখন বলি ঠকে গেলাম, তরমুজটা ঠিক লাল হলো না। এই যে একটা লাল, একটা অতটা লাল নামে একটু সাদাটে, এটা কেন?
0: সাধারণত দেখুন, লাল হলেই তার মিষ্টত্ব বাড়ে, এবং লাইকোপিন বলে একটা কেমিক্যাল কম্পাউন্ড, টারপিনে মানে ক্যারোটিনয়েড থাকে, সেই ক্যারোটিনয়েড জাতীয় যেটা টমেটোতেও থাকে তার জন্যই লাল হয়। দেখবেন টমেটো লাল হচ্ছে, এটাও লাইকোপিনের জন্য। এই লাইকোপিন কন্টেন্ট বেশি থাকলেই তার বিষত্ব বাড়ে এবং তার লাল বেশি ভাব হয়, এবং যেখানে এই লাইকোপিন সিনথেসিস কম হয় সেখানে সাদাটে হয়ে যায়, শক্ত হয়ে যায়, আর লাইকোপিন হলেই সেখানে পাল্পটা নরম হয়, তার থেকে জল বেশি থাকে এবং মিষ্টত্ব বাড়ে। 1 গ্রাম যদি আপনার তরমুজের পাল্প বা শ্বাস নেওয়া হয় তার মধ্যে 72 মাইক্রোগ্রাম লাইকোপিন পাওয়া যায়, আর টমেটোতে যদি আমাদের লাইকোপিন কন্টেন্ট দেখা যায় সেখানে 1 গ্রাম থেকে আমরা 42 মাইক্রোগ্রাম লাইকোপিন পাই।
1: এটা তো কালারটার কথা, রঙটার কথা বলছেন, এটার কি কোনো উপকারিতা রয়েছে?
0: লাইকোপিন বা ইয়ে হচ্ছে আপনাদের অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া আমাদের অ্যান্টি অক্সিডেন্ট মজবুতি দেয়, আমাদের মানে সুস্বাস্থ্য প্রদান করে, বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়ায় আমাদের সহায়তা করে দেহের।
1: তরমুজের উপকারিতা সম্বন্ধে আপনি বললেন, এবং তরমুজ থেকে যখন আমরা জ্যাগারি বা গুড় যেটা তৈরি করছি, এই যে
0: পাল্পটা রয়েছে মানে ফাইবার সহ জেলিটা মানে অংশ আর কি, মানে মাঝখানকার অংশগুলো রয়েছে, বীজও আছে। এই 2 লিটার 400 ml গরম করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, 1.5-2 ঘন্টা লাগবে, এবং সেটা বের করব। মোটামুটি আমার ম্যাক্সিমাম 10% গুড় বেরোবে, 2.5 লিটারের মধ্যে 250 গ্রাম বেরোতে পারে বা 200 গ্রামও বেরোতে পারে। এটা ওয়াটার কন্টেন্ট এবং সুগার কন্টেন্টের উপর নির্ভর করছে, কোন জাতের তরমুজ আমি ব্যবহার করছি সেই তরমুজের মধ্যে কত পার্সেন্টেজ অফ সুগার আছে, 7ও থাকতে পারে, 8ও থাকতে পারে বা 6.5 থাকতে পারে। সেই জন্য আমরা এটাকে আপাতত মোটামুটি 10%-এর মধ্যেই পাই।
1: আচ্ছা, এই যে মিষ্টত্ব গুড়ের যে একটা মিষ্টি যে পাই আমরা, যেমন আখের গুড়ের যে মিষ্টি আছে, খেজুরের গুড়ের যে মিষ্টি আছে, এই মিষ্টি কি ঠিক ততটা পরিমাণ হবে? সেটা আপনি বলেছেন যে সুগার কন্টেন্ট সেই তরমুজের মধ্যে কতটা পরিমাণ তার উপর নির্ভর করবে,
0: কিন্তু সেটাকে যখন বেরোবে কিন্তু মানে মিষ্টত্ব একই থাকবে, সুইটনেস একই থাকবে, সুগারের সুইটনেস আর এর সুইটনেস একই থাকবে, কিন্তু লাইকোপিন থাকার জন্য কালারটা একটু কালচে, যেমন খেজুর গুড়ের হয় কালচে বা রেডিশ টাইপের, এটা এরকম হতে পারে।
1: টেস্ট করে দেখেছেন কেমন?
0: আমি টেস্ট করে দেখেছি, একদম খেজুর গুড়ের মতোই লাগে, এবং এর মধ্যে অ্যারোমা থাকে বলে কিছু অ্যালকোহল জাতীয় একটা সুগন্ধও থাকে যেমন খেজুর গুড়ের থাকে।
1: এটা কি সেই সুগন্ধটা কি আমি তরমুজের সুগন্ধই পাবো?
0: সুগন্ধটা তরমুজের তো আর মানে থাকবে না, তরমুজ যখন থাকলে মানে ওয়াটারি টেস্ট এবং তার কাদাটে একটা ভাব থাকে, তার থেকে একটু আলাদাই পাবেন, তরমুজ বলে মনে হবে না, এটা ওই অ্যালকোহলিকটা অ্যারোমা থাকবে।
1: এখন যেটা আপনি প্রথমেই বললেন যে চাষিদের বিশেষ করে হুগলি জেলা, চাঁপাডাঙ্গা বা ধনিয়াখালী, তখন হচ্ছে বর্ধমান, এই সমস্ত যে জায়গায় প্রচুর পরিমাণ কিন্তু তরমুজ হয়, এবং একটা সময় ঠিক টমেটোর মতনই দেখেছি, টমেটো বা আলুর সময় বিক্রি যদি না হয়, এত স্টোরেজ ব্যবস্থা কিন্তু আমাদের এখানে নেই, ফলে খুব কম দামে দিয়ে দেয় অথবা পচে নষ্ট হয়, ফেলে দিতে হয়। তা সেইখান থেকে যা যে সমস্ত চাষিরা, এই যে বাই প্রোডাক্ট, এটা একটা বাই প্রোডাক্ট,

0: তো এইখান থেকে চাষিরা যদি সেই বাই প্রোডাক্টের দিকে নজর দেয় তাহলে কি আপনি কি বলছেন এটা কি লাভবান হবার জায়গা রয়েছে?
1: লাভবান তো অবশ্যই হওয়ার জায়গা আছে। ধরুন এক লরি তরমুজ বা লার্জ স্কেলে যদি করা হয় তাহলে আপনার 50 কেজি যদি কেউ তৈরি করতে পারে তো অবশ্যই সেটা রেমুনারেটিভ 100 টাকা কিলো তো মিনিমাম বিক্রিই হবে। যেটা আমি ফেলে দিচ্ছি, আমার ইনগ্রেডিয়েন্টস আছে সব কিছুই, শুধু আমার এখানে কড়াই লাগবে, তার মাঝখানে আপনার খড় দিয়ে আগুন জ্বালানো, আর সেখান থেকে যে রস থেকে আমার ইয়ে হবে 10% ধরুন ম্যাক্সিমাম।
0: তরমুজের যে দানা যেটা আমরা বাজারে চালু মগজ, মগজ দানা ইত্যাদি বিভিন্ন নামে লোকে ডাকে, তা
1: এই যে ইনগ্রেডিয়েন্টস, চার মগজের মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তরমুজের দানা, এগুলোকে শুকিয়েই কিন্তু ওর মধ্যে ব্যবহার করা হয়। এছাড়া যে খোসাগুলো আছে, খোসাগুলোও কিন্তু আমরা কেটে ভার্মি কম্পোস্ট পিটের বা জৈব সারের মধ্যে ব্যবহার করতে পারি, অথবা সাদা সবুজ অংশটা বাদ দিয়ে সাদা অংশটা কিন্তু মানে সবজি হিসাবে খাওয়াও যায়।
0: এইভাবে কিন্তু তরমুজকে আমরা বাই প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারি। কিন্তু অনেকেই দেখছি খুব মন আগ্রহের সঙ্গে, খুব মনোযোগ দিয়ে আপনার যে তৈরি করছিলেন সে জিনিসটা দেখছিল, অনেকে ফটো তুলছে কীভাবে করছে, এবং এখনও কয়েকজন আমার সামনে দেখতে পাচ্ছি যে কড়ায় তরমুজের যে রসটা সেটা নেড়ে চলেছেন, মহিলারও রয়েছেন এখানে। শেষ যেটা, আপনি একজন এক্সপার্ট হিসেবে জিজ্ঞেস করব যে যদি কোনো কৃষক আজকের এই দেখে বা শুনে তারা মনে করলেন যে আমার জমির যে তরমুজটা বিক্রিত হচ্ছে না, আমি এটা লার্জ স্কেলে করব এবং এটা মার্কেট করব, তার কি কোনো ব্যবস্থা রয়েছে?
1: মার্কেটিং সবে আমরা এটাকে হাতে পেয়েছি এবং মার্কেটিং তো নিশ্চয়ই না করলে হবে না, মার্কেটিং আমরা চেষ্টা করব। মার্কেটিং কীভাবে করা যায়, বিভিন্ন সমবায় সমিতি আছে। দেখুন, খেজুর গুড়ের মার্কেটিংয়ের জন্য আলাদা একটা সিস্টেম আছে, ওটা একবারে চালুই আছে, এটা তৈরিই হয়ে আছে। এটার জন্য আমাদের সেই রকমভাবেই ব্যবস্থা করতে হবে। তালের যে গুড় হয় সেখানেও মার্কেটিং হয়ে যাচ্ছে, বাজারে যদি তৈরি হয় প্রোডাক্ট, যদি তৈরি হয়ে যায় অবশ্যই তার মার্কেটিং হবে।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম যে অভিজিৎবাবু কীভাবে তার প্রথম মাথায় চিন্তাধারাটা কীভাবে এলো, তারপর তিনি নিজে হাতে কলমে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ তাকে হয় কি না। পরবর্তীকালে হায়দ্রাবাদের যে ম্যানেজ রয়েছে তাদের অনুমতি নিয়েই যে সত্যি আজকে আমরা এটাকে নিয়ে একটা সাকসেস স্টোরি করতে পারি এবং বেশ কিছু মানুষকে স্বনির্ভর করে তুলতে পারি, এবং সেই সঙ্গে সঙ্গে যারা তরমুজ চাষের সঙ্গে যুক্ত রয়েছে চাষি বন্ধুরা, তারাও কিন্তু একটা আয়ের মুখ দেখতে পারে। এবং এই যে বাই প্রোডাক্ট, শুধু তরমুজের রস বিক্রি করব, তরমুজ থেকে গুড় তৈরি হলো, তারপর তার যে দানাগুলো সেখান থেকে আমরা চারু মগজ যেটা বাজারে কিনতে পারা যায় সেগুলো তৈরি করতে পারি, বাকি সবুজ অংশটা ফেলে যে সাদা অংশ সেখান থেকে আমরা সবজি হিসেবে সেটাকে ব্যবহার করতে পারি, আমরা কেঁচো সারের পিঠে সেগুলোকে লাগাতে পারি, ইত্যাদি অনেক রকম, অর্থাৎ কোনো অংশটাই কিন্তু ফেলার নয়। অতএব আমাদের চিন্তা করতে হবে যে কোনো একটি ফসল যদি উদ্বৃত্ত হয় তাকে নষ্ট না করে, ফেলে না দিয়ে কীভাবে তা থেকে আনুষাঙ্গিক অন্যান্য কিছু জিনিস তৈরি করা যায়, তাহলে কিন্তু আমাদের চাষি যেমন লাভবান হবে সেই সঙ্গে সঙ্গে গ্রামের অর্থনীতির যে ভিত সেটাও কিন্তু অনেকটা মজবুত হবে বলেই মনে করা যায়।
1: একদম সঠিক কথা বলেছেন, একদম অর্থনৈতিক ভিত এবং অন্যান্য কাজকর্ম যাতে আমাদের চাষিরা বা তাদের ছেলেমেয়েরা পায় সেটার দিকে একটা বড় নজর দিতে গেলে এটা কিন্তু একটা ভালো সিস্টেম আমরা তৈরি করে ফেলতে পারি।
0: অভিজিৎবাবু, আপনি এই যে আপনার মহৎ প্রচেষ্টা আশা করি খুব কম দিনেই সাফল্য পাবে এই কামনা করে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার।
0: তরমুজ থেকে যে গুড় তৈরি হচ্ছে, আজকে যে ট্রেনিং একটা দেওয়া হচ্ছে, যদিও কতটা বাজার দর রয়েছে, কীভাবে এটা মার্কেটিং করা হবে, কিন্তু চাষিদের সুবিধার্থে, চাষিদের জন্য, তাদের অর্থনৈতিক উন্নতির জন্য এই যে প্রচেষ্টা, এটা সত্যিই সাধুবাদ জানানোর যোগ্য। এরকমই কয়েকজন মহিলা আমার সামনে রয়েছেন যারা আজকে এই ট্রেনিং নিতে এসেছেন। আপনার নাম?
2: আমার নাম সুজাতা মাইতি, আমি ডেজি কোর্স 6 এর ছাত্রী।
0: অতিরিক্ত তরমুজ ফেলে না দিয়ে নষ্ট না করে যখন দাম পাওয়া যায় না বাজারে, সেখান থেকে আমরা কিন্তু একটা এইভাবে প্রসেসিং যেটাকে করতে পারি, তাহলে কিন্তু চাষিদের একটা লাভ হতেই পারে। আজকে আপনি একজন মহিলা, আপনি নিজেও তো স্বনির্ভর হওয়ার ক্ষেত্রেও তো এটা একটা দিক বলা যেতে পারে, সেই দিক থেকে আপনি কি বলবেন?
2: সেই দিক থেকে এটা ঠিকই আছে, এটা করলে চাষিদেরও পক্ষে ভালো আর যে তৈরি করে বিক্রি করবে তার পক্ষেও ভালো, এটা করলে উন্নতিজনক, মানে অর্থের দিক থেকে উন্নতি।
0: না, যখন যেহেতু আপনি খানাকুল থেকে আসছেন, ওই দিকে তো প্রচুর তরমুজের চাষ হয়, একটা সময় তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে তরমুজের যথেষ্ট দাম পাওয়া যায় না।
2: না, সেক্ষেত্রে তো ধরুন যেমন তরমুজগুলো না পচিয়ে নষ্ট করে ফেলে না দিয়ে সেগুলো যদি ওই ওই পদ্ধতিতে একটা গুড় তৈরি করে মার্কেটে ছাড়া যায়, সেখানে কি বলেন তো যে একটা অর্থ আসবে আর ওই জিনিসটা নষ্ট হবে না।

0: ওদিক দিয়ে সবারই লাভবান, সবাই লাভবান হবে।
1: অর্থাৎ আমার বাড়িতে যে গুড়টা তৈরি হয়, কারণ আমরা তো জানি আমরা সবাই বাঙালি, এই যে শীতকাল মানে আমাদের একটু পিঠে খাওয়ার ইচ্ছা থাকে, সেই নিজের ইচ্ছাটা বা নিজের যে চাহিদাটা সেটাও যদি আমরা পূরণ করতে পারি, তাহলে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হতে পারবো নাকি?
0: হ্যাঁ হ্যাঁ, এটা বাড়িতেও করলে আরো ভালো হবে, নিজেরা আমরা নিজেরা এই মহিলারা, ওটাও তো নিজের মহিলারাও করতে পারবো। এটা খুব একটা সহজ মানে সরল পদ্ধতি, যেটা দেখলাম, দেখে যেটা আমি শিখলাম সেটা একদমই সরল পদ্ধতি, সবাই করতে পারে, সবাই বানাতে পারবে।
1: আপনার নাম কি?
2: আমার নাম চৈতালি ত্রিবেদী, আমি খন্ডান ইটাচুনা থেকে আসছি, পান্ডা ব্লক।
1: খন্ডান ইটাচুনা থেকে? মানে তরমুজ থেকে যে গুড় তৈরি, এটা তো আপনি দেখলেন, বেশ ইন্টারেস্টিং, অনেক ফটো তুললেন দেখলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ উপভোগ করলেন, আপনার কেমন লাগছে?
2: আমার তো খুবই ভালো লাগলো, এত সুন্দর একটা ট্রেনিং এসে না আসতে পারলে আমরা বুঝতেও পারতাম না যে এরকম ছোটো ছোটো জিনিসগুলো নিয়েও যে এরকমভাবে চিন্তাভাবনা করা যেতে পারে, সেই জিনিসগুলো নতুনভাবে দেখিয়ে আমরা মানে নতুন চিন্তাধারা থেকে আর কি উদ্বুদ্ধ হলাম আর কি, দেখি চিন্তাধারা থেকে যে ফেলে না দিয়ে নষ্ট, দাম মার্কেটে না পেলে সেই জিনিসটা পচিয়ে ফেলে না দিয়ে সেটা থেকে কিভাবে জিনিসটাকে ব্যবহার করা যায় সেটা আমরা শিখলাম আর কি ঘরোয়া পদ্ধতিতে।
1: বিশেষ করে যে সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে তরমুজের চাষ হয়, চাঁপাডাঙ্গা, খানাকুল, হুগলির বিভিন্ন এবং এই গোঘাট এই সমস্ত যে ব্লকে, এখানকার তো একটা সময় তরমুজের দাম আমরা পাই না, তো সেক্ষেত্রে আপনি একজন, আপনি নিশ্চয়ই কোনো না কোনো স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত, তাদের মাধ্যমেও যদি করা যেতে পারে তাহলে মহিলাদের স্বনির্ভরতার ক্ষেত্রে তো একটা ভালো দিক বলতে পারি।
2: অবশ্যই একটা স্বনির্ভরতার দিক থেকে অবশ্যই এটা ভালো দিক বলবো, কারণ তারাও তো নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে কোনো মানে কিছু একটা ইয়ে করার জন্যই করছে। হ্যাঁ, সেই দিক থেকে দেখতে গেলে তারাও খুবই উপকৃত হবেন।
1: দেখার পর আপনি কি বাড়ি থেকে নিজের চেষ্টা করবেন?
2: অবশ্যই একবার ট্রাই করে দেখবই অবশ্যই, এবং অন্যকেও যাতে সেটা জিনিসটা করবার জন্য তাদেরও উৎসাহ দেবো যে আমরা করছি আপনারাও করুন, এগিয়ে আসুন, এই দেখুন জিনিসটা ফেলে পচিয়ে নষ্ট না করে জিনিসটা থেকে কীভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি।
1: অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এখানে আমি আরেকজন কৃষক বন্ধুকে পেয়েছি যিনি সরাসরি মানে তরমুজ চাষ করছেন একদম। আপনার নাম?
3: সনত কুমার সাঁদরা।
1: আপনার বাড়ি কোথায়?
3: আমার বাড়ি হচ্ছে মধুসনপুর, কিন্তু আমি চাষ করি একটু দূরে নারায়ণপুরে।
1: নারায়ণপুরে চাষ করেন?
3: হ্যাঁ।
1: আপনার জমি কতটা?
3: এক হেক্টর।
1: এক হেক্টর মানে কত বিঘা?
3: এই 7.5 বিঘা, 8-9 বিঘা মতো।
1: 9 বিঘার মতন জমি আছে।
3: হ্যাঁ,
1: এই 9 বিঘায় জমি আপনি কী কী চাষবাস করেন?
3: আমি বর্ষাকালে তরমুজ আর আলু, আর গ্রীষ্মকালে কিছু বাদাম কিছু তরমুজ,
1: এগুলো চাষ করেন?
3: হ্যাঁ।
1: এই যে বর্ষাকালে তরমুজটা মানে বর্ষান?
3: হ্যাঁ।
1: আর এই ফসলটা উঠতে তো গ্রীষ্মকাল?
3: না, এটা তো 75 দিনের ফসল, টোটাল 80 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।
1: তরমুজের কি কোনো জাত রয়েছে?
3: হ্যাঁ, তরমুজ ধরুন দু রকম হয়, একটা হচ্ছে গোল সাইজের আর একটা হচ্ছে লম্বা মানে ক্যাপসুল, এই দু রকম। এবার বিভিন্ন কোম্পানি আরও
1: কোন জাতের তরমুজটা চাষ?
3: আমি ক্যাপসুল তরমুজটাই চাষ করি।
1: কবিঘা জমিতে আপনি চাষ করছেন?
3: আমি 7 বিঘে।
1: 7 বিঘা জমির মধ্যে যখন তরমুজ বসার জন্য কি আলাদা কোনো পদ্ধতি রয়েছে?
3: হ্যাঁ, প্রথমে পলি মালচিং করে নেওয়া হয়, তারপর দানা পোঁতা হয়, আবার কিছু কিছু সময় আমরা প্লাগটাতেও চারা তৈরি করে নিই। দেখুন, সব বছর তো সমান পাওয়া যায় না কাঁচা ফসল, ধরুন 8 টাকা 10 টাকা থেকে 4 টাকা 5 টাকা 3 টাকা 2.5 টাকা হয়ে যায় অনেক সময়। যখন 2 টাকা হয়ে যায় চাষি আর মাঠের দিকে যায় না, গরু ছাগল, আমাদের এখানে ছাগলগুলো অত্যাচার বেশি বা যে কোনো, আমাদের ফসলের নিরাপত্তাটা একটু কম আমার এরিয়ায়, সে গরু ছাগল বেঁধে দিচ্ছে এরকম একটা পরিচয় আছে, মানে সে তাকে মাঠ ছেড়ে দিতে হয়।
1: এই যে যখন বলছেন যে ছেড়ে দিতে হয় মানে দাম পাওয়া যাচ্ছে না,
3: হ্যাঁ,
1: তা সেই সময় আপনি এই তরমুজটাকে আমি কীভাবে, তখন তো আপনার লস হয়ে যায় তাহলে?
3: হ্যাঁ, আমাদের তো লস, আমরা কিছুই করতে পারি না, দাঁত মানে হাঁকড়ে দেখা ছাড়া আমাদের কিছু উপায় থাকে না।
1: এই যে আজকে দেখতে পাচ্ছি আমরা যে তরমুজ থেকেও গুড় তৈরি হতে পারে,
3: হ্যাঁ,
1: একটা ট্রেনিং দেওয়া হচ্ছে, যদি কেউ সেটাকে নেন এবং সেটা ফেলে দেবেন কেন, যদি সেটাকে একটু লার্জ স্কেলে আপনি যদি করতে, আপনি যদি বাড়ির গুড়টা তৈরি করেন?
3: হ্যাঁ, আমি সেটাই বলছি,
1: ফ্যামিলির যে
3: আমার সারা বছরে হয়তো 20 কেজি গুড়ের দরকার, সেই গুড়টা আমরা নিজেরা 2 কুইন্টাল 4 কুইন্টাল নিয়ে আমরা করে নিতে পারি, এটা মানুষ করতে পারে,
1: করতে পারে।
3: হ্যাঁ,
1: এই যে দেখলেন আপনি,
3: হ্যাঁ,
1: আপনার কেমন লাগছে, কি বুঝছেন আপনি?
3: না, এটা প্রসপেক্ট আছে জিনিসটা, কিছু না হোক সে নিজের চাষ তো তার নিজের ফসলটা মানে গুড়টা প্রয়োজনটা মিটিয়ে নিতে পারে, এবং এর মধ্যে কোনো ভেজাল নেই, তার চোখের সামনেই হচ্ছে, এবার জৈব ব্যাপার।
1: গ্রামে গঞ্জে আপনার ধানও রয়েছে, ধানের খড়কে পুড়িয়ে যদি একটু জাল দিয়ে, সবসময় যে গ্যাস ব্যবহার করতে হবে, কেরোসিন তেলের স্টোভ ব্যবহার করতে হবে, ইলেকট্রিক হিটার ব্যবহার, তা তো নয়, একটু যদি খড়কে পুড়িয়ে বড় করে যেভাবে আমরা খেজুরের গুড় তৈরি করি, এভাবে যদি তৈরি করা যায় তাহলে তো লাভ তো রয়েছে, এবং সেই সঙ্গে যে

0: ফসলটা নষ্ট হয়ে যাচ্ছিল, যেমন টমেটো একটা সময় নষ্ট হয়ে যায়,
1: হ্যাঁ
0: অনেকে করে সেটাকে একটু শস করে দেয়,
1: হ্যাঁ
0: যদি এইরকম ধরনের যদি গ্রামে ছোট ছোট এন্টারপ্রেনার অর্থাৎ ছোট্ট ছোট্ট কুটির শিল্প যদি গড়ে তোলা যায়, আপনারা যখন বিষয়টাকে নিজের মতন করে গড়ে নেবেন যে আমরা এটাকে করব, তখন আশা করি সরকারের মাথা আসবে যে এটাকে কিভাবে মার্কেট করা যায়, এটাকে আরো কিভাবে প্রসেসিং করা যায়, সেটা তো নিশ্চয়ই সরকার নজর উদ্যোগ তো আপনাদেরকে গ্রহণ করতে হবে আগে।
1: হ্যাঁ আমরা উদ্যোগ কেন গ্রহণ করবো, নিশ্চয়ই করবো। যেমন আমি বলছি পাঞ্জাবিকে পয়সা দেবো না, আমি সত্যি কথাই বলছি স্যার, এটা আমি ভেবে রেখেছি।
0: মানে আলু আর নিয়ে আসবেন না,
1: নিয়ম নিয়ে পারদপক্ষে নেবো না, আমি এটা চেষ্টা করছি। পাঞ্জাবিকে পয়সা দেবো না, ওরা বীজ নয় বীজ বলে, ওদের ওখানকার যত আলু সবই বীজ বলে বিক্রি করে।
0: যদি সেরকম সম্ভাবনা থাকে আপনারা উদ্যোগ নিতে পারেন বলছেন,
1: হ্যাঁ
0: আপনাদের এই উদ্যোগ আরো সত্যি সত্যি একদিন সাফল্য লাভ করবে এই কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার স্যার।
0: এতক্ষণ আমরা শুনছিলাম হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের দশঘরার পূর্বপাড়ায় বেঙ্গল কৃষি ডেভেলপমেন্ট ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের, এখানে যে তরমুজ থেকে যে গুড় তৈরি একটা প্রক্রিয়া নেওয়া হয়েছে সে বিষয়ে আমরা শুনলাম। আশা করি আপনারা যারা অনুষ্ঠান শুনলেন, বিশেষ করে যারা তরমুজ চাষি, যারা তরমুজ চাষ করছেন, তারা যদি একটু উদ্যোগ নেন মনে হয় কিছুটা হলেও হয়তো এ থেকে একটা লাভের মুখ দেখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: এতক্ষণ কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছিলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনুন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।

0: আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং স্থানীয় সংবাদ এবং পরবর্তী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সম মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। বিধানসভার শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করে বললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পাকিস্তানে এক ভয়াবহ

দুর্ঘটনায় অন্তত 40 জনের মৃত্যু, আহত 8। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলায় মানবিক সহায়তার পরিমাণ বাড়িয়েছে ভারত। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,595। ফিফা বিশ্বকাপ ফুটবল রাউন্ড অফ 32 ম্যাচে সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় আজ অস্ট্রেলিয়া মিশরের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়চি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পায়েলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-29 জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়া গত বছরের 10 নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনারও নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয় আল কায়দা, আইসিস, জেইসি মোহাম্মদ, লস্করে তৈবা সহ রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সম মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধ নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালসের এই 5টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি ভারত সফর শেষে দেশে ফিরে গেছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। সমাজ মাধ্যমের বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে এই সফর দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে, যা উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন সফলভাবে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবার পর জাপানের বেশ কয়েকটি সংবাদপত্র ও গণমাধ্যম ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। দি জাপান টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে সরবরাহ শৃঙ্খল সমস্যা, জ্বালানি নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারের সঙ্গে সম্পর্কে জোরদার করার পদক্ষেপ নিয়েছে। কিয়োটো নিউজ জানিয়েছে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাবের মধ্যে একটি মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ভারত জাপান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনেরও উদ্বোধন করবেন। 480 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করবেন। রাজস্থান সফরকালে তিনি বালোত্রায় 1.06 লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প তিনি জয়পুর মেট্রো রেলের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে শিলান্যাসও করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটি সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব স্থিতিশীল, সক্ষম এবং উদ্ভাবন কেন্দ্রিক উন্নতির লক্ষ্যে পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। প্যারিসে ভারত ফ্রান্স বাণিজ্য রাউন্ড টেবিল বৈঠকে তিনি বলেন বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তন হচ্ছে, এর কারণ প্রযুক্তিগত উন্নয়ন, সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য, শক্তিক্ষেত্রে রূপান্তর এবং ভূরাজনৈতিক বিকাশ ইত্যাদি। শ্রীমতী সীতারামন

0: 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে ফরাসি ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের ভারতের লগ্নির আবেদন জানান। যুব বিষয়ক দপ্তর আজ নতুন দিল্লিতে মাই ভারত ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কনক্লেভের আয়োজন করেছে। অ্যাসোচেম, ফিকি, সিএআইটি এবং বণিক সংগঠন সিআইআই এই কনক্লেভে যোগ দিয়েছে। শিল্প সংস্থাগুলিকে মাই ভারত ব্যবস্থাপনায় যোগদানের লক্ষ্যেই এই সম্মেলন। সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যুবকদের উন্নয়নের ওপর। অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বানানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। इसलिए आप जितनी विधानसभा के अंदर तर्कपूर्ण तरीके से तथ्यों के आधार पर अच्छी चर्चा संवाद करेंगे उतना ही आप अच्छा नेतृत्व दे पाएंगे और ये विधानसभा के इस नेतृत्व से ही राज्य का नेतृत्व निकलता है, देश का नेतृत्व निकलता है।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকিবহল করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রতীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত রয়েছেন। পাকিস্তানের শেরানি ঝোপ মহাসড়কে আজ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 8। বালুচিস্তান ও খাইবার পাখতানখোয়া সীমান্তের কাছাকাছি দানাসার এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যে 40 জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঝোপের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরের পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া সকল পুণ্যার্থী ও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন এক চিঠিতে, বার্ষিক অমরনাথ যাত্রাকে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক একতার এক চিরন্তন অধ্যায় হিসেবে বর্ণনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রা হল সনাতন সংস্কৃতির প্রতি অবিচল ভক্তি, ধৈর্য, সংযম এবং অদম্য চেতনার পবিত্র প্রতীক। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। গত 24 জুন পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কারাকাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,595, আহত 12,000-এরও বেশি। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে আজ সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। খবর এখনকার মতন শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ, পড়ছি সঞ্জয় দত্ত। বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক

0: বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মন্তব্য করেছেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: राज्य विधानसभा राज्य की जनता के कल्याण के लिए नीतियां कानून बनाने के साथ उनके समाधान उनके बेहतर जीवन के लिए भी काम करती है। इसलिए आप जितनी विधानसभा के अंदर तर्कपूर्ण तरीके से तथ्यों के आधार पर अच्छी चर्चा संवाद करेंगे उतना ही आप अच्छा नेतृत्व दे पाएंगे और ये विधानसभा के इस नेतृत्व से ही राज्य का नेतृत्व निकलता है, देश का नेतृत्व निकलता है।
0: এই মঞ্চ থেকেই বিধানসভার আধুনিকীকরণের একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকিবহাল করে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
2: সব এমএলএ লোক কা ইস ওরিয়েন্টেশন ক্যাম্প মে আচ্ছা করকে সিখনা হ্যায় যে কোই पहली बार जो चुन के आता है उनको सीखना पड़ता है, इसलिए ये दो दिन का कैंप में आप सबको सीखना पड़ेगा।
0: অনুষ্ঠানে রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। বিকশিত বাংলা গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বন্ধ থাকা প্রকল্প এবার রাজ্যে শুরু হতে চলেছে। আজ ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বিকশিত ভারতের লক্ষ্যে শিক্ষা শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আগের সরকার রাজ্যে পিএম শ্রী স্কুল, পিএম উষার মতো প্রকল্প চালু হতে দেয়নি, এবার পড়ুয়ারা সেই সব সুবিধা পাবে।
3: পিএম উষা, যার মধ্যে দিয়ে উচ্চ শিক্ষায় রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র সরকার ভালো ফান্ড দেয় এবং তাদের ল্যাব রিসার্চ এসবের যেন উন্নতি হয়। ডবল ইঞ্জিন সরকার সেটা অংশগ্রহণ করছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো এর লাভ পাবে, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনের লাভ পাবে। আগামী দিনে যে সমস্ত কেন্দ্র সরকারের তরফ থেকে, যেমন পিএম পোষণ বন্ধ ছিল, এখানে স্কুলের বাচ্চাদেরকে যে মিড ডে মিলের টাকা সেটা পর্যন্ত বন্ধ ছিল।
0: রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, পূর্বতন সরকার শিক্ষার অনুকূল পরিবেশ দিতে ব্যর্থ হয়েছে, নতুন সরকার স্কুল ছুটের সংখ্যা কমাতে শিক্ষা ব্যবস্থাকে পড়ুয়াদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।
4: অনেক জায়গায় সরকারি স্কুল প্রায় উঠেই গেছে, তাছাড়া অনেক জায়গায় ওরা ইচ্ছে করে সরকারি স্কুলকে একদম ডাউনগ্রেড করে দিয়ে ওই স্কুল বিল্ডিংগুলোকে রিয়েল এস্টেট করে প্রমোটারের ব্যাপার আছে, ওই ধরনেরও একটা চক্রান্ত করেছে। অর্ধেক যে অনেক জায়গায় ঠিকমতো শিক্ষক নিয়োগ করা হয়নি, যে শিক্ষক যারা অযোগ্য শিক্ষক তাদের নিয়োগ করা হয়েছে, ওটাকে বদলাতে হবে। আপগ্রেড দ্য স্টেট সেক্টর।
0: 2025 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে 21 জুলাই রাস্তা আটকে ধর্মতলায় তৃণমূলের সভা করায় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ 4 সপ্তাহের মধ্যে তাঁদের হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাবার নির্দেশ দিয়েছেন। 17 আগস্ট ফের এই মামলা শুনানি হবে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলায় দ্রুত শুনানির আর্জি ফের খারিজ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে। অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদনের বিষয়ে আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন, কিন্তু আদালত জানিয়ে দিয়েছে মঙ্গলবারের আগে কোনো আবেদন শোনা হবে না। অবৈধভাবে প্রবেশ করে দক্ষিণ ভারতে নির্মাণ শ্রমিকের কাজ করে দেশে ফেরার আগেই 9 জন বাংলাদেশী নাগরিককে মুর্শিদাবাদের ভগবানগোলার স্টেশনপাড়া থেকে পুলিশ আটক করেছে। তারা সম্প্রতি দেশে ফেরার জন্য ভগবানগোলায় পৌঁছে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন, তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ এলাকার কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার আশপাশের এলাকাতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।
5: গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মহিলা মহল। বিজ্ঞাপনের পর
6: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার।

0: প্রসেনজিৎ চৌধুরী, যোগাযোগ 9830468136, আবারও বলি 9830468136, অলিভিয়া নার্সিং হোম।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। আশা করি সকলে ভালো আছেন। সঙ্গে রয়েছি আমি সোমা সাহা। বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানে মূলত এমন সব বিষয়ের নির্বাচন করে থাকি যেগুলো আপনাদেরকে কোনো না কোনোভাবে সমৃদ্ধ করে, উদ্বুদ্ধ করে এবং একটু ভাবার সুযোগ করে দেয়। আমরা এমন সব অনুষ্ঠান নিয়ে এখানে প্রতিদিন আপনাদের কাছে উপস্থিত হই, আজও তার ব্যতিক্রম হবে না। আমরা এই অনুষ্ঠানে সাধারণত মহিলাদের কথা বলি, মহিলাদের জন্য অনুষ্ঠান করি, এমন সব মহিষী মহিলাদের আমাদের অতিথি হিসেবে নিয়ে আসি যারা প্রতিদিন কোনো না কোনো প্রতিবন্ধকতাকে জয় করে সামনে এগিয়ে যাচ্ছেন, যারা আমাদের অনুপ্রেরণা। এমনই একজন অতিথি রয়েছেন আজ আমাদের স্টুডিওতে, দেবলীনা ভৌমিক। দেবলীনা, তোমাকে স্বাগত আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: অনুষ্ঠান শুরু করার আগে দেবলীনা, তোমাকে জিজ্ঞাসা করি, কেমন লাগছে আকাশবাণীতে এসে?
1: প্রচণ্ড ভালো লাগছে, খুব খুশি আমি, কারণ আকাশবাণীতে ভেতরে ঢোকার সুযোগ আজ পর্যন্ত কোনোদিনই হয়নি। এই প্রথম আমার জীবনে একটা বিশাল আশা পূর্ণ হলো। ছোটোবেলা থেকে এখান দিয়ে গেছি, গাড়ি করে দেখেছি বাইরে থেকে আকাশবাণী, বাবা দেখিয়েছে পাশে ইডেন গার্ডেন। আজকে ভেতরে এসে অনেক দিনের একটা সুপ্ত বাসনা যেন আজ আমার পূর্ণ হলো, খুব ভালো লাগছে।
0: ছোটোবেলায় শুনতে রেডিও?
1: ছোট থেকে রেডিওতে প্রোগ্রাম তো শুনতামই, আর আমাদের ছোটোবেলায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আর রেডিওই ভরসা ছিল, কালার টিভিও তখনও আসেনি, শুধু দূরদর্শন, ডিডি বাংলা এই চ্যানেল দেখেই বড় হয়েছি। তো আর রবিবার করে মানে অনুরোধের আসর বলে একটা প্রোগ্রাম হতো, বাবা ঠিক চালিয়ে দিত। ওই সময় আমার মনে আছে বাবা দাড়ি কাটতো ঠিক রেডিওটা অন করে, আর আমরা তিন ভাই বোন আমরা ছোটাছুটি করে বেড়াতাম, আর মার ওদিকে রান্নার প্রায় শেষের দিকে ওটা মনে একটা নাগাদ হতো প্রোগ্রামটা শুরু, আর গান শুনতাম আমরা, আর আমরা আবার চ্যানেল চেঞ্জ করে দিতাম। খুব সুন্দর, মানে ছোটোবেলায় আমার রেডিওই সব কিছু মানে আষ্টে পৃষ্ঠে যেন জড়িয়েছিল আমাদের জীবনে।
0: বেশ, আকাশবাণীতে এসে তোমার ভালো লাগছে জেনে আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন না, গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা উচ্ছল একটি মেয়ে আমার সামনে রয়েছে, আর সামনে থেকেও ততটাই উচ্ছল, প্রাণবন্ত। কিন্তু এই উচ্ছল প্রাণবন্ত মেয়েটিও জীবনের একটা বড় প্রতিবন্ধকতাকে জয় করে এসেছে, জীবনে একটা বড় ঝড়কে জয় করেছে। আমরা যদি প্রথমে তোমার ওই জায়গাটা একটু জেনে নিই, আমি বলবো না বন্ধুরা, এ ব্যাপারে আমার বলার থেকে ভালো হবে যদি দেবলীনা নিজেই আমাদেরকে শোনায় সেই কথা। দেবলীনা একটু শুনি।
1: আমি বাড়ির

0: থেকে ছোট মেয়ে, আমার মা বাবা, আমি, আমার ভাই আর দিদি,
1: বেশ,
0: এই নিয়ে আমাদের ছোট্ট সংসার। আমরা একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতেই ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা। তো
1: কোথায়, কলকাতাতেই?
0: হ্যাঁ, কলকাতার, সাউথ কলকাতায়। তো আমি মনে করি আমি নিজে একটি সুন্দরী এবং মিষ্টি একটি ছোট্ট মেয়ে, পাড়ার লোক থেকে শুরু করে বাবার দিকের পিসি মাসি মার দিকে সবাই বেশ আমাকে খুব আদর যত্ন করে, এক একটা ফ্যামিলি থেকে এক একটা আমার নামকরণও করা হয়, মানে খুব সুন্দরভাবে, মানে আমার আমাকে বলা হতো হলুদের গুরু, আমি না গেলে নাকি আড্ডাই জমবে না, আমি না আসলে, মানে এইভাবে সব দিকে প্রচণ্ড আদর যত্নে আমার ছোটবেলা কেটেছে এবং বড় হয়ে ওঠা।
1: বাবা মা কি করতেন একটু যদি বলেন?
0: বাবা ব্যাংকে চাকরি করতেন, এখন রিটায়ার্ড, মা হাউসওয়াইফ ছিলেন,
1: বেশ,
0: এবং খুবই কড়া শাসনে, খুবই কনজারভেটিভ ফ্যামিলিতে আমি বড় হয়ে উঠি, এবং মার তত্ত্বাবধানে, বাবার আদর ভালোবাসা যত্নে সবেতেই আমাদের বড় হয়ে ওঠা, তিন ভাই বোনেরই।
1: বেশ, পড়াশোনা কতদূর?
0: আমি এমফিল করেছি কম্পারেটিভ লিটারেচারে।
1: তারপর
0: জীবনযাত্রা খুবই সহজ সরল কোমল ছিল ছোটবেলা থেকেই। আবার ঠাম্মা আমাকে খুব ভালোবাসতেন, আমার ঠাম্মাকে আমি খুব অল্প বয়সে হারিয়েছি, ক্লাস টুতে তখন পড়ি, ঠাম্মা আবার আদর করে আমাকে পুষি বলে ডাকতো, আর আমি খুব ঠাম্মার ন্যাওটা ছিলাম, মানে ঠাম্মার হাত ধরে। আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, এলটিসি পেতেন, প্রত্যেক বছর আমাদের দুটো বড় ট্রিপ হবেই হবে, মানে হরিদ্বারে ঠাম্মাকে নিয়ে গেছি যখন, ঠাম্মা আমার হাত ধরে, মানে আমি জলে ডুব দিতে খুব ভয় পেতাম, মানে গঙ্গা, এবার ঠাম্মা আমাকে গঙ্গাতে স্নান করাবেই হরিদ্বারে, আর কী করতো, আমার জন্য ঘটি নিয়ে যেত, সেই বাবা ঘটি করে জল এনে দিত, ঠাম্মা আমাকে সেই মাথা থেকে তিনবার জল দেবে, মানে এইভাবে ছোটোবেলাটা এত ভালোবাসায়, এত প্রাণোচ্ছল। আর আমি প্রচণ্ড কথা বলতে ভালোবাসি, মানে সবার সাথে মিশতে আর সব কিছু, মানে
1: সেটা তো আজও বুঝতে পারছি। বন্ধুরা যারা শুনছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা প্রাণোচ্ছল, প্রাণবন্ত এবং সতেজ এবং কতটা মিশুকে, সেটাও বুঝতে পাচ্ছেন। তো তারপরের কথাটা শুনি, তারপরে কি হলো?
0: তো আমি তো খুব, মানে ছোটবেলা থেকেই বড় দিদির ভালোবাসা, ভাইয়ের স্নেহ, মা বাবার সমস্ত রকম আবদার, ঠাম্মার কাছে বায়না, সব কিছু সংমিশ্রণে আমার জীবনটা পরিপূর্ণ ছিল। আস্তে আস্তে ভালো স্কুলে পড়াশুনো করে বড় হয়ে উঠি, এবং এক এক করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের গণ্ডিও পেরিয়ে এমফিল কমপ্লিট হলো কম্পারেটিভ লিটারেচারে। তারপর আস্তে আস্তে আমার পরিবারে ঠিক প্রেম জিনিসটা পছন্দের ছিল না মা বাবা কাউরই, তাই ছোটবেলা থেকেই অনেক প্রপোজাল পাওয়া সত্ত্বেও আমি ওই দিকে পা বাড়াইনি, কারণ আমার জীবনে মনেই হতো বাবা মা যা দেখবেন, যাই করবেন, আমার জীবনে ভালোই হবে সবসময়। আমি তাদের ওপরই পুরোপুরি বিশ্বাস এবং ভরসা করতাম, এবং এখনও করি। তো একদিন সম্বন্ধ করেই আমার বিয়ে ঠিক হয়, এবং একটি সচ্ছল পরিবারে বিয়েও হয় বাবা মার দেখা পাত্রের সাথে। বিয়ের পরের জীবনটা খুবই,
1: তিনি কী করতেন?
0: তিনি একটি আইটি সেক্টরে কাজ করতেন, একটি ছেলে, বাবা মা। বিয়ের আগে সত্যি মানুষটাকে ওইভাবে তো চেনা যায় না, কারণ আমাদের সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল, এবং তিন মাসের মধ্যে দেখা সাক্ষাৎ করেই আমার বিয়ের ডেট ফাইনাল হয়ে যায়, এবং একটু তাড়াতাড়ির মধ্যেই হয়, কারণ তাদের পরিবারে একজন বয়স্ক দাদু ছিল, তিনি নাত বউ দেখে যেতে চান, তার বয়সটা অনেকটাই আশির কোঠায় ছিল, তাই জন্যই চটজলদি তাড়াহুড়ো করেই প্রায় বিয়েটা সম্পন্ন হয়, তাদের দিক থেকে একটু তাড়াহুড়োই ছিল। কিন্তু আমি তো বুঝতে পারিনি আমাকে যে এতটাই, একটা বলতে গেলে ট্র্যাপের মধ্যেই পড়তে হবে, কারণ সম্বন্ধ করা মানে একটা পরিবার আরেকটা পরিবারকে একটু হলেও চেনে জানে, চাকরি দেখে ছেলেটা কি করে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এইটুকুই তো বাবা মা দেখবে, এর বেশি এর ভেতরে তো আর কিছু সম্বন্ধ বিয়েতে কিছু দেখা যায় না। কিন্তু তার মেন প্রবলেমটাই ছিল হি ইজ ইম্পর্টেন্ট, মানে শারীরিকভাবে সে অক্ষম, এবং আমার সাথে তার কোনো দিনই কোনো রকমের শারীরিক সম্পর্ক হয়নি, এবং সে সেটা লুকিয়ে আমাকে বিয়ে করে, এটাই আমার জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি। আমি এটা মানতেই পারি না যে আমি কারোর কাছে, আমাকে কেন ঠকতে হলো, আমি তো তাকে ঠকাইনি, কেন তাহলে আমার জীবনে এটা হলো? আমি তো একটা ছোট্ট সংসার পেতে চেয়েছিলাম, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে চেয়েছিলাম, আমার বাবা মাও সেটা চেয়েছিল, আমাকে কেন কষ্ট পেতে হলো, তারাই বা কষ্ট পেলো কেন? বাড়ির সব থেকে ছোটো মেয়ে, যে মানে হাতের তাড়ায় মানুষ, আমি সব থেকে আদুরে সবার কাছে, তো আমি কিছুতে মেনে নিতে পারছিলাম না। দিনের পর দিন আমার অবহেলা, লাঞ্ছনা, সব কিছু মেনে নিতে থাকি, এবং এক মাস হয়ে যাচ্ছে, দু মাস, ছ মাসও হয়ে যাচ্ছে, একটা যতই হোক আমারও তো একটা লজ্জা সব কিছুই থাকবে, কারণ আমার এটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তো আমি তাকে চিনিই না, আর সেও আমার দিক থেকে দূরে সরে যাচ্ছে, মানে যা হয় একটা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ট্রান্সপারেন্সি থাকতে হয়, বন্ধুত্ব কোনোটাই যেন
1: স্বাভাবিক সম্পর্ক,
0: স্বাভাবিক সম্পর্কই ছিল না। তারপরে শারীরিক

0: ভাবে খুব অসুস্থ হয়ে পড়ি আমি, এবং সেটা আমার বাবা মার চোখেও পড়ে। কারণ
1: আচ্ছা,
0: একটা বিয়ের পর একটা মেয়ের শরীরের আমূল পরিবর্তন হয়, সেটা আমরা সবাই জানি। আমার মধ্যে কোনো পরিবর্তনের থেকে তো হয়ইনি, উল্টে ডিটোরিয়েট করছে। আমার হিউজ ওয়েট লস হয়ে গেছিলো, আমি কিছু খেতাম না, আমি শুধু কষ্ট পেতাম। আমি ভাবতাম যে মানে কেন, যেটা স্বাভাবিক জীবনযাপন ওটা কেন আমার সাথে হচ্ছে না, সে কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আমি তো বুঝতেই পারছি না।
1: তারপর
0: এরকম চলতে চলতে আমরা বাইরে যাই চাকরি সূত্রে, হায়দ্রাবাদ গেছিলাম। ওখানে গিয়ে থাকি, ওখানে গিয়ে যেন আরও তার হিংস্র রূপ আমার চোখে ধরা পড়ে,
1: আচ্ছা
0: আরও
1: কেমন?
0: অ্যাগ্রেসিভ, আরও ফেরোসাস। আমার গায়ে হাতও তুলে আমাকে প্রায় মেরেই ফেলছিল একদিন, গলা টিপে। মানে আমি মরেই যেতাম, আমি যে আজকে এখানে এসে কথা বলছি বা জীবিত আছি, আমার বাবা মা যদি না থাকতো, আমার এটা পুনর্জন্ম হয়েছে, আমি মনে করি আমার দ্বিতীয় জন্ম হয়েছে আবার, কারণ আমি মরেই গেছিলাম ওখানে। সে আর আমি ছাড়া ওই 3BHK ফ্ল্যাটে আর কেউ থাকতো না। সারাটা দিন আমার একাকিত্ব ডিপ্রেশন গ্রাস করে নেয়, আমার শারীরিক মানসিক আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়ি, কিন্তু আমি কাউকে কিছু জানাতাম না। মানে মার সাথে কথা বলছি, ভিডিও কল করলেও সেটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করতাম। আমি চাইতাম না আমার মা বাবা কষ্ট পাক, আমি এতটা দূরে আছি। আমার মা হার্টের পেশেন্ট, পেসমেকার বসানো অনেক দিন ধরে, বাবাও হাই সুগার হাই প্রেশার। আমি চাই না আমার বাবা মা আমার জন্য কষ্ট পাক।
1: সেদিন কি হয়েছিল যদি একটু বন্ধুদের বলো।
0: দিনের পর দিন সে তার আলাদা রুমে দরজা বন্ধ করে লক করে থাকতো, আমাকেও সে আলাদা সেপারেট বেডরুম। সেদিন হঠাৎ করে রেগে গিয়ে সে আমার গা, মানে 7-8 মাস কেটে গেছে, আমি জাস্ট তখন আমার মনে হলো আজকে কথা বলা দরকার আছে। আমি বললাম যে আমাদের মধ্যে কি প্রবলেম, তুমি এরম আলাদা বেডরুম শেয়ার করছো, আমি এরম আলাদা কেন, আমরা তো স্বামী স্ত্রী, আমাদের তো বিয়ে হয়েছে, তা আমাদের তো একসাথে থাকা উচিত, তো তুমি এরম আমার সাথে কেন ব্যবহার করছো, তুমি কি চাও, তোমার কি কোনো প্রবলেম আছে, তাহলে চলো আমরা ডক্টরের কাছে যাই, মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নত, আমরা চলো গিয়ে ডক্টর দেখাই বা কি প্রবলেম বলো আমাকে বলো খুলে। এগুলো শুনেই সে ভেতর ভেতর ইনসিকিওর ফিল করে এবং প্রচণ্ড অ্যাগ্রেসিভ ফেরোসাস হয়ে যায়, এবং সে ড্রিঙ্কসও করতো, সে ড্রিঙ্কসের বোতল পুরো মাথার মধ্যে ফাটিয়ে কাচের গুঁড়ো পুরো ফ্লোরে পড়ে গেছে, ওর মধ্যে আমাকে মানে আমার পিঠে পাইলে কাচের, আমি উঠিয়ে রেখেছিলাম নিজের বডিটাকে, তাই মানে কাচের টুকরোগুলো আমার পিঠে গেঁথে যায়নি, আমার গলা টিপে ধরে আমাকে মারতে যায়। এবং
1: আচ্ছা,
0: মানে আমার মনে হয় সে ওটা নিতে পারেনি যে আমি তাকে এই প্রশ্নটা করব।
1: তো তারপরে তুমি কি করলে?
0: তারপরে তো ওইভাবে ওই দিন কেটে গেল, তারপর যে যার মতো আবার আমি ওখানে গিয়ে একটা স্কুলে চাকরি জোগাড় করি, কারণ আমাকে বাসতে হবে, ওইভাবে তো আমি জীবন কাটাতে পারবো না একা ওই ফ্ল্যাটের মধ্যে। সে সকাল হলেই বেরিয়ে যেত তারও ডিউটি আওয়ার্স, তা আমি ওখানে আমার বায়োডাটা দিয়ে CV দিয়ে হায়দ্রাবাদের মতো জায়গায় যেখানে আমি ভাষাটাও জানি না, তেলেগু আমার বাংলা ভাষা ওখানে, তারপর ইংলিশ হিন্দি বলে কোনো রকমে কিছু কাজ চালানোর মতো একটা স্কুলে ভালো চাকরি পেলাম। সেই স্কুলটাই যেন আমার বেঁচে থাকার ওইটুকু সময়ের জন্য অবলম্বন ছিল। তো এইভাবে দিনের পর দিন কাটি, এবং আমার স্কুলে ছুটি পড়লো। ওখানে হায়দ্রাবাদে লু বয়, গরমকালে 2 মাস ওখানে স্কুলে ছুটি দেওয়া হয়, আমাদের কলকাতার মতো না, 2 মাস। তো আমার 2 মাস এতদিন ছুটি, মা বাবাকে একবারও দেখবো না, খুব মনটা ইচ্ছা করলো যাই তাহলে 1 মাস অন্তত কলকাতায় কাটিয়ে আসি বাবা মার কাছে। তো এই জন্য আমি তাকে জানালাম, সে টিকিট বুক করে দিল। আরেকটা হচ্ছে কথা, আমি কোনোদিন একা ট্রাভেল করিনি, আমার প্রথম একা ট্রাভেল করা, সে কিন্তু আগে চলে গেছিল। আমি পরে কলকাতা থেকে হায়দ্রাবাদ একা ট্রাভেল করেছিলাম, যাওয়ার সময় ও ফেরার সময়, সে আমাকে নিতেও আসেনি। এবং ছোট্ট ছোট্ট ঘটনাগুলো না আমাকে খুব টাচ করে, কারণ আমি প্রচণ্ড ইমোশনাল আর প্রচণ্ড আমি কি বলবো সংসারী, খুবই সংসারী। তো এই জিনিসগুলো হয়তো তার মতো সে অনেকটা প্রফেশনাল, ওইগুলো আমার একটু মানতে কষ্ট হতো, তাও আমি মেনে নিয়েছিলাম, ঠিক আছে করাই যায় আজকাল। তো আমি একা ফিরেছিলাম, আমাকে টিকিট বুক করে দিয়েছে, আমার বাবা আমাকে এয়ারপোর্ট থেকে নিয়েও এসেছিল। তারপরে আমার বাবা মা আমাকে দেখে প্রচণ্ডভাবে আমাকে চেপে ধরেন, কারণ আমার তখন 30 কিলো ওয়েট হয়ে গেছিলো, সারা মুখে ব্রণ ঠনো হয়ে প্রচণ্ড ডিপ্রেশন আমাকে পুরো ঢুকেই আছে, আমি ডিপ্রেশন গ্রাস করেছে, কারোর সাথে কোনো কথা বলতাম না, পুরো চুপ হয়ে গেছিলাম। মানে যে মেয়ে কথা বলতে এত ভালোবাসে, মানে আমাকে বাড়িতে থাকা ঢোকা মানে মা বলে ঝড় ঢুকেছে, মানে এসে গেছে, সেখানে একদম চুপ, পুরো বোবা। তো তারপর আমার দিদিকে আমি সব খুলে বলি, দিদি মাকে বলে বাবাকে বলে বা সবাই জানে, তারপরে প্রচণ্ড পরিমাণে তাদের বাড়িতে ফোন করা হয়, তাকে করা হয়, এবং সে কোনো ফোনই ধরছে না, দিনের পর দিন কোনো ফোন রিসিভ করছে না। আমার বাবা প্রায় 100-200 বার ফোন করছে, দিনের পর দিন কোনো ফোন রিসিভ তুলছেই না ফোন। তখন আমার মনে হচ্ছে যে তাহলে আমি কি করব, আমি তাহলে কি করব, আমার কি হবে, আমার আজকে আমি কোন স্টেটাসে বিলং করছি। তো তারপরে আমি NGO-র সাথে যোগাযোগ করি, সেই মুহূর্তে সেই NGO আমার পাশে এসে দাঁড়ায়, অনেকভাবে আমাকে গাইড

0: করে, হেল্প করেছে, এখনও করে। তো তাদের সহায়তায় আমি পুলিশের কাছে যেতে বাধ্য হই, বাধ্য।
1: আচ্ছা,
0: এমনকি শ্বশুরবাড়ির লোকেরাও লক অ্যান্ড কি করে পালিয়ে গেছিল, পালিয়ে গেছে রীতিমতো, যে
1: আচ্ছা।
0: কলকাতায় যে শ্বশুরবাড়ি

0: করতে বাধ্য হলাম, তখন আসতে বাধ্য হলো FIR, যেই করলাম 498A কেস, তখনই আসতে বাধ্য হলো। এবং আস্তে আস্তে আমার সব জিনিসপত্র, আমার তো সবই, মানে জামা কাপড় থেকে শুরু করে গয়নাগাটি সবই আমার ওই বাড়িতেই ছিল,
1: শ্রীধন যেটা,
0: শ্রীধন পুরো, কারণ বৌভাতের পরের দিনই আমার শ্বশুরমশাই সব নিয়ে নিয়েছিলেন। আবার ওখান থেকে আমরা আজকে কোর্টের কেস ঠেস করছি, অনেক কিছু করে, অনেকটা পথ পেরিয়ে আজকে আমি ভালো আছি। আমার সব কিছু ঝামেলা থেকে আমি বেরিয়ে এসেছি, আমি একটি স্কুলে পড়াই।
1: তো ডিভোর্স কি হয়ে গেছে তোমার?
0: হ্যাঁ, আমার হয়ে গেছে।
1: বেশ,
0: এখন আমি অনেক ভালো আছি বাবা মার কাছে।
1: বেশ, এরপরে এই যে একটা প্রতিকূল সময় পার করে এলে, তারপরে নিজেকে কিভাবে আর করা যায়, মানে এরপরে যে নতুন করে নিজের জীবনটাকে কিভাবে ভাবার ভাবা শুরু করলে?
0: ভাবতে তো হলোই, কারণ একদিন
1: বর্তমানে তুমি একটি স্কুলে পড়া।
0: হ্যাঁ,
1: একটু শুনি সেই জার্নিটা, এই প্রতিকূল জীবন থেকে এই স্কুল জীবনে আসার জার্নিটা একটু শুনি।
0: প্রতিকূল জীবনটা থেকে স্কুল জীবনে আসার জার্নিটা তো খুবই কষ্টের, এবং খুবই মানে মানে দেয়ালে পিঠ ঠেকে গেলে যে সবাই উঠে দাঁড়ায় সেই রকমই অবস্থা হয়েছিল। তার একমাত্র মানে সাহায্য, ভালোবাসা, বাবা মা, দিদি, ভাই, বোন এবং এই NGO, যদি না থাকতো আমি সত্যি পারতাম না। নানান রকম কাউন্সিলিং, আইনি পরামর্শের মাধ্যমে NGO আমাকে অনেক হেল্প করেছে, অনেক দিদিরা আমার পাশে এসে দাঁড়িয়েছে। বাবা মা খুব কষ্ট পেয়েছিল, আমার বাবা মানে ভোর রাতে একদিন মার কাছে খুব কান্নাকাটি করেছিল যে আমরা মেয়েটাকে বিয়ে হয়তো না দিলেই পারতাম। আমার সামনে বাবা মা চোখের জল ফেলেনি, মার কাছে ভোর রাতে ফেলেছে। এবং যখন এটা আমি পরে শুনি, আমি তখন ভাবলাম আমাকে উঠে দাঁড়াতেই হবে, আমাকে আর শুয়ে থাকলে বসে থাকলে চলবে না, কারণ কার জন্য আমি আমার নিজের জীবনটা নষ্ট করছি? সে তো আমার কথা ভাবেনি, আমি তাহলে তার কথা কেন ভাববো? আর আমার বাবা মামার সন্তান আমি, আমি কাঁদছি, আমি শুয়ে আছি, আমি বোবা হয়ে গেছি দেখে তারা কষ্ট পাচ্ছে, আমি সেই কষ্ট আর মেনে নিতে পারবো না, আমাকে উঠে দাঁড়াতেই হবে। তারপরে আমি বিভিন্ন স্কুলে CV দেওয়া স্টার্ট করি, এবং চট জলদি আমি একটি স্কুলে চাকরিও পেয়ে যাই। তখন আমার বাবা মাও চায় যে আমি যেন এঙ্গেজ থাকি, কারণ আমার সারাটা দিন এই যে ট্রমা, ওগুলো থেকে বেরোনোর জন্য এটা একমাত্র রাস্তা। আর সত্যি আমি স্কুলে চাকরি করে এতগুলো স্টুডেন্ট, তাদের ভালোবাসা, তাদের মানে ম্যাম ম্যামের সাথে সব কিছু শেয়ার করা, বড় বড় মানে স্টুডেন্টরা প্রায় দিদির মতোই দেবলীনাদি করে এগিয়ে আসা, মানে খুব মানে স্কুলটা আছে বলে সত্যি আমি বেঁচে আছি, এবং আমার বাবা মা, আমার ফ্যামিলি আমার আছে বলেই আমি আবার নতুন জীবন পেয়েছি, আজ আমি বেঁচে আছি এবং খুব ভালো আছি।
1: স্কুলে চাকরি করছে কত বছর হলো?
0: 8 বছর কমপ্লিট হলো।
1: বেশ, দেবলীনা আরও একটি ভালো লাগার জায়গা আছে, তাই তো? আর সেটা হচ্ছে নাচ। একটু শুনি, নাচের সঙ্গে প্রেম কবে থেকে কিভাবে?
0: কবে থেকে মানে ছোট্টবেলায় হয়তো মার জন্যই আমার নাচের প্রতি প্রেমটা শুরু হয়, কারণ মার খুব নাচ ভালো লাগতো। আমাকে পাড়ার নাচ স্কুলে মা ছোট্টবেলায় নাচে ভর্তি করিয়ে দেয়, এবং আমি ওখানে ওডিসি, ভারতনাট্যম শিখিও করেও ছিলাম, সার্টিফিকেট আছে, কিন্তু ওটা বেশি দিন চালানো সম্ভব হয়নি, কারণ পড়াশোনার খুব চাপ ছিল ছোটোবেলায়। তো মোটামুটি বেশি দূর না গেলেও মোটামুটি কিছুটা হলেও শিখেছিলাম, তারপরে আর পড়াশোনার চাপে আর বেশি দূর নাচটাকে নিয়ে এগোনো যায়নি। তারপরে তো জীবন আলাদা দিকে পুরো এগিয়েছে, হঠাৎ করে এখন আবার আমি আমার জীবনে নাচটাকে ফিরিয়ে এনেছি, আমি নাচ শিখছি এবং বিভিন্ন ছোটোখাটো প্রোগ্রামে নাচ করিও, মানে ওটা মানে একটা আমার মুক্তির স্বাদ, মানে আমি নাচ করলে আমার মনে হয় যেন আমি মুক্ত বিহঙ্গ হয়ে আকাশে উড়ে বেড়াচ্ছি, মানে নাচ যেন আমার কাছে একটা ভালোবাসা, একটা প্যাশন।
1: ঠিক তাই, কারণ ভালোবাসার জায়গাটা তো সবসময় একটা আমাদেরকে তৃপ্তি এনে দেয় না, আমাদের অনুপ্রাণিত করে, আমাদের সমস্ত ভেতরের আমিটাকে সবসময় একটা সুন্দরভাবে ফুটতে সাহায্য করে, ফুটে উঠতে সাহায্য করে। দেবলীনা রান্না করতে ভালোবাসে?
0: এখন মানে লকডাউন আমাকে রান্না করতে শিখিয়েছে, এটা আমার একটা বিশাল পরিবর্তন। আগে আমি একটা চা বানাতে পারতাম না, এখন আমি এত ভালো রান্না করি, আমার বাবা মা মানে এই যে ছুটির দিনগুলো বাবা আমার হাতে রান্না ছাড়া খাবে না, মানে বিরিয়ানি থেকে শুরু করে মানে সব কিছু, বাবা, ভাই, মা, এখন পুরো মানে একটা স্পেশাল ডিশ আমিই বানাবো, সেটা মানে রাতে হোক, রাতেই সময় হয় কারণ সারাদিন তো স্কুলে থাকি। তাই আমি অবাক হয়ে যাই যে আমি এত ভালো রান্না করছি, আবার যখন নিজে আমি ওটাকে খাই, চেখে দেখি, আর আমি প্রচণ্ড ধৈর্য সহকারে কষিয়ে কষিয়ে রান্না করতে ভালোবাসি। মার যতই হোক বয়স হয়েছে, মা অতটা পারে না, সত্যি আমি অবাক হয়ে যাই যে লকডাউন করোনায় 2 বছর আমাকে কত কিছু শিখিয়ে দিল, আমার ধৈর্য বাড়িয়ে দিল, আমি এত ছটফটে, এখন আমি কতটা, তাও আমি অনেকটা ম্যাচিওর। সত্যি আমি মানে আমার মা ভয় পেত যে আমি এত সহজে লোককে বিশ্বাস করে ফেলি না।

0: আমি তো খুব ইমোশনাল, ওটাতে আমার মা একটু আমাকে ছোটবেলা থেকেই মানে
1: সতর্ক
0: করেই,
1: ভয় পেতেন,
0: হ্যাঁ বড় করেছেন, অতটা সব জায়গায় ছাড়তেনও নাই না।
1: লকডাউন আমাদের অনেককেই অনেকভাবে তৈরি করেছে, এটা তো সত্যি কথা। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রভাব ফেলে গেছে, কিছু ভালো প্রভাব, কিছু খারাপ প্রভাব।
2: খারাপগুলো থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা সামনের দিকে এগিয়ে যাই,
1: ভালোগুলোকে নিয়ে আমরা এগোই, এটাই আমরা সবসময় চাই। দেবলীনা এখন তো সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত, তো একটু শুনিস সেই কথা, কী ধরনের কাজ করো এবং কী করতে চাও সেটাও জানতে চাইবো, ভবিষ্যতে কী করার ইচ্ছে আছে?
0: সমাজসেবা মানে আমি একটা তো এনজিওর সাথে যুক্ত, সেখানে তো আমি একটা গ্রুপের সাথে যুক্ত, নাচের গ্রুপ, তাছাড়াও ওখানে একটা পত্রিকা বেরোয়, ত্রৈমাসিক পত্রিকা বেরোয়, সেই পত্রিকাতে আমি বিভিন্ন লেখালেখি করি এবং সেটা টপিকগুলো এমনই সেখানে বাছা হয় যেখানে নারীরা ইন্সপায়ার হতে পারে, নারীরা কিভাবে এগিয়ে যেতে পারে, সমাজকে উদ্বুদ্ধ করতে পারে, নিজে ভালো থাকতে পারে, সেই নিয়েই বেশিরভাগ সবই লেখালেখি হয়। সবার লেখা যে ছাপা হয় এরমও না, কারণ অনেকে লেখে, আমাদের ওয়ার্কশপ হয়, তার মধ্যে থেকে সিলেক্ট হয়, ওখানে যে মণ্ডলী আছে এডিটোরিয়াল বোর্ড, তা আর আমার লেখাটা প্রত্যেকবার ছাপা হয়, আর আমি যে কি খুশি হই সূচিপত্রে যখন আমার নামটা দেখি, আর যেই মানে ওখানে দিদিরা আমাকে ডেকে বলে, দেবলীনা তোমার লেখা বেরিয়েছে, আর আমি এই বইটা হাতে পাই, বইটা আবার পোস্টে বাড়িতেও আসে, মানে সেটাও বেশ একটা আনন্দের জায়গা, তখন নিজেকে মনে হয় বাহ কত বড় হয়ে গেছি, আমার আমি লিখছি সেই বই বাড়িতে পোস্টে আসছে, তারপরে নাচের ক্লাসে নাচ করছি, সবার থেকে মানে অ্যাপ্রিসিয়েট পাচ্ছি, ভালো বলছে, মানে পাচ্ছি, মানে আমি মানে পারছি, আমি যে আবার বেঁচে উঠেছি এর মধ্যে আমার একটা আলাদা একটা আনন্দ আছে, আর আমি এটাকে নিয়েই এগিয়ে যেতে চাই, আমি আর পিছন ঘুরে ফিরতেও চাই না, যা হওয়ার হয়ে গেছে আমি এটাকে নিয়েই এগিয়ে যেতে চাই।
2: আচ্ছা,
0: এছাড়াও আমি যে সংস্থার সাথে যুক্ত সেই সংস্থায় তো আমাদের মতো অনেক মেয়ে যারা এখনও এবং আগেও অবহেলিত, লাঞ্ছিত, এখনও নানান রকমের কোর্ট কাচারির নানান রকমের অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা যখন এসে কথাগুলো বলে, শেয়ার করে, আমি চাই তাদের পাশে দাঁড়াতে, যতটা পারি তাদের সাহায্য করার চেষ্টা করি, নানান রকমভাবে তাদের হেল্প করার চেষ্টা করি, যেটুকু আমার জানা আছে তাদেরকে বোঝাই, তারা বোঝে, তারা এগিয়ে যায়। শুধু এনজিওর সংস্থার মেয়েদেরই না, পাড়ায় কিংবা বাসে ট্রামে যাদের সাথে ট্রাভেল করি, তারাও যখন কোনো অসুবিধায় পড়ে বা দেখি, সেটাতে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং বলি যে এরকম একটা সংস্থা আছে, তোমরা যেতে পারো, আরও অনেক হেল্প পাবে, আমি তো করছি এবং তারাও নানান রকমভাবে একটা হেল্প তোমাদের করতে পারে। এইভাবে অনেকের সাথে আমার কাজের সূত্রে আলাপ এবং মনে হয় আমি আরও সমাজে এই ধরনের মেয়েদের পাশে দাঁড়াবো বা তাদের পাশে থাকলে আমি আরও তাদের সাথে এগিয়ে যেতে পারবো, একসাথে কাজ করতে পারবো।
1: বেশ, দেবলীনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আবার নতুন করে বিয়ে করে সেটেল করার কোনো পরিকল্পনা?
0: না, এখনই আমার কোনো ইচ্ছা নেই, কারণ আমি যেভাবে ঠকেছি, আমার আর বিয়ে বিষয়টা থেকে আমি জানি না কে কীভাবে নেবে, আমার বিয়ে বিষয়টা থেকেই যেন একটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সবই উঠে গেছে, কারণ আমি ভাবি না, আমি বিয়ে জিনিসটাকে খুবই ভালো, যে একটা সামাজিক বন্ধন, আমার জীবনে তো সেটা একটা অভিশাপের মতো কালো ছায়া ফেলে গেছে, মানে আমার ওই জীবনযাত্রার কথা ভাবলেই মনে হয় হয়তো সব মানুষ সমান না, হাতের পাঁচটা আঙুলও সমান না, হয়তো আমি যদি আবার ভেবে দেখি হয়তো সে ওরম নাও হতে পারে, কিন্তু আমার ভাবতেই যেন খুব ভয় করে, তাই এখন আমি এই মুহূর্তে কিছুই ভাবছি না।
1: বেশ,
0: আর যদি মনে হয় কোনো মানুষকে পাশে পেলাম যার সাথে সারাটা জীবন থাকা যাবে, ভালো বন্ধু, সে আমাকে বোঝে, ভালোবাসে, তখন ভেবে দেখবো কিছু ভাবা,
1: তখন সেটা তখনকার মতন করে ভেবে দেখবে।
0: হ্যাঁ, তখনকার মতো ভেবে দেখবো।
1: বেশ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ, যেতে যেতে দেবলীনা তোমাকে বলবো, আমাদের আজকে যারা বন্ধুরা শুনছেন, শ্রোতা বন্ধুরা, তাদেরকে তুমি কি বলবে, তোমার তরফ থেকে কি বার্তা দিতে চাইবে?
0: আমি এটাই বলতে চাই সবাইকে, যে অন্ধকার আছে বলেই যেমন আমরা আলোর উৎসটা খুঁজে পাই, তেমন বাধা আসবেই, বাধা আসবেই, ওই বাধাকে কাটিয়ে আমাদের এগিয়ে যেতেই হবে। আমি মনে করি সবার জীবনে সুখ দুঃখ সব মিশিয়ে আমাদের জীবন, তাই কষ্টকে অতিক্রম করলেই আমরা সুখটা খুঁজে পাব। তাই আমি মনে করি বল, খেলার বল যেমন আসে না, ওই বলে চার ছয় মারা যায়, আবার ঠুকেও খেলা যায়, তাই বলটা যেভাবে মতো আসবে, আমি চার মারলে চার মারবো, নালে ছয়, নালে ঠুকে খেলবো, এইভাবে আমি আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, আর আশা করি আপনারাও আপনাদের জীবনটা এইভাবে এগিয়ে নিয়ে যাবেন, থেমে থাকবেন না, থেমে থাকলে তো আমরা হেরে যাবো, হারবো কেন, হারার জন্য তো আসিনি, আমরা এগিয়ে যেতেই এসেছি, জিততেই হবে, এটাই আমার জীবনের চ্যালেঞ্জ, আমাদের সকলের জীবনের চ্যালেঞ্জ, তাই বন্ধুরা চলুন আমরা সবাই একসাথে এগিয়ে চলি।
1: বেশ বন্ধুরা, আপনারা শুনলেন তো কত রকমের সমস্যার মধ্যে দিয়ে নিজেকে তো

0: করে নিয়ে এসেছেন, যখন মানসিকভাবে সমস্ত দিক থেকে বিধ্বস্ত দেবলীনা, তখনও কিন্তু বাঁচার জন্য ওই খড়কুটো খুঁজেছেন। সেই খড়কুটো তখনও হয়েছিল ওই সামান্য চাকরিটুকু, সেটাকে আশ্রয় করে আস্তে আস্তে কিন্তু দেবলীনা নিজেকে আজকের দেবলীনায় পরিণত করেছেন। তিনি আজ সমাজসেবামূলক কাজ করছেন, তিনি আজ নাচ তার ভালোবাসার জায়গা সেটাও করে যাচ্ছেন, নৃত্যকে সঙ্গে রেখেছেন, আর স্কুলে পড়াচ্ছেন, টিচার হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন, ছোট ছোট শিশুদের মনে দিদিমণির ভালোবাসা তৈরি করতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ দেবলীনা, আজকে আমাদের অনুষ্ঠানে তোমার অনেকটা সময় তুমি আমাদের দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ তোমাকেও, কারণ আমার প্রচণ্ড ভাল লেগেছে, একটা অতৃপ্ত সুপ্ত মানে কামনা বাসনা আজ পূর্ণ হলো আকাশবাণীতে এসে। থ্যাংক ইউ সো মাচ।
0: বন্ধুরা শুনলেন দেবলীনার কথা, আমরা চাইলেই সব পারি, মনের জোর ইচ্ছে শক্তি এই দুটোকে অবলম্বন করে আমরা এগিয়ে যেতে পারি, তাই আপনারাও হার মানবেন না, এগিয়ে চলুন।

বন্ধুরা, এবার আপনাদের চটপট জানিয়ে দিই এ মাসে এক কলমে দুই নারীর বিষয়। এ মাসে এক কলমে দুই নারীর বিষয় মানিক বন্দ্যোপাধ্যায় অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবলী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্য দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে, তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে। এবার বলি এ মাসে আমার কলমের বিষয়, জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনে কেউ না কেউ আছে। আমাদের জীবনের সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সবসময় নক্ষত্রের মতো পথ দেখায়। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয় তাতে কি, নিজেও তো হতে পারি, তাই না? তোমার জীবনে সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠাও জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের দুটি ক্ষেত্রেই মেল করতে পারেন, দুটি ক্ষেত্রেই আমাদের মেল আইডি mohilamahol.air@gmail.com। আবার বলছি বন্ধুরা, mohilamahol.air@gmail.com। আপনারা দুটি ক্ষেত্রে চিঠি পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আপনাদের জানা, তবু বলে দিই আমার কলম কিংবা এক কলমে দুই নারী, মহিলা বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর বন্ধুরা, দুটি ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। বন্ধুরা মনে রাখবেন, আবারও বলছি, দুটি ক্ষেত্রে কিন্তু চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। এবার বিদায় নেওয়ার পালা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

এতক্ষণ কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছিলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন অনুরোধের আসর। আজ রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসরে প্রথম শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। অনুরোধ করেছেন শিল্পীর কণ্ঠে গানখানি শুনতে চেয়ে কয়া মুর্শিদাবাদ থেকে ইন্দ্রজিৎ মণ্ডল এবং চন্দনা বর্মণ মণ্ডল।

পরের শিল্পী মিতা চ্যাটার্জি অনুরোধ করেছেন খাগড়া মোল্লাগিরির ধার বহরমপুর থেকে পাঁচকুড়ি দাস এবং শেফালি দাস।

মনোরোধের আসরে শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারে শিল্পী শান্তনু রায়চৌধুরী। শিল্পী কণ্ঠে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সাটুই মুর্শিদাবাদ থেকে মৌমিতা মুখার্জি, রুবি ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, অদ্রিতা ভট্টাচার্য।

পরের শিল্পী জয়তী চক্রবর্তী। অনুরোধ করেছেন দক্ষিণগ্রাম পলসন্ডা মুর্শিদাবাদ থেকে রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি এবং পুচকু।

রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসরে পরের শিল্পী দেবব্রত বিশ্বাস। শিল্পী কণ্ঠে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন গ্রাম রাতমা রামপুরহাট থেকে রতন ব্যানার্জি, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা মৌ তাথই এবং কৌশিক।

পরের গানটি শুনুন সুচিত্রা মিত্রের কণ্ঠে। শিল্পী কণ্ঠে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ত্রিমোহনী নওদা মুর্শিদাবাদ থেকে মধুমঙ্গল পাল এবং শ্রীহান পাল।

রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসরে পরের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শিল্পী কণ্ঠে গানটি শুনতে চেয়ে অনুরোধ পাঠিয়েছেন বেলাইপাড়া মুর্শিদাবাদ থেকে আব্দুল হাদী।

রবীন্দ্রসঙ্গীতের অনুরোধে আসরে আজ শেষ শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়। অনুরোধ করেছেন গানটি শুনতে চেয়ে ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে ধীরেন বসাক।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই। আবার কি, মাঝে মধ্যে বৃষ্টি, কখনো রোদ, কখনো গরম, কখনো বা শীতল, এই নিয়ে প্রকৃতির লুকোচুরি খেলা। মন্দ লাগছে না বলুন? বৃষ্টি হলে এই গাছেরা সতেজ হয়ে উঠবে আর ঝকঝক করবে সবুজ। বন্ধুরা, অরণ্যে গিয়েছেন কখনো? তা আবার হয় নাকি, অরণ্যে ভ্রমণ করেননি এমন মানুষ খুব কমই আছেন। বেশ, তা না হলো, অরণ্যে গিয়েছেন, বেরিয়েছেন, অরণ্যে রোদনও করেছেন হয়তো কখনো কখনো, কিন্তু অরণ্যে থাকাকালীন বৃষ্টি পেয়েছেন কি? আমি কিন্তু পেয়েছি, সেই সৌভাগ্য আমার হয়েছিল একবার। শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে অরণ্যে ঢুকলাম আর বেরোতেই চাইছি না। আসল কি জানেন তো, চলছে অরণ্য সপ্তাহ। হ্যাঁ, অরণ্য সপ্তাহের একদিন, তাই অরণ্য নিয়ে আমাদের দিনান্তিকায় আপনাদের সাথে আমি পাপিয়া।

রবীন্দ্রনাথ লিখেছিলেন, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ। অর্থাৎ যে যার নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে। বন্যেরা থাকবে বনে, শিশুরা থাকবে মাতৃ অঙ্কে। তাহলেই বন এবং বন্যরা এবং শিশু এবং মাতার পারস্পরিক অঙ্গাঙ্গী সম্পর্ক প্রতিষ্ঠিত হবে, তেমনি উভয়ের অস্তিত্ব সার্থক হবে। কিন্তু বর্তমানে নগরায়নের ফলে বন কেটে বসতি স্থাপিত হচ্ছে, ফলে বন্য প্রাণীদের অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে। বন্যের পশু ঢুকে পড়ছে লোকালয়ে এবং মাতৃ অঙ্ক থেকে শিশুরা বঞ্চিত হয়, লালিত পালিত হচ্ছে অন্য কোথাও। সমাজ বিকাশের ক্ষেত্রে পরিবেশের শৃঙ্খলার প্রয়োজন, এই লক্ষণ আদৌ শুভ নয়। বন্য প্রাণীদের নিয়ে বিভিন্ন সংগ্রহশালা রাখা হলেও তাদের রক্ষণাবেক্ষণে যথেষ্ট অভাব দেখা দেয়। আর তাই তো সকলেই ভাবতে হবে যে অরণ্য এবং অরণ্য প্রাণীর সংরক্ষণ কেন জরুরি। চলে যাব গানে।

বোনের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক অনেক দিনের। মানুষ আসার অনেক আগেই পৃথিবীতে এসেছে বৃক্ষলতা, ছিল শুধুই বনভূমি অরণ্য। মানুষের খাদ্য এবং আশ্রয়ের ব্যবস্থা

করে অরণ্য অপেক্ষা করেছে মানুষের। প্রথম যুগে মানুষ লজ্জা নিবারণ করতে গাছের ছাল সঙ্গী করেছে, হিংস্র জন্তুর হাত থেকে বাঁচতে গাছের ডালকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু মানুষ যখন সভ্য হতে শুরু করলো, সেই বৃক্ষকেই কাটতে শুরু করলো মানুষ। কিন্তু অরণ্যকে ধ্বংস করা মানেই মানব সভ্যতাকে ধ্বংস করা। এ কথা যেদিন বুঝল, সেদিন থেকেই অরণ্য রক্ষায় মন দিল মানুষ। কিন্তু তা সত্ত্বেও কিছু স্বার্থন্বেষী মানুষ নিজেদের স্বার্থে এখনও অরণ্য নিধন করে চলেছে। আমাজনের যে কাঠ পাচার হয়, সেই পাচারের বিরুদ্ধে লড়াই করেছিল চিকো মেন্ডিস, একটি শ্রমিক পরিবারের ছেলে। পড়াশোনা জানত না, সে রুখে দাঁড়িয়েছিল। পরবর্তীকালে পৃথিবীতে পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে চিকো মেন্ডিস একটি উল্লেখযোগ্য নাম হয়ে ওঠে। তার নামে পুরস্কারও আছে। এই চিকো মেন্ডিসকে চোরা চালানকারীরা ষড়যন্ত্র করে খুন করে। বিশ্ববিখ্যাত দার্শনিক যারা, তারা কম বেশি সকলেই বলেছেন যে মানুষ যেদিন প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হলো এবং নগর সভ্যতার পতন ঘটালো, সেদিন থেকেই ভবিষ্যতের সংকট শুরু হলো। এই কারণে যে ক্রমাগত আবিষ্কার মানুষকে যে সুখ ভোগ বিলাস দিয়েছে, সেখান থেকে কেড়ে নিয়েছে প্রকৃতির সে সারল্য নির্মল আবহাওয়া, আর তার ফলেই গ্লোবাল ওয়ার্মিং। সবচেয়ে কম বয়সে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, আলবেয়ার কামু, তার বিখ্যাত উপন্যাস আউটসাইডার, উনি দেখিয়েছিলেন যে মানুষ হচ্ছে একজন আউটসাইডার, অর্থাৎ বাইরের পৃথিবী। আমরা গ্রহের কেউ নই, যে কারণে ভূমধ্য সাগরে একদিন উত্তপ্ত হয়ে ওঠা এই গ্লোবাল ওয়ার্মিংয়ের আবহে একটি নিরীহ অসহায় ছেলে একটি আরবকে খুন করে ফেলে। বিশ্ববিখ্যাত নাট্যকার বেকট বলেছিলেন যে বিনিময় পদ্ধতি ফিরে আসুক আর মুদ্রা উঠে যাক। সেই সঙ্গে মার্ক্স বলেছিলেন টাকা সমাজকে তছনছ করে দেবে। প্যারিস চুক্তির সময় কথা হয়েছিল প্রথম বিশ্বের দেশগুলো কার্বন এবং কার্বন ফুয়েল ব্যবহার এমন একটা জায়গায় আনবে যাতে দূষণ না হয়। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে কোটি কোটি গাছ লাগানো প্রয়োজন, কিন্তু সে কথা কেউ রাখেনি। গাছ নিধনের ফলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, ব্রাজিল, কঙ্গো, আফ্রিকার বিপুল পরিমাণে এই গাছ কাটা হচ্ছে। তার ফলে সুপার এলনিনোর প্রভাবে গোটা ইউরোপ চলছে। তাই ভেবে দেখুন এই অরণ্য সপ্তাহ গুরুত্ব কতখানি।

রবীন্দ্রনাথ বৃক্ষ বন্দনা কবিতায় লিখেছেন, প্রাণীর প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ, ঊর্ধ্ব শীর্ষে উচ্চরিলে, আলোকের প্রথম বন্দনা গান। বৃক্ষের প্রাণে আমাদের প্রাণবান, তার স্নেহের ছায়ায় শীতল, তার তেজে আমরা তেজিয়ান। বৃক্ষের সঙ্গে মানবের চিরপুরাতন আত্মিক সম্বন্ধ অনুভব করে রবীন্দ্রনাথ বৃক্ষকে প্রণাম জানিয়েছেন। ওগো মানবের বন্ধু, আজি এই কাব্য অর্ঘ্যলয়ে শ্যামের বাঁশির তানে মুগ্ধ কবি আমি, অর্পিলাম তোমায় প্রণামি। বৃক্ষের সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক অনুভব করে আর্য ঋষিরা বৃক্ষকে দেবতা জ্ঞানে প্রণাম জানিয়েছেন। 1950 সালের পয়লা জুলাই প্রথম এদেশের নানা স্থানে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বন মহোৎসবের সূচনা করেন। আজও তার আহ্বান সর্বত্র ধ্বনিত হয়, দাও ফিরে সে অরণ্য, লও হে নগর।

বর্তমানে অরণ্য সপ্তাহের এই উদযাপনের মধ্যে দিয়ে আমরা বৃক্ষরোপণ করব সকলেই। বর্তমানে যে অরণ্য সম্পদের ক্ষীণ থেকে ক্ষীণতর অবস্থা হওয়ার একমাত্র কারণ তা হল পাশ্চাত্য সভ্যতার দ্রুত বিকাশ। এই সভ্যতার প্রসারে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করে চলেছি। বিশ্বজুড়ে বন বাস্তুতন্ত্রগুলো ক্রমাগত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং প্রতি বছর 10.9 মিলিয়ন হেক্টর হারে বন উজাড়ের ঘটনা এখন অনেক বেশি। খাদ্য নিরাপত্তা, স্থানীয় জীবিকা, নবায়নযোগ্য জৈব উৎপাদন এবং শক্তি যোগানের জন্য বন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রসঙ্গে বলি বন্ধুরা, একমাত্র নরওয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে শূন্য বন উজাড় নীতির গ্রহণের মাধ্যমে বন উজাড় নিষিদ্ধ করেছে। বন মহোৎসবের প্রধান উদ্দেশ্য হল বৃক্ষরোপণ করা, অরণ্য প্রকৃতির বিস্তার করা। আমরা জানি নগর সভ্যতা অরণ্য সভ্যতার মূলে কুঠারাঘাত করছে, ফলে বিশ্ব পরিবেশ দূষিত হয়ে পড়ছে। পৃথিবীর প্রতিটি মানুষকে বন সংরক্ষণ এবং তার উন্নয়নের ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য, তাদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলবার জন্য প্রতি বছর পালিত হয় অরণ্য সপ্তাহ সরকারি এবং বেসরকারি উদ্যোগে। ভারতের মোট আয়তনের শতকরা 33.3% অরণ্য অঞ্চলে পরিণত করার লক্ষ্যে প্রতি বছর জুলাই মাসে এই অরণ্য সপ্তাহ পালন করা হয়। তাই শ্রোতা বন্ধুরা, আসুন আজকের দিনান্তিকা শেষ করি একটি শপথ বাক্যের মধ্যে দিয়ে। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। যারা অরণ্য ধ্বংস করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আজকের দিনান্তিকা এখানেই শেষ করছি। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি পাপিয়া ধর, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। জয়তী চক্রবর্তীর পরিবারের গানে বিক্রম সিং।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে নজরুল গীতির অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে প্রথম গানে সুমিত্রা রায়।

শুনছিলেন নজরুল গীতির অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

0: এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
1: শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। চাষের খুঁটিনাটি জানতে শুনুন।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় গর্ভবতী গাভী বা গরুর পরিচর্যা। বন্ধুরা, আমরা অনেকেই গরু পালন করি এবং গরু পালনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে সংসার সেই সংসার কিন্তু প্রতিপালন করি। আমরা মানে গরু পালন করে আমরা কিছু রোজগার করি এবং সেই রোজগারে কিন্তু আমাদের সংসার চলে। কিন্তু এই গরু পালন করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় হোঁচট খাই। হোঁচট খাই বলতে আমরা অনেক কিছু কিন্তু জানি না, না জেনেই কিন্তু আমরা গরুর পরিচর্যা করি। আর এখন তো, আগে তো আমরা দেশি গরু পুষতাম, কিন্তু এখন অনেক ক্রস ব্রিড, অনেক ধরনের গরু এসেছে। তো গর্ভবতী যখন গরু হয়, সেই গরুর কীভাবে আমরা পরিচর্যা করব সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ অ্যানিমাল সায়েন্সের ডক্টর অর্কপ্রভু শিকে। অর্কপ্রভুবাবু নমস্কার।
1: নমস্কার, এবং যে সমস্ত শ্রোতাবন্ধু এই অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেককে আমার যথাযোগ্য সম্মান জানবেন।
0: যে কথা বলছিলাম যে গর্ভবতী গাভীর যত্ন বা পরিচর্যা কিভাবে আমরা করব,
1: ব্যাপারটা যদি এরকমভাবে আমরা ভাবি অনেক কটা আঙ্গিক থেকে যাই। যেমন প্রথমেই যদি বলতে হয় খাদ্যের কথা,
0: আচ্ছা,
1: খাদ্যের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। প্রতিটা জিনিসই খুব ইম্পর্টেন্ট, যেমন খাদ্য, বাসস্থান, তার পরিচর্যা, তার টিকাকরণ, প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে যদি আমরা এরকমভাবে ভাবি যে খাদ্যের দিকে, মূলত খাদ্যের থেকেই তো বাচ্চাটা পুষ্টি পায় মায়ের মায়ের পেট থেকে। তো সেদিকে যদি গুরুত্ব দিতে হয় তাহলে দুটো জিনিস প্রথমেই বুঝে নিতে হবে। তো এটা একটু জিনিসটা এরকমভাবে যদি হয় যে একটা গরু তার নিজের বেঁচে থাকার জন্য, অর্থাৎ তার শরীর রক্ষার জন্য একটা খাদ্যের প্রয়োজন হয়। যে পুষ্টিটা খাদ্য থেকে আসছে সেটা তার শরীর রক্ষার জন্যই দরকার, যেটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় বলা হয় মেনটেন্যান্স রেশন। আর একটা হলো প্রোডাকশন রেশন, অর্থাৎ যখন গরু দুধ দেয় বা গর্ভবতী থাকে তখন তার এক্সট্রা পুষ্টির দরকার পড়ে, যেটাও আসে ওই খাদ্যের থেকেই, সেটাকে বলা হয় প্রোডাকশন রেশন। যেহেতু গরুটা গর্ভবতী সেহেতু প্রোডাকশন রেশনের ওপর আমাদের জোর দিতে হবে। মূলত তিন ধরনের খাবার আমরা খাই, যেটা আমরা প্রত্যেকেই জানি। একটা হচ্ছে সবুজ ঘাস, আর একটা হচ্ছে খড় বা বিচুলি, আর একটা হচ্ছে দানা খাবার। এই সব ধরনের খাবারের মাধ্যমেই সার্বিকভাবে পুষ্টিটা গরুর শরীরে আসে এবং গর্ভবতী বাচ্চার ক্ষেত্রেও সেই পুষ্টিটা সরবরাহ হয় মায়ের শরীর থেকেই। এবার যদি পরিমাণটাকে

0: একটু এরকম ভাবে ভাগ করে নিই যে কি কোনটা কতটা খাওয়া যেতে পারে। মোটামুটি যেটা একটা গরুর গর্ভবতী আমাদের যে সমস্ত দেশি
1: সাধারণভাবে আমরা যেভাবে খাওয়াই তার থেকে কিভাবে আমরা আরেকটু বেটার খাওয়াতে
0: পারি, তাহলে মোটামুটি খড় খাওয়ানো যেতে পারে। যদি একটা গরু আমাদের যে সমস্ত গরু আছে 250-300 কেজির কাছাকাছি দেশি গরু, যদি সংকর গরু হয় আর একটু বেশি, তাহলে 1.5 কেজির কাছাকাছি খড়, 1 থেকে 1.5 কেজির কাছাকাছি খড়, সবুজ ঘাস পর্যাপ্ত খাওয়াতে হবে। পর্যাপ্ত বলতে কেমন, যেমন ধরুন 15-20 কেজির কাছাকাছি। আর সঙ্গে দিতে হবে দানা খাবার। দানা খাবার মানে যে সমস্ত দানা শস্য থাকে, চাল ডাল ভুট্টা সর্ষের খোল বা আপনার অন্যান্য যে সমস্ত দানা খাবার আছে, সেই দানা শস্যকে সুষমভাবে তৈরি করে সুষম দানা খাবার দিতে হবে। সেটা হচ্ছে একটা গরু নিজের শরীর রক্ষার জন্য দরকার পড়ে 1.5 কেজি, 1 থেকে 1.5 কেজি, এবং যখন গর্ভবতী থাকবে তখন এক্সট্রা 1 কেজি কিন্তু প্রতিদিন তাকে সরবরাহ করতে হবে, যেটা তার বাচ্চার সঠিক পুষ্টিতে সাহায্য করবে। এক্ষেত্রে আরও একটা ব্যাপার একটু জেনে রাখলে ভালো হয় আমাদের শ্রোতা বন্ধুদের, সেটা হচ্ছে বাচ্চার গ্রোথ যেটা সেটা প্রাথমিক পর্যায়ে, যদি একটা গরু টোটাল জেস্টেশন পিরিয়ড 9 মাস, অর্থাৎ 9 মাস একটা গরু টোটাল গর্ভবতীর সময় 9 মাস, সেখানে প্রথম দুটো ট্রাইমেস্টার আমি যদি 3 মাস 3 মাস 3 মাস তিনটে ভাগে ভাগ করে নিই টোটাল জেস্টেশন পিরিয়ড অর্থাৎ গর্ভবতীর সময়টাকে, তাহলে প্রথম ট্রাইমেস্টার এবং সেকেন্ড ট্রাইমেস্টারে ভ্রূণের ডেভেলপমেন্ট অর্থাৎ যে বাচ্চার যে গ্রোথ সেটা কিন্তু অতটা থাকে না। ভ্রূণের ডেভেলপমেন্টটা অনেকটা র্যাপিড হয়ে যায় লাস্ট ট্রাইমেস্টারে, অর্থাৎ আমার শেষের 3-4 মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তখন কিন্তু ভ্রূণের বৃদ্ধি খুব দ্রুত হতে থাকে। তাই সেই জন্য ওই সময়টা বিশেষ পরিচর্যা দেওয়ার দরকার বলে আমি মনে করি। আর সেক্ষেত্রে আর একটা ব্যাপার না বললেই নয়, সেটা হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। মূলত অনেক কিছুই দরকার পড়ে, কিন্তু মানে ভ্রূণের ডেভেলপমেন্টের জন্য প্রধান যেটা দরকার পড়ে সেটা হচ্ছে ক্যালসিয়াম। কারণ বাচ্চার, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের হাড় বাচ্চার যে অস্থি তৈরি হচ্ছে মায়ের পেটের মধ্যে, তখন তার মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম, এবং বাচ্চা হবার পরেও গরুটার দুধের প্রোডাকশন বাড়বে, দুধেরও মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম। অর্থাৎ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিন্তু লাস্ট 1 মাসে আমাকে, মানে গর্ভবতী অবস্থার শেষ 1 মাসে কিন্তু আমাকে খাওয়াতে হবে। এটা খাওয়াতে পারলে কিন্তু মানে খুব ভালো ফল পাওয়া যায়, এটাই খাদ্যের দিকটা যদি আমরা ভেবে নিই। 2 নম্বর যেটা, যেমন আপনি বললেন যে রোগের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, রোগ 2-3টে রোগই মূলত মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে আসে। একটা হচ্ছে ব্রুসেলোসিস, জোন্স ডিজিজ, টিবি মানে টিউবারকুলোসিস, এই যে সমস্ত রোগগুলো আছে এগুলো কিন্তু গর্ভবতী মা থেকে বাচ্চা শরীরে ট্রান্সমিট করে, সেই দিকে আমাদের একটু বিশেষ লক্ষ্য রাখতে হবে। এবং নিয়মিত টিকাকরণ করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং একই সঙ্গে কৃমিনাশক ওষুধ খাওয়ানো। কৃমিনাশক ওষুধ মূলত 2 ধরনের হয়, একটা গর্ভবতী অবস্থায় খাওয়ানো যায় আর একটা গর্ভবতী অবস্থায় খাওয়ানো যায় না। তো সেক্ষেত্রে আমাকে একটু সচেতন থাকতে হবে, আমার যে গরুটা গর্ভবতী আছে তাকে কিন্তু আমি সব ধরনের কৃমির ওষুধই খাওয়াতে পারবো না। যে কৃমির ওষুধগুলো প্রেগনেন্সি সেফ অর্থাৎ গাভীন অবস্থায় খাওয়ানো যায়, সেই ধরনের ওষুধগুলোকে আমি সিলেক্ট করব কৃমির হাত থেকে বাঁচার জন্য। আর টিকা যেগুলো বললাম, যেমন যে ব্রুসেলোসিস টিকা, এটা দিয়ে নিতে হবে, তাতে বাচ্চা অ্যাবর্শন হবে না। গরুর একটা রোগ হয় ব্রুসেলোসিস রোগটার নাম, যেটা কিন্তু হিউম্যানও ট্রান্সমিট করে। তো এই রোগটাকে আটকানোর জন্য হিফার কন্ডিশনে, অর্থাৎ সে যখন গাভীন হয়নি, মানে গাভীন বকনা ছিল, তখনই টিকাটা তাকে দেওয়া উচিত ছিল।
1: আচ্ছা,
0: গর্ভবতী অবস্থায় কিন্তু এটা নয়। এবং অন্যান্য যে সমস্ত টিকা আছে FMDHS, সেগুলোও গর্ভবতী অবস্থার শেষের ট্রাইমেস্টারে অ্যাভয়েড করে যাওয়াই ভালো। আরও একটা ব্যাপার থেকে যাচ্ছে, দুধ শুকানোর ব্যাপার যেটা বলা হয়, মানে বাচ্চা হবার পরে যাদের মিল্ক প্রোডাকশন,
1: এর ক্ষেত্রে আমি বলি যে ধরুন যারা গোপালন করছেন তারা অনেকেই তো এই মানে ইনজেকশন বলুন ভ্যাকসিন বলুন এগুলো তো জানবে না। গরু গাভীন হওয়ার পরে তাদের কি পরামর্শ যে তারা তাদের যে আশেপাশে যে ডাক্তার বা ব্লক অফিসের যারা রয়েছেন প্রাণী চিকিৎসক যারা রয়েছেন তাদের সঙ্গে একটু মনে হয় পরামর্শটা করে নেওয়া ভালো।
0: একেবারে মানে এটা তার হেলথ কন্ডিশনের উপরই ডিপেন্ড করে যে তার শারীরিক অবস্থা কি। এরকম চিকিৎসা ব্যবস্থার কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এইটা এটা করতে হবে, তার শারীরিক অবস্থা দেখে আপনাকে সেইভাবে চিকিৎসাটা করতে হবে,
1: এগোতে হবে।
0: ঠিক, দুধ শুকানোর ব্যাপার যেটা বলছিলাম, যে দুধ শুকানোটা এই কারণে ইম্পর্টেন্ট, অনেকে লাভের আশায় মানে গর্ভবতী গাভীর শেষের 2 মাসও গরুকে দুধ নিচ্ছে, এতে কিন্তু আলটিমেটে ক্ষতি হয় গরুর, এবং বাচ্চা হবার পর তার মিল্ক প্রোডাকশন যে লেভেলে হওয়া দরকার ছিল সেটা হয় না। তাই আমাদের বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে যে শেষের 2 মাস অর্থাৎ গর্ভবতী অবস্থার শেষ

0: দুমাস,
1: মানে
0: আস্তে আস্তে
1: বাচ্চা হওয়ার ঠিক 2 মাস আগে।
0: 2 মাস আগে, ওই 60 মানে 365 দিনে বছর, তো 60-65 দিন আমাকে একটা গ্যাপ রাখতে হবে, যেটাকে আমরা খুব চলতি ভাষায় বলা হয় দুধ শুকানো, অর্থাৎ ওই সময় আর দুধ দোয়া চুললে হবে না, দুধ দোয়ার পরিমাণটাকে কমিয়ে ফেলতে হবে,
1: একবারই বন্ধ করে দিতে হবে
0: একেবারে একেবারে। আর অবশ্যই এটা খুব স্বাভাবিক, যেমন আমরা নিজেদের অবস্থা দিয়েও বুঝি যে যত ভালো পরিবেশে আমি থাকবো তত আমার প্রোডাকশন ভালো হবে, আমার আউটপুট ভালো হবে। সে একই প্রাণীর ক্ষেত্রেও একই ব্যাপার, তার বাসস্থানটা ইম্পর্টেন্ট। এই যে প্রচণ্ড গরম, এই গরমে আমাকে যদি সেইভাবে অবস্থা নিতে হয় তাহলে 3 থেকে 4 বার চান করালে খুব ভালো, এটা গর্ভবতী নয় যে কোনো প্রাণীর জন্যই। আরও ভালো হয় যদি নিম পাতা দিয়ে চান করানো যায়,
1: মানে নিম পাতার জলে
0: যদি চান করানো যায় খুব ভালো, যেখানে প্রচন্ড গরম, ঘর মানে গোয়াল ঘর তৈরি করতে হবে পূর্ব পশ্চিমে, যাতে সূর্যের সরাসরি যে আলোটা সেই আলোটা যেন
1: গোয়াল ঘরে ঢোকে
0: এবং মানে দুপুরের যে রোদ সেটা যেন না লাগে, সেই অবস্থা দেখে নিয়ে সেইভাবে গোয়াল ঘরটা বানাতে হবে, বা কোনো বড় গাছের ছায়ার নিচে। গরুকে প্রতিদিন এই যে গরমে চড়ানো যাবে না, সকাল বা সন্ধ্যাবেলাটা চড়ানোর জন্য আদর্শ, প্রচন্ড রৌদ্রের মধ্যে আমি গরু চড়াবো না, ছায়ায় দাঁড় করিয়ে রাখবো, তাকে পর্যাপ্ত জল দিতে হবে। একটা গরু এই এখন যা গরম যাচ্ছে তাতে কিন্তু প্রচণ্ড জলের ঘাটতি দেখা যাচ্ছে, বেশ কিছু পেশেন্টের কাছ থেকে শুনতে পাই যে এই বারংবার এই ঘটনাটা ঘটছে, তার একটা বড় কারণ হচ্ছে জলের ঘাটতি। তো তাকে পর্যাপ্ত জল খেতে দিতে হবে, মিনিমাম পার ডে একটা গরু 40 লিটার আপ, অর্থাৎ 40 লিটারের বেশি তাকে জল সরবরাহ করতে হবে। আর যদি সত্যি ভালো ব্যবস্থাপনা করতে হয় আরও ভালো হচ্ছে একটু শরবত খানোর অভ্যাস করা।
1: আচ্ছা,
0: যেমন অল্প একটু লবণ, ঝোলা গুড় যদি ভালো হয় একটু বেসন ওতে দিয়ে দেওয়া যায়, এই রেজাল্ট কিন্তু খুব ভালো। তার শরীর রক্ষার ক্ষেত্রেও যেমন গুরুত্ব রাখে, একই রকম দুধ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সমপরিমাণ গুরুত্ব রাখে এই শরবত খানোর অভ্যাস। আরও কিছু বৈজ্ঞানিক পদ্ধতি থেকে যায় মিউজিক থেরাপি, খুব সফট মিউজিক, যেগুলো বড় বড় ডেয়ারি ফার্ম যাদের আছে, এই মিউজিক থেরাপিটা একটা অত্যাধুনিক প্রচলন এবং তার খুব ভালো রেজাল্ট দেখা যাচ্ছে। সফট মানে হালকা মৃদু স্বরের যে সমস্ত গান, এইটা যখন বাজানো হয় দেখা যায় যে গরুর বাচ্চার প্রোডাকশন খুব ভালো হয়, অর্থাৎ ভালো কোয়ালিটির বাচ্চা হয়। যেমন এটা লক্ষ্য করবেন, যখন বাড়িতে কোনো গর্ভবতী মহিলা থাকে, ঘরে সুন্দর একটা গোপালের ছবি বা কৃষ্ণের ছবি, হিন্দু যে পরিবার বা আমি অন্য সম্প্রদায়ের ক্ষেত্রেও বলছি, খুব সুন্দর ছবি রাখা হয়, কোনো যুদ্ধের ছবি, ভয়াবহ ছবি বা আতঙ্কের ছবি গর্ভবতী মহিলাকে দেখানো হয় না, তার একটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে। ওই সময় একজন গর্ভবতী মা যে ধরনের চিন্তা করে তার এফেক্ট কিন্তু বাচ্চার ক্ষেত্রেও পড়ে, অ্যানিম্যালের ক্ষেত্রেও কিন্তু সেম, গরুর ক্ষেত্রেও একই ব্যাপার। তো খুব আওয়াজ হচ্ছে এরকম জায়গায় আমি ওই সময় গরুটাকে রাখবো না, যেখানে নির্জন কোলাহল মুক্ত এরিয়া, এই জায়গাটা কিন্তু রাখলে বাচ্চার ভ্রূণ যেটা তার ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুব ভালো। আরও হচ্ছে ফ্যাটযুক্ত খাবার এই সময় অ্যাভয়েড করে যাওয়াই ভালো, মানে যে ধরনের খাবারে ফ্যাটের পরিমাণ বেশি আছে সেই ধরনের খাবার, এই আমি অত্যধিক গরমের ক্ষেত্রে খুব বেশি ফ্যাটযুক্ত খাবার আমরা না দেওয়াই বাঞ্ছনীয়, কারণ এই সময় প্রচুর হরমোনাল চেঞ্জেস হয়। তো গরুর শরীরে হরমোনের তারতম্য ঘটে, তো সেই সময় শরীরের শারীরবৃত্তীয় অবস্থাটা অনেক বদলে যায়। তো এই ব্যাপারগুলো মাথায় রাখলে মোটামুটি।
1: আর গোয়াল ঘরের মানে পরিবেশটা কেমন হওয়া উচিত?
0: গোয়াল ঘর অবশ্যই যেরকম আর
1: পরিষ্কার
0: পরিচ্ছন্ন করতে হবে, সপ্তাহে যদি একদিন ফিনাইল বা ব্লিচিং দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় খুব ভালো। লক্ষ্য রাখতে হবে মশা মাছি যাতে না থাকে, এই গরম থেকে বাঁচার জন্য ভিজে চট মানে বিছিয়ে দেওয়া জানলার ধারে, যাতে ঠান্ডা পরিবেশ থাকে। পরিবেশ যত ভালো থাকবে তার প্রভাব মায়ের ক্ষেত্রেও পড়বে, বাচ্চার ক্ষেত্রেও পড়বে এবং গরু পালনটা অনেক বেশি লাভজনক হবে।
1: তো এমনি এই গর্ভবতী অবস্থায় গাভীরা কি সবসময় গোয়াল ঘরেই থাকবে না গোয়াল ঘর থেকে বার করে একটু বাইরের হাওয়াটা খাওয়ানো?
0: খুব খুব ভালো এবং বৈজ্ঞানিক প্রশ্ন ব্যাপারটা। একটা কাভিং প্যান বলে ওটাকে, যেটার মধ্যে গরুটাকে মানে ওর একটা মুভমেন্টের দরকার পড়ে, গরু তো আর ব্যায়াম করে না, তো ওর যে ও যেটা নড়াচড়া করছে ওখান থেকেই ওর শারীরবৃত্তীয় অ্যাক্টিভিটি ঠিকঠাক থাকে। তাহলে করতে হয় কি, ঠিক গর্ব মানে এমনি গরুকে প্রতিদিন একটু প্যাডক মানে জাস্ট গোয়াল ঘরের বাইরে একটা এরিয়া রাখা দরকার, যেখানে তার একটা মুভমেন্ট হবে, তাতে তার বাচ্চার ডেভেলপমেন্ট খুব ভালো হবে, অর্থাৎ পেটের মধ্যে যে বাচ্চাটা আছে তার খুব ভালো ডেভেলপমেন্ট হবে। এবং জাস্ট মানে গরু বাচ্চা দেবার লাস্ট 2-3 দিন ওটা আলাদা ঘরে রাখতে হয়, যেটাকে বলা হয় কাভিং প্যান, যেখানে তার এক্সট্রা স্পেস দরকার পড়ে, অর্থাৎ তার নিজের জন্য যা দরকার ছিল যখন বাচ্চা দেওয়ার ঠিক 1 দিন বা 2 দিন আগে তাকে কাভিং প্যানে শিফট করাতে হয়। নর্মাল যার বাড়িতে একটা দুটো গরু আছে একটু জায়গাটাকে বাড়িয়ে রাখা, যেন তার সে পর্যাপ্ত

0: চলাচল করতে পারে, জায়গা পায়। তো সেই দিকটা করলেও অবশ্যই ভালো এটা।
1: আর এই বাচ্চা হওয়ার সময় কি কি সতর্কতা অবলম্বন করবে?
0: বাচ্চা হবার সময় মানে
1: একদম গাভীন হয়ে যখন একদম 9 মাসে যখন বাচ্চাটা হবে,
0: হ্যাঁ, তখন ওইটা খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেটা মাথায় রাখার, একটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় ওই সময়, তাহলে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আমাকে এক্সট্রা যদি খাওয়ানো যায় খুব ভালো। সেটা এই কারণে বাচ্চার যে অস্থি সেটা যেমন ভালো হবে, একই রকম বাচ্চা হবার পরেই গরুর দুধের উৎপাদন বেড়ে যায়। এবং আমি যদি গর্ভবতী অবস্থায় যখন ছিল গরুটা তখন তাকে যদি ক্যালসিয়াম না খাওয়াই তাহলে হয় কি মিল্ক ফিভার বলে একটা রোগ হয়, ঠিক বাচ্চা দেবার পরে পরেই দেখবেন ব্যাপারগুলো ঘটে। মিল্ক ফিভার রোগটা যাতে না হয় তার জন্য অতিরিক্ত পরিমাণ ক্যালসিয়াম তাকে খাওয়ানো, শুধুমাত্র ক্যালসিয়াম না, একটা খনিজ পদার্থের মিশ্রণ, তাতে ক্যালসিয়ামের পার্সেন্টেজটা বেশি থাকে। অর্থাৎ অতিরিক্ত খনিজ পদার্থের মিশ্রণ এবং ভিটামিন, এটা যদি খাওয়ানো যায় খুব ভালো রেজাল্ট হয়।
1: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা গর্ভবতী গাভীর কিভাবে আমরা যত্ন পরিচর্যা করব এই বিষয়ে আমরা আলোচনা করলাম। যাদের যারা গোপালক রয়েছেন, যাদের গরু রয়েছে, গাভীন গরু রয়েছে, তারা কিন্তু আপনারা আপনাদের আশেপাশের যারা প্রাণী চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রেখে কিন্তু আপনারা গোপালন করবেন। আর এই বিষয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সারগাছি রামকৃষ্ণ মিশনে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের SMS সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, বিষয়বস্তু বিশেষজ্ঞ, অ্যানিমাল সায়েন্সের ডক্টর অর্কপ্রভু সি। অর্কপ্রভুবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার, আপনিও ভালো থাকবেন, শ্রোতা বন্ধু যারা অনুষ্ঠানটি শুনছেন প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।
2: পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন আমরা লোকগীতি শুনি, শিল্পী বন্দনা দাস।

0: এতক্ষণ বন্দনা দাসের কণ্ঠে লোকগীতি শুনলেন।
1: বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি বড়োয়া ব্লকের তেলডুমা গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি এখানকারই কয়েকজন কৃষক বন্ধুকে। তাদের চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনব। তার আগে একটু পরিচয় করে নিই, আসুন। আপনার নাম?
2: আমার নাম বিশ্বজিৎ ঘোষ।
1: বিশ্বজিৎ। আপনার?
3: ধনঞ্জয় সাহা।
1: ধনঞ্জয় সাহা। আপনার তো এখন বয়স কত?
3: আমার আপনার 32 বছর।
1: 32।
2: আমার 37।
1: 37। কবে থেকে চাষবাসের সঙ্গে যুক্ত?
2: চাষবাস ধরুন প্রথম দিকে পড়াশোনা করেছি।
1: কতদূর পড়াশোনা করেছে?
2: উচ্চ মাধ্যমিক।
1: উচ্চ মাধ্যমিক। আপনার?
3: আমি মাধ্যমিক।
1: মাধ্যমিক। তারপরে মানে চাষবাসের সঙ্গে যুক্ত। জমি কতটা আছে আপনার?
2: জমি আমাদের ধরুন ওই 18 বিঘে মতো আছে।
1: 18 বিঘে। আপনার?
3: আমাদের এরকমই 6-7 একর।
1: 6-7 একর। তো এই যে জমি এত আছে, মানে এই সব জমির কি আপনার সেচ প্রবণ, মানে সব সেচের আওতায়?
2: সেচের আওতায়।
1: সেচের আওতায়।
3: হ্যাঁ, সেচের আওতায়।
1: তার মানে আমরা বলতে পারি সব মাসের,
2: তার
1: মানে আমরা বলতে পারি যে আপনাদের বছরে 3টে ফসল পান নাকি?
2: আমাদের 2টো ফসল
3: বেশি।
2: দুটো ফসল বেশি।
1: সেচ ব্যবস্থা থাকলে 3টে ফসল,
2: মানে আমাদের যা মাটির পরিস্থিতি তাতে 2টো ফসলই হয়।
1: কি কি হয় শুধু?
2: বেশিরভাগ ধান আর অল্প স্বল্প কিছু সবজি চাষ, সরষে চাষ, এইসব কিছু। কোনো কোনো জমিতে ধান 3টে।
1: সেটাই বলছি,
3: 3 ফসলই আছে আমরা, যেমন আলুর পর তিল, কলাই, এরকম ধান।
1: সামনে তিল লাগাবেন?
3: হ্যাঁ, তিল লাগাবো আলুর জমিতে।
1: মানে বাদবাকি জমি, মানে যদি আমি ধরি যে আপনাদের 18 বিঘা জমি, 18 বিঘার মধ্যে মোটামুটি কত বিঘাতে আপনারা ই করেন, সবজি চাষ করেন বা 3টে ফসল পান?
2: ওই বিঘে 4 বিঘে মতো সবজি বা ধান, সরষে, এইরকম।
1: 3টে ফসল? 3টে ফসল। 4-5 বিঘের মতো 3টে ফসল পান, বাদবাকি আর পান
2: না? বাদবাকি ধান।
1: ধান
2: দুবার,
1: মানে দুবার ধান। মানে এটা কি নিচু জমি নাকি?
2: হ্যাঁ, নিচু জমি, মানে জলে ডুবে যায়, সব
1: জলে ডুবে যায়, যার জন্য অন্য অন্য ফসল করা
3: সম্ভব।
1: আপনারা যে বড় ধান চাষ করেন বা যে ধান এখন চাষ করছেন, এটা কি মানে জাতের ধান?
2: এটা ধরুন আছে যেটা মল্লিকা বলে, ওইটা আছে, যেটা 10-10, 1010 যেটা, ওইটা আছে। তারপরে GS3 আছে, GS2 আছে,
1: মানে উচ্চ ফলনশীল, উচ্চ ফলনশীল জাত। ধানটাই করতে
2: করতে
1: বাধ্যতা। তো খরচ কেমন হয় আপনার ধান চাষে?
3: বিজ্ঞাপতে আপনার 6-7 হাজার টাকা খরচ হবে।
1: খরচ তো অনেক। 6-7 হাজার টাকা খরচ হলে তো অনেকটাই খরচ। আপনি পান কত তাহলে?
3: ওই আপনার পাবো ওই 14-15 হাজার,
2: বেশি হলে 12-13 হাজার।
3: হ্যাঁ, তবেই পাবো আপনার 15 হাজার। আর যদি দাম কম থাকে তাহলে আপনার সেম
1: আপনাদের এলাকায় ধানের যে রোগ পোকার আক্রমণ কেমন?
2: প্রচন্ড।
1: কি ধরনের?
2: যেমন ওই চোষকটা আছে, লাস্টে ধান যখন পাকে, পাকার সময়তে, তারপরে মাঝিরা
3: আপনার গরুতে খাই না, খড় বাদ,
1: খড় বাদ হয়ে যায়। বড় ব্লকে যে KPS যারা থাকে তারা কি আপনার এলাকায় আসে?
2: আসে, মাঝে মাঝে আসে,
1: মাঝে মাঝে আসে। আরেকটা আপনারা ফসল বীমা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এই সম্পর্কে শুনেছেন?
2: হ্যাঁ, শুনেছি।
1: শুনেছেন? করিয়েছেন?
3: হ্যাঁ, কাগজ জমা দিয়েছি।
1: মানে গত বছর করিয়েছিলেন?
2: গত বছর করেছিলেন, এই বছর করিয়েছেন।
1: এই বছর জমা দিয়ে দিয়েছেন। মাটি পরীক্ষা করান আপনারা?
2: মাটি ওই মাঝে মাঝে আর কি, সব জমির হয় না, কিছু কিছু জমির হয়।
3: একবার নিয়ে গিয়েছিল মাটি, তারপর
1: রিপোর্ট দিয়েছে মাটি পরীক্ষার,
3: এখনো পাইনি।

0: পেতে পারি।
1: জৈব সার কিছু ব্যবহার করেন?
2: জৈব সার যেটা চাই বাড়িতে,
0: গোবর সার,
2: গোবর সার যেটা,
0: গোবর সার এটা দিয়ে।
1: এটা তো আপনার একদম প্রথমে জমি জমি তৈরির সময় ব্যবহার করেন,
2: রাসায়নিক সার ধরেন বোরো চাষে মোটামুটি কাঠাপ্রতি 1.5 kilo 10-26 হোক আর ডিএপি হোক,
0: আমার বিঘা প্রতি আপনার 30 kilo হবে।
1: 30 kilo চাবান সার হিসাবে কি দেন?
0: চাবান সার ইউরিয়া,
2: ইউরিয়া হুম, ইউরিয়া সহ কীটনাশক দানা,
1: এখন তো সব ইউরিয়া আপনার নিমকোটের ইউরিয়া, নিমকোটের, নিমকোটের ব্যবহার করছেন
2: সব।
1: এটা লাভ, লাভ হচ্ছে কি আগেকার ইউরিয়ার থেকে এখনকার ইউরিয়ার কোনো লাভ, ফলন দেখছেন? ফলন
2: সুবিধা আর কিছু দেখতে পাই না,
1: নিমকোটের করে কিছু সুবিধা হয়েছে?
2: এমন কিছু কই সুবিধা দেখতে পাই না, ওর ভাগে তো কীটনাশক দিই, এই এই যা সুবিধা
1: বেশ। আপনাদের চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
3: শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
4: জানিয়ে দিই মুর্শিদাবাদ জেলার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার খবর। আগামী কয়েকদিনে, আগামীকাল থেকে মূলত বৃহস্পতিবার পর্যন্ত, 9 জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গায়, সঙ্গে কিছু কিছু জায়গায় ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো মুর্শিদাবাদ জেলার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 লাইভ ফোন ইন মজলিশ অনুষ্ঠানে শুনব রাহুল দেব বর্মনের সুরে সুরে অমিত কুমারের কণ্ঠে গান। 9434921300 খোলা থাকবে বন্ধুদের জন্য। আজকের অনুষ্ঠানে আমরা শুনব অমিত কুমার এবং রাহুল দেব বর্মন জুটির গান। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আগামীকাল শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানে আপনারা শুনবেন মোহাম্মদ আজিজের কণ্ঠে হিন্দি ছবির গান। 9434921300 0348225968 খোলা থাকবে শ্রোতা বন্ধুদের জন্য। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা

বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, কিংবা চরিত্রহীন বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনি আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় সেটি পড়েছিলেন? লিখুন 150 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যায় অনুষ্ঠানে। বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। আজ সন্ধ্যায় প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, পিন নম্বর 742101, ইমেল আইডি akashbanimurshidabad@gmail.com। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা শুনলেন। একটু পরেই আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

লোকগীতির অনুষ্ঠানে প্রথম গান আপনারা শুনলেন অভিজিৎ বসুর কণ্ঠে। এবারের গান অভিজিৎ আচার্য এবং সহশিল্পীবৃন্দ।

শুনলেন আপনারা লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

এখন আপনাদের জানাবো আমাদের আজকের অধিবেশনে পরবর্তী সময়ের কিছু অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে জীবিকার জন্য ভক্তিগীতির অনুষ্ঠান আছে 6:40। অতুল প্রসাদের গান শুনবেন 6:55। 7:10 আজ সন্ধ্যায়। 8:35 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। 10:10 বাংলা গানের মজলিশ লাইভ ফোন ইন অনুষ্ঠানে আজকের বিষয় অমিত কুমার এবং রাহুল দেব বর্মন জুটি। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ 7:35 এবং 10:00। স্থানীয় সংবাদ রয়েছে 7:50। আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ 8:00, ইংরেজি সংবাদ 8:05 এবং তারপর 9:00। বিজ্ঞাপন দাতার অনুষ্ঠান শোনা যাবে 7:30, তারপর 8:10, তারপর অনুষ্ঠান রয়েছে 8:25। 9:15 আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 11:00 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের অধিবেশনে পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 লাইভ ফোন ইন বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে আপনারা শুনবেন রাহুল দেব বর্মনের সুরে অমিত কুমারের কণ্ঠে গান। 9434921300 শ্রোতা বন্ধুরা আসবেন আজকের অনুষ্ঠানে রাহুল দেব বর্মনের সুরে অমিত কুমারের কণ্ঠে গান শোনার জন্য এবং সেই বিষয়ে কথা বলতে।

স্থান পূরণে তিনি ছিলেন অগ্রগণ্য। বাংলা হিন্দি ওড়িয়া গানে ভরিয়েছেন অগণিত শ্রোতার মন। তিনি মোহাম্মদ আজিজ। 4 জুলাই শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানে থাকছেন তিনি এবং তাঁর গান জিন্দেগি কা নাম দোস্তি। অনুষ্ঠান জুড়ে মোহাম্মদ আজিজের কণ্ঠে হিন্দি ছবির গান। 9434921300 এবং 0348225964 খোলা থাকবে শ্রোতাবন্ধুদের জন্য।

আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন জীবিকার জন্য অনুষ্ঠানে নানান জীবিকার সন্ধান। UPSC দরখাস্ত আহ্বান করছে বিভিন্ন পদের জন্য, শূন্যস্থান পূরণের জন্য তাদের পরীক্ষার মাধ্যমে। উল্লেখযোগ্য পদের নামগুলি হল ড্রাগ ইন্সপেক্টর, সঙ্গে রয়েছে আরও নানাবিধ পদ। দরখাস্ত করবার শেষ তারিখ 17 জুলাই 2026। স্টাফ সিলেকশন কমিশন 12,256 পদ পূরণের জন্য দরখাস্ত আহ্বান করছে ভারতীয় নাগরিকদের কাছ থেকে। এছাড়াও দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সংক্ষেপে RRB, 6,565 টেকনিশিয়ান পদের জন্য দরখাস্ত আহ্বান করছে ভারতীয় নাগরিকদের কাছ থেকে। বিশদে জানতে আপনারা দেখতে পারেন সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট। শুনলেন কর্মখালী সংক্রান্ত খবর নিয়ে জীবিকার জন্য। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরি অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন, বা বাণী বসু তিলোত্তমা মজুমদার, এমনই আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে, সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার

0: বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় সেটি পড়েছিলেন, লিখুন 150 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যায় অনুষ্ঠানে, বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। আজ সন্ধ্যায় প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, পিন নম্বর 742101 এই ঠিকানায়, অথবা আমাদের ইমেল আইডি akashbanimurshidabad@gmail.com এখানে। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা শোনা গেল। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে গ্রামীণ সংবাদ একটু পরেই।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি চন্দ্রচূড় সরকার। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার জানিয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গত 1 জুলাই শুরু হওয়া শস্যবর্ষে সরকার নির্ধারিত মাঝারি মানের TD3 পাটের সহায়ক মূল্য ধার্য কুইন্টাল প্রতি 5,925 টাকা। একই সঙ্গে 2026-27 শস্যবর্ষে সব চাষিকেই পাট মিত্র অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করে সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে পাট বিক্রি করতে হবে। বাড়িতে বসে কৃষকরা এই অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করতে পারবেন এবং সেই জন্যে ব্লক স্তরে সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। অ্যাপের মাধ্যমে স্লট বুকিং না থাকলে কোনো কৃষকই এবার নিগমের কাছে পাট বিক্রি করতে পারবেন না। রাজ্যের সমবায় ক্ষেত্রে বিপ্লব আনতে দপ্তরের মন্ত্রী অশোক কেরতনিয়া সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ কেন্দ্রীয় সমবায় দপ্তরের 5 বছর পূর্তি উপলক্ষে সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিগত সরকার সমবায় দপ্তরের অপব্যবহার এবং দুর্নীতি করেছে। পূর্বতন শাসক দলের নেতা মন্ত্রীরা সমবায় ব্যাংকের টাকা লুট এবং সমবায় সমিতিগুলিকে বিক্রি করে দিয়েছে। রাজ্যে এর আগে কেন্দ্রবিরোধী সরকার ছিল, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালু করতে দেওয়া হয়নি। এর ফলে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে পড়েছে। তাই সমবায় দপ্তরের আধিকারিক ও সমবায়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যেককে পরিশ্রম ও একযোগে কাজ করতে হবে, যাতে পশ্চিমবঙ্গ সমবায় ক্ষেত্রে সারা দেশে পথ দেখাতে পারে। অন্ধ্রপ্রদেশে উৎপাদিত তোতাপুরি আম চাষে উদ্ভূত সমস্যার মোকাবিলায় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR এর অধীনে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। মন্ত্রীর সাম্প্রতিক রাজ্য সফরের সময় কৃষকরা তাকে জানিয়েছিলেন, তোতাপুরি আম চাষের জন্য বিপুল খরচ হলেও সাম্প্রতিক সময়ে এই আমের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শ্রী চৌহান জানিয়েছেন, তোতাপুরি আম চাষ রক্ষা এবং এর সঙ্গে যুক্ত চাষিদের আয় সুনিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক জাতীয় স্তরে একটি কর্মশালার আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের অধীনে গ্রামীণ সংস্থাগুলির জন্য 435,236 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের অর্থ কমিশনের তুলনায় প্রায় 84% বেশি। রাজ্যে এখন থেকে বিনামূল্যে অনলাইনে সমস্ত খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটাল স্বাক্ষরিত কপি ডাউনলোড করা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই ডিজিটাল জমির রেকর্ড পাওয়ার জন্য কোনো রকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যে জমির মালিক বিশেষত কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ সফরে গেছেন। শিলিগুড়িতে আজ এক প্রশাসনিক বৈঠকে তিনি উত্তরবঙ্গের উন্নয়নে বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করেন। এর মধ্যে আজ মালদায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আঞ্চলিক কেন্দ্র চালু, ভূমি রাজস্ব দপ্তরে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত, আসন্ন বর্ষার কথা মাথায় রেখে ট্রিপল প্রস্তুত রাখা ইত্যাদি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যে 300টি প্রকল্পের কাজ চলছে, সেখানে বিডিওরা স্থানীয় বিধায়কদের নিয়ে সমস্ত কাজ খতিয়ে দেখবেন বলেও মুখ্যমন্ত্রী জানান। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরবর্তী খবর 7:35।
0: আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।
2: সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.com

ভক্তিগীতির অনুষ্ঠানে চন্দ্রাবলী রুদ্রদত্তর কণ্ঠে গানটি শুনলেন আপনারা। এবারে শুনছেন মনোময় ভট্টাচার্যর কণ্ঠে গান।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন অতুল প্রসাদের গান শুনবেন। আজকের এই অনুষ্ঠানে প্রথম গানে কৃষ্ণা চট্টোপাধ্যায়।

কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং শ্রাবণী সেনের কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আমরা জুলাই মাসে এসে পৌঁছে গেছি। আজ তার তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনে এসে রেডিওর এপারে আমরা যারা রয়েছি তারা জানি যে আজ সন্ধ্যায় অনুষ্ঠানের নিয়মিত পত্রবন্ধু যারা, শ্রোতাবন্ধু যারা, জানেন আমাদের এ মাসের বিষয়টি। আমাদের এ মাসের বিষয়টি খুব আবেগপূর্ণ। আমরা জানি আপনারা লিখবেন আপনাদের জীবনের উত্তরণের কথা বাণীর হাত ধরে। সেই বাণী, যে বাণী আমাদের শুরু হয়েছিল বোধহয় ছেলেবেলার সহজ পাঠ থেকে, তাই না? ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাথুকরি অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন, কিংবা বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনই আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিল বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন তিনি, রবীন্দ্রনাথ, আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী কোনটি, কোনখান থেকে পাওয়া, কার কাছ থেকে পাওয়া, কিভাবে সেই বাণী আপনার জীবনকে আলোকিত করে রেখেছে, বা এমন কোনো সময় থেকে আপনাকে উদ্ধার করেছে শুধুমাত্র সেই বাণীটুকু, লিখুন বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। আজ সন্ধ্যায় অনুষ্ঠানে রয়েছে আপনাদের চিঠি আজও আমাদের।

ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়, বিশ্বকর্মা নগর, দুর্গাপুর 10, পশ্চিম বর্ধমান থেকে আমাদের লিখেছেন। আপনার পাঠানো চিঠি দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত একটি উক্তি দিয়েই আমার লেখা শুরু করছি। যদি আপনি উড়তে না পারেন তবে দৌড়ুন, দৌড়তে না পারলে হাঁটুন, হাঁটতে না পারলে হামাগুড়ি দিন, কিন্তু যেভাবেই হোক না কেন গন্তব্যে পৌঁছতে হবে। মোদ্দা কথায়, মনের জোরে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করলেই সাফল্য আসবে। জীবনের কঠিন পরিস্থিতিগুলো

আমাদের আরও ভালো মানুষ করার জন্য আসে, তিক্ত করবার জন্য নয়। ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন হার না মানা অদম্য ইচ্ছা শক্তির এক উজ্জ্বল প্রতীক। রামেশ্বরমের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি ভারতের রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান হয়েছিলেন। তাঁর জীবন, তাঁর বাণী আমাদের শেখায় কীভাবে প্রতিকূলতাকে জয় করতে হয়। তিনি বলেছিলেন, সমস্যাকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে মেনে নিতে, তাহলেই সাফল্য আসবে। সাহসী নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য 27 বছর কারাবন্দী ছিলেন। তাঁর একটি বিখ্যাত উক্তি, যে ভয়কে জয় করতে পারে সেই আসলে সাহসী মানুষ। তিনি বলেছিলেন, আমার সাফল্য নিয়ে আমার বিচার করবেন না, বরং আমি কতবার পড়ে গিয়ে আবার উঠেছি তা দিয়ে আমাকে বিচার করুন। ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আপনি, ধন্যবাদ চিঠিটির জন্য। চলে যাই তবে পরের চিঠিখানিতে। লিখেছেন গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। বিপর্যয়ের সাহসের শক্তিশালী বাণী। প্রিয় আজ সন্ধ্যায়, বিপর্যয় মানুষের জীবনে আকস্মিক ঝড়ের মতো এসে বিপর্যস্ত করে তোলে। এই কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানোর মূল চাবিকাঠি হল মানুষের অভ্যন্তরীণ শক্তি এবং সাহস। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট এই দুই রকম বিপর্যয়ের মুখোমুখি হই আমরা। খরা, বন্যা, ভূমিকম্প, সুনামি ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি আমরা অনেকবার হয়েছি। ঠিক তেমনি যুদ্ধ, দাঙ্গা, দুর্ঘটনা ইত্যাদি বিপর্যয় আমাদের মানসিক স্থিতি নষ্ট করে। বিপর্যয়ের মুখে মনীষীদের শক্তিশালী ও প্রেরণাদায়ক বাণী আমাদের সাহস যোগায়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। বিশ্বকবির এই বাণী বিপর্যয়ের মুখোমুখি হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বাণী। বিপর্যয়ের মুহূর্তে সাহসের জন্য স্বামী বিবেকানন্দের বাণী এক অব্যর্থ টনিক। তিনি বলেছেন, সাহসী হও, বিপদকে ভয় পেও না। জীবন তো একটা সংগ্রাম, সেখানে বিপদ আসবেই। বিপদকে দেখে পালিয়ে না গিয়ে তার মুখোমুখি দাঁড়াও। এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। বলেছেন, নিজের উপর বিশ্বাস রাখো, সমস্ত শক্তি তোমার ভেতরেই আছে, তুমিই তোমার ভাগ্যের নির্মাতা। সুন্দর করে লিখে চিঠিখানি আমাদের পাঠিয়েছেন শুভেচ্ছা এবং ভালোবাসা সহ গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। ধন্যবাদ চিঠির জন্য।

0: 10 লাখের লটারি জিতেছি আমি।
1: পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা 139 রেল লেন সরণি কলকাতা 13।

এই অভয়বাণী আমাদের কত দিন কত ভাবে সাহস জুগিয়েছে, তাই নয়? তাহলে চলে যাই আমাদের পরের চিঠিখানিতে, যেটি এসেছে দাঁতঘর ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে। লিখেছেন ডাক্তার সুবল দাস। বিপর্যয়ের ঘন ঘটায় মানুষের অদম্য সাহস ও মনের বলই তাঁকে ঘুরে দাঁড়ানোর শক্তি যোগায়। দুর্যোগের মুহূর্তে ভেঙে না পড়ে অন্তরের শক্তিকে জাগ্রত করাই প্রকৃত ধর্ম। এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের বাণী বিশেষভাবে উল্লেখযোগ্য। ভয়ই পৃথিবীর দুঃখের বড় কারণ। দুর্বলতা ত্যাগ করো, ওঠো, সাহসী হও। মানব জীবনে বিপর্যয় হলো এক অগ্নি পরীক্ষা। অন্ধকার পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে, তখনই সে বিজয়ী হয়। বাহ্যিক দুর্যোগ বা ব্যর্থতা মানুষকে ধ্বংস করতে পারে না যদি না তাঁর ভেতরের মনোবল ভেঙে যায়। এই পরম সত্যটি মনে রেখেই স্বামীজি বলেছেন, দুর্বলতার প্রতিকার হল দুর্বলতার কথা না ভেবে শক্তির চিন্তা করা। কারণ শক্তিই জীবন আর দুর্বলতাই মরণ। বিপর্যয়ের আঘাতে মানুষ যখন দিশেহারা, তখন সাহসের বাণী হয়ে ওঠে তাঁর একমাত্র অবলম্বন। প্রতিটি বাধাকে জয় করার শক্তি আমাদের ভেতরেই সুপ্ত রয়েছে। সুতরাং ভয়কে জয় করে এগিয়ে চলাই মানব জীবনের মূল মন্ত্র। বিপর্যয়ে সাহসের শক্তি

আজকের অনুষ্ঠানের শেষ চিঠিটি রামনগর তারকেশ্বর হুগলি থেকে আমাদের পাঠিয়েছেন মঞ্জুশ্রী মণ্ডল। তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিপর্যয় মানুষের জীবনের সঙ্গী। মানুষের জীবনে কখনো না কখনো বিপর্যয় ঘনিয়ে আসে। বিপর্যয় মানুষকে ভাঙতে বা শেষ করতে আসে না, বিপর্যয় মানুষকে নতুন করে তৈরি করে, ঘুরে দাঁড়াতে সাহায্য করে, মনকে শক্তিশালী করে। হীরা যেমন প্রচণ্ড চাপে তৈরি হয়, তেমনি বড় বিপদও চাপ মানুষের ভেতরের আসল শক্তিকে বের করে। কঠিন সময়গুলো মানুষকে দুর্বল করার জন্য আসে না, বরং আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আসে। আমার ব্যক্তিগত জীবনেও বিপর্যয় নেমেছে বহুবার। ঘুরে দাঁড়িয়েছি, সামলে উঠেছি, নতুন কিছু পেয়েওছি। হয়তো ঘুরে যদি না দাঁড়াতাম সেই প্রাপ্তিটা আমার হতো না। বিপর্যয় না এলে ঘুরে দাঁড়াবার ইচ্ছেটাও জাগ্রত হতো না। বিপদে ভেঙে পড়লে চলবে না, মনে সাহস জোগাতে হবে, ঘুরে দাঁড়াতেই হবে, তবেই তা অতিক্রম করে নতুন সূর্যের উদয় হবে। ধন্যবাদ জানিয়েছেন মঞ্জুশ্রী মণ্ডল রামনগর তারকেশ্বর হুগলি থেকে। আমরাও জানাই আপনাকে অশেষ ধন্যবাদ চিঠির জন্য, আবারও পাঠাবেন আশা করি। তবে এটুকু জানতে খুব ইচ্ছুক ছিলাম, বিপর্যয় এলে কোনো বাণী, কোনো পাঠের অংশ, কোনো বাক্যবন্ধ বা শব্দবন্ধ কীভাবে কতটা আপনাকে অনুপ্রাণিত করেছিল।

তাহলে আপনাদের অনেক অনেক চিঠি আসুক আমাদের কাছে। জুলাই মাস জুড়ে আপনারা লিখতে পারবেন যে বিষয়ে, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। আজকের অনুষ্ঠানে চিঠির সঙ্গে সঙ্গে আমরা শুনলাম রবীন্দ্রসঙ্গীত, প্রথমে সমবেত কণ্ঠে, তারপর পূবালী দেবনাথের কণ্ঠে। ভালো থাকুন সকলে।

0: আকাশবাণী মুর্শিদাবাদ।
1: স্বাস্থ্য দর্পণে নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গোলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকত। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকলো, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
1: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা। কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
3: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বণ্টনকে সমর্থন করুন।
1: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসুন, নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
2: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।

শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যে আপনারা শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলার সংবাদ এবং 7:50 মিনিটে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। ভারত বলেছে তিস্তা নদী প্রকল্প নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধপ্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ DSE 52,000 কোটি টাকা সামগ্রী ক্রয় অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। পশ্চিমবঙ্গে কলকাতায় আজ তিনি নবনির্বাচিত বিধায়কদের 2 দিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করেন। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতিরাজ মন্ত্রক জাতীয় স্তরের একটি কর্মশালায় নানা দিক খতিয়ে দেখেছে। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবো ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। আসি বিস্তারিত খবরে। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদে সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ জানিয়েছেন সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: তিস্তা নদী সুসংহত ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবন প্রকল্পের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন পারস্পরিক সহমতের ভিত্তিতে গৃহীত কর্মপরিকল্পনার উপর ভিত্তি করে বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ভারত সহায়তা প্রদান করে থাকে। বিষয়টিকে নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা সংক্রান্ত যাবতীয় বিষয়ে সামগ্রিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ভারত সংশ্লিষ্ট সমস্ত ঘটনাবলী বিবেচনা করবে বলে শ্রী জয়সওয়াল জানান।
1: India's development assistance for projects in Bangladesh is based on a mutually agreed roadmap, which is regularly reviewed. Our views on the Tista River project have been previously conveyed to the Bangladesh side. We will factor all related developments in our overall approach to the Tista issue.
0: ভেনেজুয়েলা থেকে দেশে নিয়ে আসা ভারতীয় নাবিকের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ বাদ থাকার অভিযোগের প্রেক্ষিতে শ্রী জয়সওয়াল বলেন ভারত বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে, ঘটনা তদন্ত করে দেখার জন্য ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে বলা হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে জঙ্গি সংগঠনে কাজে লাগানোর জন্য চিহ্নিত করে নিয়োগ ও প্রশিক্ষণ চালাচ্ছে বলে এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে তেহরিকি তালিবান পাকিস্তান TTP, জৈশি মোহাম্মদ JEM এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ ISKP পাকিস্তানের মধ্যে বা তার বাইরে নিজেদের কাজের ধরন বদলেছে। তুরস্কের এক সাংবাদিক উজায় বুলুত তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন জঙ্গি গোষ্ঠীগুলি তাদের প্রচার, অর্থ সংগ্রহ, কর্মী নিয়োগ এবং অনলাইনে সমর্থন জোগাড়ের জন্য সামাজিক মাধ্যমগুলিকে ব্যবহার করছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলতে পাকিস্তান মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সূচি অনুযায়ী পাকিস্তান শীর্ষে রয়েছে। প্রতিরক্ষা বাহিনী যুদ্ধপ্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ DSE 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকল, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র MPA-TGM ব্যবস্থাপনা, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেটভিত্তিক কামিকাজে ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে একই সঙ্গে আজ ভারতীয় নৌবাহিনীর জন্য মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন, নৌজাহাজ ভিত্তিক চালকবিহীন আকাশযান ব্যবস্থা এবং বৈদ্যুতিক

0: প্রোপালশন ব্যবস্থার জন্য স্থলভিত্তিক পরীক্ষা কেন্দ্র স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে। বায়ুসেনার ক্ষেত্রে ফিক্সড উইং বেসড হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট এবং অন্যান্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও ছাড়পত্র মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন তিনি। এর মাধ্যমেই ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তাতে হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরম্বানান মন্দির ঘুরে দেখবেন। শ্রী ট্যান্ডন জানান, ভারত ও ইন্দোনেশিয়া সেখানে যৌথভাবে সংরক্ষণমূলক কাজ করবে। এদিকে সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন শ্রী মোদী। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুস্কেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। অপারেশন আমিস্টারের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলায় নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতের মানবিক ত্রাণ কর্মসূচি, পেশাদারিত্ব ও সেবার মানের জন্য সেদেশের সাধারণ মানুষ ব্যাপক প্রশংসা করেছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মত প্রকাশ করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে শ্রী বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। আজকের অনুষ্ঠানে শ্রী বিড়লা বাংলার গৌরবময় ঐতিহ্যের কথাও তুলে ধরেন।
1: বঙ্গাল কি বিরাসত যে গৌরবপূর্ণ হ্যাঁ বিরাসত কো পুনর্জীবিত করতে হুয়ে আধুনিকতা কে সময় নয় যুগ কি তরহ 2047 তক বিকশিত ভারত কে স্বপ্নো কো সাকার করনে কে লিয়ে বঙ্গাল কো বিকশিত বনানে কা বঙ্গাল কো সাংস্কৃতিক পুনর্জাগরণ বঙ্গাল কো উদ্যোগ ব্যাপার কি দৃষ্টি সে বেহতর বনানা সমাজ কে অন্তিম ব্যক্তি কে জীবন কো বদলনে কে লিয়ে আপ সব মিলকর কাম করেঙ্গে।
0: ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক জাতীয় স্তরে একটি কর্মশালার আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের অধীনে গ্রামীণ সংস্থাগুলির জন্য 4,35,236 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের অর্থ কমিশনের তুলনায় প্রায় 84% বেশি। ডিজিটালি দক্ষ, অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন এবং দায়বদ্ধ পঞ্চায়েত গড়ে তুলতে ভারত বিকশিত দেশ গঠনের লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে বলে মন্ত্রক জানিয়েছে। পঞ্চায়েতি রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং জানিয়েছেন, ষোড়শ অর্থ কমিশনের মূল অর্থ অনুমোদনের 80% পঞ্চায়েতগুলির জন্য বরাদ্দ করা হয়েছে, বাকি 20% কাজকর্মের অগ্রগতির নিরিখে বরাদ্দ করা হবে। অন্ধ্রপ্রদেশে উৎপাদিত তোতাপুরি আম চাষে উদ্ভূত সমস্যার মোকাবিলায় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতীয় কৃষি গবেষণা পরিষদ আইসিএআরকে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রক 2026 টেলিভিশন রেটিং পলিসির অধীনে লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়া পর্যন্ত নিউজ এবং নন নিউজ ঘরানার চ্যানেলগুলির টিভি রেটিং প্রকাশ না করার জন্য ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বার্ককে নির্দেশ দিয়েছে। মন্ত্রকের চালু করা নতুন রূপরেখা অনুযায়ী লাইসেন্স পুনর্নবীকরণ করা না হলে এই রেটিং প্রকাশ করা হবে না। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত

0: 11:30। এছাড়াও গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে কাবো ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে ডিএসি 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয় অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই আমাদের আজকের সন্ধ্যার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। একটু পরেই রাত 8টায় শুনবেন বাংলা নাটক ভালো আছি ভালো থেকো, রচনা মৈনাক সেনগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন শ্রুতি গুপ্ত। 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, সুস্মিতা পালের কণ্ঠে নজরুলগীতি 9:45। রাত 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 ভজন শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়। শর্মিষ্ঠা ভট্টাচার্যের কণ্ঠে শুনবেন গজল 10:45। রাত 11টায় লঘুসঙ্গীতে শুনবেন বেহালাবাদন শিল্পী অনুপম আচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে 11:10 শুনবেন এসরাজ শিল্পী শুভায়ু সেন মজুমদার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে 11:40 শুনবেন সেতার শিল্পী রাহুল চট্টোপাধ্যায়। শুনলেন আজকের সন্ধ্যার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।

রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.educationedukashbanikolkata, akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়।

0: আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। তিনি আজ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠান মঞ্চে বিধানসভার আধুনিকীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকশিত বাংলা গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বন্ধ থাকা প্রকল্প রাজ্যে শুরু হতে চলেছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের সুবিধার্থে চালু করা হয়েছে পাট মিত্র অ্যাপ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ সফরে সেখানকার উন্নয়নে বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করেন। কলকাতা হাইকোর্ট বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ 17 জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। তিনি আজ কলকাতায় রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ওই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। শ্রী বিড়লা বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বানানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। इसके आप जितनी विधानसभा के अंदर तर्कपूर्ण तरीके से तथ्यों के आधार पर अच्छी चर्चा संवाद करेंगे, उतना ही आप अच्छा नेतृत्व दे पाएंगे। और ये विधानसभा के इस नेतृत्व से ही राज्य का नेतृत्व निकलता है, देश का नेतृत्व निकलता है।
0: ওই মঞ্চ থেকেই বিধানসভার আধুনিকীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকি বহাল করে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন।
2: पहली बार जो चुन के आता है उनको सीखना पड़ता है, इसलिए ये दो दिन का टाइम में आप सबको सीखना पड़ेगा।
0: অনুষ্ঠানে রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রমুখ উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে 2000 কোটি টাকার বেশি নতুন শিল্প বিনিয়োগ হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ বিধায়কদের প্রশিক্ষণ কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, খুব শীঘ্রই দুটি বড় শিল্প প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এর মধ্যে প্রথম প্রকল্পটি হোসিয়ারি শিল্পের। প্রায় 600 কোটি টাকা বিনিয়োগে এই কারখানা গড়ে তোলা হলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রায় 1500 কোটি টাকা বিনিয়োগে একটি আধুনিক ইস্পাত কারখানা গড়ে তোলার প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিকশিত বাংলা গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বন্ধ থাকা প্রকল্প এবার রাজ্যে শুরু হতে চলেছে। আজ ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের বিকশিত ভারতের লক্ষ্যে শিক্ষা শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আগের সরকার রাজ্যে পিএম শ্রী স্কুল, পিএম উষার মতো প্রকল্প চালু হতে দেয়নি, এবার পড়ুয়ারা সেই সব সুবিধে পাবে।
3: যার মধ্যে দিয়ে উচ্চ শিক্ষায় রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র সরকার ভালো ফান্ড দেয় এবং তাদের ল্যাব রিসার্চ হিসেবে যেন উন্নতি হয়, ডাবল ইঞ্জিন সরকার সেটা অংশগ্রহণ করছে, রাজ্য বিশ্ববিদ্যালয়গুলো লাভ পাবে, ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনের লাভ পাবে। আগামী দিনে যে সমস্ত কেন্দ্র সরকারের তরফ থেকে, যেমন পিএম পোষণ বন্ধ ছিল, এখানে স্কুলের বাচ্চাদেরকে যে মিড ডে মিলের টাকা সেটা পর্যন্ত বন্ধ ছিল।
0: রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, পূর্বতন সরকার শিক্ষার অনুকূল পরিবেশ দিতে ব্যর্থ হয়েছে, নতুন সরকার স্কুল ছুটের সংখ্যা কমাতে শিক্ষা ব্যবস্থাকে পড়ুয়াদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।
4: অনেক জায়গায় সরকারি স্কুল তো উঠেই গেছে, তাছাড়া অনেক জায়গায় ওরা ইচ্ছে করে সরকারি স্কুলকে একদম ডাউনগ্রেড করে দিয়ে ওই ওই স্কুল বিল্ডিং গুলোকে রিয়েল এস্টেট করে প্রমোটারের ব্যাপার আছে, ওই ধরনেরও একটা চক্রান্ত করেছে। অর্ধেক যে অনেক জায়গায় ঠিক মতো শিক্ষক নিয়োগ করা হয়নি, যে শিক্ষক যারা অযোগ্য শিক্ষক তাদের নিয়োগ করা হয়েছে, ওটাকে বদলাতে হবে।
0: কলকাতায় রাজ্য সরকার পরিচালিত স্কুলগুলিতে মিড ডে মিল প্রকল্পে রান্না করা খাবার দেওয়ার দায়িত্ব ইসকনকে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী শীর্ষানু বন্দ্যোপাধ্যায়। মামলায় দাবি করা হয়েছে বর্তমানে মিড ডে মিল প্রকল্পের সঙ্গে যুক্ত একাধিক স্বনির্ভর গোষ্ঠী এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ আগামী বুধবার মামলাটি শুনানির জন্য রেখেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার জানিয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গত 1 জুলাই শুরু হওয়া শস্য বর্ষে সরকার নির্ধারিত মাঝারি মানের TD3 পাটের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 5,925 টাকা ধার্য করেছে। একই সঙ্গে 2026 তথা শস্য বর্ষে সব চাষিকেই পাট মিত্র অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করে সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে পাট বিক্রি করতে হবে। বাড়িতে বসেই কৃষকরা এই অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করতে পারবেন। অ্যাপের মাধ্যমে স্লট বুকিং না থাকলে কোনো কৃষকই এবার নিগমের কাছে পাট বিক্রি করতে পারবেন না। রাজ্যে এখন থেকে বিনামূল্যে অনলাইনে সমস্ত খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই ডিজিটাল জমির রেকর্ড পাওয়ার জন্য কোনোরকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যে জমির মালিক বিশেষত কৃষকরা সরাসরি উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ সফরে গেছেন। শিলিগুড়িতে এক প্রশাসনিক বৈঠকে তিনি উত্তরবঙ্গের উন্নয়নে বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করেন। এর মধ্যে আছে মালদায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আঞ্চলিক কেন্দ্র চালু, ভূমি রাজস্ব দপ্তরে সিসি ক্যামেরা বসানো, আসন্ন বর্ষার কথা মাথায় রেখে ট্রিপল প্রস্তুত রাখা ইত্যাদি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে যে 300টি প্রকল্পের কাজ চলেছে সেখানে বিডিওরা স্থানীয় বিধায়কদের নিয়ে সমস্ত কাজ খতিয়ে দেখবেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
5: উত্তরকন্যা তৈরি হয়েছিল মূলত উত্তরবঙ্গের মানুষকে যাতে কলকাতা নির্ভর না থাকতে হয়। আমি আজকে অ্যাসেসমেন্ট করলাম, সেখানে উত্তরকন্যাতে কেবলমাত্র NBDD উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ ছাড়া অন্যান্য দপ্তরের কাজের জন্য না আছে আধিকারিক না আছে পরিষেবা। আমি এক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিয়েছি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের 300টি প্রকল্পের কাজ অনগোয়িং আছে, এর মধ্যে সবগুলো স্কিমে বিডিওরা লোকাল MLA নিয়ে স্পট ভিজিট করবে, কাজের গুণগত মান ঠিক আছে কিনা।
0: কলকাতা রওনা দেওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, যারা অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার যোগ্য তারা তা অবশ্যই পাবেন। এদিকে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়মিত না পাওয়ার অভিযোগে শতাধিক মহিলা বিজেপি কর্মী সমর্থক আজ মধ্যগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন। জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতেও বিক্ষোভে সামিল হন মহিলারা। হুগলির উত্তরপাড়া বৈদ্যবাটি পুরসভায় টাকা ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকায় উপভোক্তারা বিক্ষোভ দেখান। কলকাতা হাইকোর্ট বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেক ব্যানার্জির রক্ষা কবচের মেয়াদ 17 জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, যেহেতু বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই মামলার বিস্তারিত শুনানি গ্রহণ করছে, তাই এই মামলায় তার রক্ষা কবচের মেয়াদ 17 জুলাই পর্যন্ত বহাল থাকবে।

0: নিবেদনে পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, পতাকা বন্ধু তোমার জন্য অনুষ্ঠানে আজকে জেলার তিন শিল্পীদের নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী মৃগাঙ্ক মণ্ডল।

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণি কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকে আমাদের দ্বিতীয় শিল্পী সুমন্ত দাস, উনি হাওয়াইন গিটারে শোনাবেন একটি জনপ্রিয় বাংলা গান।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী বিদীপ্তা দত্ত, উনি শোনাবেন বাংলা চলচ্চিত্রের একটি বিখ্যাত গান।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেনিন সরণী, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: শ্রোতা বন্ধুরা, পতাকা বন্ধু তোমারই জন্য এই অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগলো, সঙ্গে থাকবেন এই শিল্পীদের উৎসাহিত করবার জন্য। এই কামনা রেখে আজকে শেষ করছি এই অনুষ্ঠান। নমস্কার।
2: পতাকার বন্ধু তোমারই জন্য, পরিকল্পনা হাতেমুল ইসলাম,
3: সম্পাদনা শুভময় ব্যানার্জি।
4: চিত্র নিবেদনে এ বি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড় হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850।
5: পয়লা জুলাই চিকিৎসক।

0: দিবস, পশ্চিমবঙ্গের রূপকার মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন। সারা দেশের সাথে মুর্শিদাবাদ জেলাতেও যথোচিত মর্যাদায় এই দিনটি উদযাপিত হলো। বিধান রায়ের জন্মদিন এবং চিকিৎসক দিবস, এই নিয়ে আমরা কথা শুনব বিশিষ্ট চিকিৎসক ডক্টর নেফাউর রহমানের মুখ থেকেই।
1: নমস্কার, আমি ডাক্তার নেফাউর রহমান বলছি। এই যে 1 জুলাই দিনটা একটা বিশেষ দিন, আমাদের বাংলার কৃতি সন্তান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিন হচ্ছে এই 1 জুলাই। ভারত সরকার এটিকে ডক্টর্স ডে, চিকিৎসক দিবস হিসাবে এটাকে ঘোষণা করেছেন। এই দিনটির একটি বিশেষত্ব আছে যে আমরা যারা চিকিৎসক, যারা সমাজকে চিকিৎসা দিয়ে থাকি, পরিষেবা দিয়ে থাকি, আর্থিক সেবা করে থাকি, সমস্ত অসুস্থ মানুষকে আমরা যে পরিষেবা দিয়ে থাকি, তাদের সম্মানের জন্যই, সম্মানার্থে এই দিনটিকে ঘোষণা করা হয়েছে। সঙ্গে আমরা স্মরণ করি সেই মহান চিকিৎসক শ্রী বিধান চন্দ্র রায়কে, যার চিকিৎসার খ্যাতি গোটা বিশ্ব জুড়েই ছিল। আপনাদের জানা আছে হয়তো অনেকেরই, জন এফ কেনেডি যখন ভারতবর্ষে এসেছিলেন সফরে, সেই সময়ে উনি জন এফ কেনেডির একটা বিশিষ্ট, একটা বিশেষ রোগ, জটিল রোগে উনি ভুগতেন, সেই রোগের চিকিৎসাও কিন্তু করেছিলেন। কারণ প্রেসিডেন্ট জন এফ কেনেডি এটা ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমি স্বনামধন্য চিকিৎসককে দিয়ে আমার চিকিৎসার ব্যাপারে মতামত এবং সম্ভব হলে চিকিৎসা করাতে চাই। সমাজের কাছে এটাই আমার আবেদন, আমরাও আপনাদের ঘরের ছেলে, ঘরের ভাই, ঘরের দাদা, কাকা, বাবা, আপনারা আমাদেরকে বোঝার চেষ্টা করবেন, আমরাও আপনাদেরকে যথেষ্ট সমমর্মিতার সঙ্গে চিকিৎসা দেব। তো আমাদেরকে যেটা করতে হবে, এই আমাদের সীমিত সামর্থ্যের মধ্যেই আমাদের এই চিকিৎসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের শিশু মৃত্যু, প্রসূতি মায়ের মৃত্যু, এই সবগুলো কমিয়ে আনতে হবে। এবং এই জন্য দরকার আমাদেরকে চিকিৎসা করার থেকেও বড় ব্যাপার হচ্ছে চিকিৎসার রোগ হওয়ার আগে যে প্রিভেন্টিভ মেজার সেটা নেওয়া। কারণ ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আসুন আমরা আজকের দিনে সবাই মিলে শপথ নিই, ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের নিজস্ব, নিজের ভবিষ্যৎ, বর্তমান সবকিছু মিলিয়ে মিশিয়ে আমরা একসঙ্গে সবাই হাতে হাত মিলিয়ে এগিয়ে যাব। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: সংখ্যা উপস্থিত দেখেই কিন্তু সেটা বোঝা যাচ্ছে,
3: অবশ্যই, কারণ বেঙ্গল কাপ ফুটবল হওয়ার পরে এই প্রিমিয়ার লিগ অনেক দর্শককে একসঙ্গে মাঠে করেছে এবং জমকল মুর্শিদাবাদ মানে বিভিন্ন প্রান্তে ফুটবলের উন্মাদনা এবং
0: অনুষ্ঠানে ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা বললেন,
4: আজকে যে পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব একটা কঠিন সময় বাঙালিদের কাছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলার প্রিয় খেলা এই ফুটবলই আমার বাঙালির জীবনে প্রাণ ফেরাতে পারে, এটা আমরা মনে প্রাণে সবাই বিশ্বাস করি। আর সেই আয়োজনটা আমার মনে হয় এই যে ডোমকল থেকে শুরু হলো, এইটা আমি চাই গোটা ডোমকল না, গোটা সাব ডিভিশনে এটা ছড়িয়ে পড়ুক। এবং আমি মনে করি একমাত্র খেলাধুলায় হতে যে পারে সমস্ত অংশের মানুষকে এক জায়গায় এসে মিলিত করে। আজকে দেখুন এই যে হাজার হাজার মানুষ আমরা এক জায়গায় হয়েছি, এতে না আছে কোনো জাতি, না আছে কোনো ধর্ম, না আছে কোনো ইয়ে, একটাই টার্গেট আমাদের, সেটা হচ্ছে হয় আমরা দুটো দলের সমর্থক, কেউ একটা দলের কেউ সমর্থক, কেউ আর একটা দলের, প্রাণ উজাড় করেও সমর্থন করছি। যারা জিতলো তারা আনন্দ করলো, যারা না জিতলো তারাও এই খেলাতে আনন্দ। এর ফলে আমি চাই এই ধরনের খেলাধুলা যেটা গ্রামীণ বাংলাতে আমরা ভুলে গিয়েছি, এবং বর্তমান সময়ে যেভাবে টেকনোলজি আমাদেরকে মাঠ শারীরিক পরিশ্রম থেকে যে আমাদের ছেলে মেয়ে গেছে আগামী প্রজন্মকে, সেই জন্য আবার এই সংস্কৃতি ফিরিয়ে আনা আমাদের ক্ষেত্রে খুবই দরকার, শারীরিক কারণে, মানসিক কারণে, সামাজিক কারণে, সমস্ত ক্ষেত্রে। সেই কাজ আমরা চাইব ডোমকলের। এখানে অনেক গুরুজন আছে, বাপি আপনারা জানেন, ডোমকলে এবং মিঠু কাকা শুরু করে এই যে দুজনে মিলিয়ে বা আরো আছে এরকম, তো সবচাইতে বাপি এবং মিঠু কাকা সমাজের সমস্ত স্তরের যত রকমের উৎসাহ দানের কাজ আছে, কোন গরিব মানুষ থেকে শুরু করে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া সাহায্যের জন্য আসছে যেমন করে, তেমনি এই ধরনের খেলাধুলোকে আমি বিধায়ক হওয়ার আগে থেকে আমরা যেখানে যেতে পারতাম না সেখানে হচ্ছে বাপি পৌঁছবে, বাপি লোকেরা পৌঁছবে। এইগুলোকে দরকার সমাজ, সমাজে এই জন্য এরকম সমাজসেবী, এরকম ক্লাবের মানুষ, এরকম সাংবাদিক, সব মানুষকে দরকার। সেই কারণে আমি চাইবো বাপিরা বা বিপু কাকারা, দেবুদারা এবং আমাদের সাংবাদিক সাহেব, এখানে জামায় মানুষ আমাদের ডোমকলের, যার ফলে আরো আমরা ডোমকলকে কিভাবে এই ধরনের খেলাধুলার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি, আমিও এরকম ভাবে চেষ্টা করবো, বাপিরা চেষ্টা করবে। আদিমুর সাহেবদের অনেক লেভেল পর্যন্ত পরিচিতি আছে আমার থেকে বেশি, দেবুদারা আমরা সবাই চেষ্টা করবো ডোমকলে আবার ফুটবল ক্রিকেট তারপরে যা যা খেলাধুলা আছে পরিশ্রম করে খেলতে হয় সবগুলো আবার ফিরে আসে।
5: এবি কনস্ট্রাকশন আপনাদের পরিচিত নাম, মুর্শিদাবাদ জেলায় তৈরি করছে অনেক বড় বড় বিল্ডিং, তারা কি কাজ করছেন, কিভাবে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সে কথাই শুনবো এবি কনস্ট্রাকশনের কর্ণধারের মুখ থেকেই।
6: নাম হচ্ছে আরহাম আলী, আমরা কাজ করছি এখন জোর কদমে কাজ চলছে, প্রত্যেক মাসে একটা করে নতুন ফ্লোর ঢালাই হচ্ছে আমাদের। আমরা এর আগেও শ্রোতাদেরকে বলেছি যাতে আমাদের সঙ্গে যদি কেউ ফ্ল্যাট নিতে ইচ্ছুক থাকেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না, এবং অনেকে এসেছেন, আসেনি সেটা বলবো না, অনেকে এসেছেন এবং আমাদের বুকিং হয়তো আমাদের লাস্ট টাইম চলছে এখন এই প্রজেক্টের, কারণ এই মোটামুটি আমাদের প্রথমে কিছু বুকিং হয়েছিল, তারপরে এই এই রেডিওর মাধ্যমে প্রচারের ফলে আমরা ভালো একটা সাড়া পেয়েছিলাম, তারপরে এখন এটা লাস্ট ফেজ চলছে আমাদের। যারা ফ্ল্যাট শহরের মধ্যে ফ্ল্যাট নিতে ইচ্ছুক আছেন প্রপার শহরের মধ্যে এবং ভালো লোকেশনে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের বুকিং লাস্ট পর্যায়ে বুকিং চলছে।
7: আচ্ছা আরাম সাহেব, মানে একটা ফ্ল্যাট যখন কেউ কিনতে আসেন তারা তো টাকা দিয়ে কিনবেন, কিন্তু তারা দেখেন যে সেই ফ্ল্যাটের কি কি পরিষেবাগুলো আছে, পরিষেবার দিকেও কিন্তু তারা এখন নজর দিচ্ছেন যারা ফ্ল্যাট কিনতে আসছেন, তো আপনাদের যে নতুন প্রজেক্টে কি পরিষেবা যারা ফ্ল্যাট কিনছেন তারা পেতে পারেন?
6: পরিষেবাটা সর্বপ্রথমই দেখে সেই পরিষেবা, তার সোসাইটি কেমন হচ্ছে, সেখানে কেমন লোক থাকবে, কি কি ফ্যাসিলিটি কোম্পানি দিচ্ছে। যেমন আমরা আমাদের পরিষেবা বলতে ধরুন আমরা যেমন গ্যারেজটা আমাদের বেসমেন্টে এবং সেখানে বড় বড় গ্যারেজ আছে চার চাকার জন্য, যে ছোট এই এমন ভাবে আমরা গ্যারেজটা তৈরি করেছি যাতে গাড়িটা ডাইরেক্ট গ্যারেজে ঢুকে যায় নিজের স্পেসে। তারপরে আপনার আরেকটা ব্যাপার হচ্ছে, এটা ছাড়াও আমাদের এখানে সিসিটিভি ফ্যাসিলিটি থাকছে, বাইক রাখার স্কুটি রাখার ফ্যাসিলিটি থাকছে, সিকিউরিটি থাকছে 24 আওয়ার। তাছাড়াও আমাদের থাকছে কি, টপ ফ্লোরে আমাদের একটা যেটা কমিউনিটি হল থাকছে সেখানে আপনার 300-400 মানুষ এসি কমিউনিটি হল, যেখানে একটা ছোটখাটো বিয়ের প্রোগ্রাম হোক, বার্থডে প্রোগ্রাম হোক, যে কোনো বাড়ির প্রোগ্রাম, মানে আমাদের গ্রামে যাদের বাড়ি ধরুন তারা গ্রামে বাড়ির মধ্যে সব প্রোগ্রাম করে, কিন্তু ফ্ল্যাটে তো সেটা করা যায় না, তার জন্য আমরা একটা জায়গা রুম তৈরি করি যেটা কমিউনিটি হল, যেখানে তাদের মিটিং, যে কোনো মিটিং এবং যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠান তারা করতে পারবে 400-500 লোক নিয়ে, তার জন্য তাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া আমাদের থাকছে জিম, এখন মানুষ সবাই স্বাস্থ্য সচেতন তাই অনেকে ফ্ল্যাটের বাইরে যেতে চায় না, তার জন্য আমরা ফ্ল্যাটের উপরেই জিম করে দিচ্ছি একটা, যেখানে সবাই জিমটাকে ইউজ করতে পারবেন অল মেম্বার ফ্ল্যাটের। এছাড়া থাকছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, হ্যাঁ, কারণ এই মুহূর্তে মুর্শিদাবাদ জলের খুবই সমস্যা, আর্সেনিক, পুরো আর্সেনিকের জল, একদম সবসময় জলটা লাল হয়ে যায় যে, হ্যাঁ, তার জন্য আমরা পুরো জলের ব্যবস্থাটাকে আমরা ওখানে জলটাকে নিচে থেকে তুলে ওখানে ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে সেটাকে বিশুদ্ধ করে তারপরে আমরা সেটাকে ট্যাঙ্কিতে দিয়ে ট্যাঙ্কির মাধ্যমে চারিদিকে পরিষেবা হবে। হ্যাঁ, এছাড়াও আমরা আরেকটা জিনিস দিচ্ছি, সোলার সিস্টেম দিচ্ছি, যে একটা ফ্ল্যাটে থাকতে গেলে কমন স্পেসের যে লাইটের বিলটা, প্রচুর পরিমাণ লাইটের বিল হয় এবং সেটা একটা প্রচুর প্রেশার পড়ে, হ্যাঁ, ফ্ল্যাট মানে ওনাদের প্রতি, তার জন্য ওখানে আমরা একটা সোলার সিস্টেম লাগিয়ে দিচ্ছি যাতে তাদের বিলের চাপটা অনেকটাই কমে যায়। হ্যাঁ, তার জন্য
7: মানে যারা সমস্ত এখানে কিন তাদের কথা ভেবে আপনারা যতটা পারছেন স্বাচ্ছন্দ্য দেওয়ার যে চেষ্টা করছেন আজকের দিনে, এটা সবচাইতে বড় বিষয় যে এই সুযোগটা হয়তো অনেক জায়গায় আমরা পেতে পারি না। তো আপনার সঙ্গে যোগাযোগ করতে আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন।
6: আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার অ্যাড্রেস, আমার অফিস অ্যাড্রেস হচ্ছে মোহন মল, হিল টাওয়ার বিল্ডিং এর নিচে, আর আমার ফোন নাম্বার হচ্ছে 7872239008, আর একটা আমার নাম্বার হচ্ছে 7001570850।
8: বহরমপুর শহরের প্রাণকেন্দ্রে ফ্ল্যাট খুঁজছেন যেখানে সাধ্যের মধ্যেই সাধ পূরণ? এখন বহরমপুর শহরে উন্নত ফ্ল্যাট মানেই এবি কনস্ট্রাকশন। এবি কনস্ট্রাকশনের ফ্ল্যাট মানেই সেখানে আপনি পাবেন 24 ঘন্টা সিকিউরিটি, সিসিটিভি, এসি, কমিউনিটি হল, জেনারেটর সহ সমস্ত রকম সুযোগ সুবিধা। ফ্ল্যাট কিনতে অবিলম্বে যোগাযোগ করুন এই ঠিকানায়, এবি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড়, হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। চালচিত্র এই পর্যন্তই, নিবেদনে এবি কনস্ট্রাকশন, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। উপস্থাপনা গ্রন্থনা হাতেমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জী।

এতক্ষণ আপনারা শুনছিলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন আপনারা। শুরু হচ্ছে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম

আপনারা শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনলেন, এবারের গান রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা আধুনিক গান শুনছেন আপনারা। হেমন্ত মুখোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর এবারের গান শুভমিতার কণ্ঠে।

শুনছিলেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 লাইভ ফোন ইন বাংলা গানের মজলিস অনুষ্ঠানে আপনারা শুনবেন রাহুল দেব বর্মনের সুরে সুরে অমিত কুমারের কণ্ঠে গান। 9434921300 খোলা থাকবে আপনাদের জন্য আজকের অনুষ্ঠানে আসুন বিষয় নিয়ে কথা বলার জন্য। বাংলা গানের মজলিস অনুষ্ঠানে আজকে রাহুল দেব বর্মনের সুরে সুরে অমিত কুমারের কণ্ঠে গান। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণাটি শেষ হলো।

0: একটু পরে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। তারপরে রাত 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে।
1: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী এন্ড আই এম শগুন চোপড়া উইথ দ্য নিউজ অ্যাট 9। The headlines. Government says India's waters treaty remains suspended. Pakistan must renounce support to cross-border.

0: रात में आसमान चांद सितारों से फूल काटता है। रात हौले हौले धरती पर अपना आंचल फैलाती है।
1: अपनी आप रातों में चिमने सरकती है।
0: जब नींद कहीं दूर भाग जाती है तब विविध भारती बन जाती है एकाकीपन की साथी।
2: एक तेरा साथ हमको दो जहां से प्यारा है।
0: विविध भारती से गूंजते हैं कुछ अनमोल नगमे।
2: तेरा जवाब नहीं
0: छिड़ता है मोहब्बत का राग।
2: प्यार का राग सुनो रे।
0: बजता है छाया गीत विविध भारती से।
2: सदा रही है।
0: तो सुनिए हर रोज रात 9:30 बजे छाया गीत सिर्फ विविध भारती पर।
3: आकाशवाणी खबर पढ़ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে $1,00,000 রপ্তানি অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের

0: মন্দির। পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি আজ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। ফ্রান্সে রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময়ে 22 থেকে 28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবু ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। আসছি বিস্তারিত খবরে। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদের সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ জানিয়েছেন, সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকলস, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম, আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র MPA-TGM ব্যবস্থাপনা, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেট ভিত্তিক কামিকাজের ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থাপনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তায় হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগ্যাকার্তায় যাবেন। সেখানেই শ্রী মোদী পরম বানান মন্দির ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে জঙ্গি সংগঠনের জন্য চিহ্নিত করে নিয়োগ ও প্রশিক্ষণ দিচ্ছে বলে এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে, তেহরিকে তালিবান, পাকিস্তান TTP, জাইশে মোহাম্মদ JEM এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ ISKP পাকিস্তানের মধ্যে বা তার বাইরে নিজেদের কাজের ধরন বদলেছে। তুরস্কের এক সাংবাদিক উজায় বুলুত তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন, জঙ্গি গোষ্ঠীগুলি তাঁদের প্রচার, অর্থ সংগ্রহ, কর্মী নিয়োগ এবং অনলাইনে সমর্থন জোগাড়ের জন্য সামাজিক মাধ্যমগুলি ব্যবহার করছে। ইউক্রেনের বিভিন্ন স্থানে গতরাতে রাশিয়ার ধারাবাহিক আক্রমণের ফলে অন্তত 30 জন নিহত এবং প্রায় 100 জন আহত। সামাজিক মাধ্যমের পোস্টে কিয়েভে রাশিয়ার হামলা পরবর্তী দৃশ্য শেয়ার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জরুরি ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চলছে। তিনি ইউক্রেনের আকাশসীমা রক্ষার ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। জেলেনস্কি জানান, এখনও পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে এবং 10 জন এখনও নিখোঁজ। দেশের নাগরিক পরিকাঠামোতে আক্রমণের কথা উল্লেখ করে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে দাবি করেছে, গতরাতে ইউক্রেনের নাগরিক পরিকাঠামোর উপরে বোমাবর্ষণ দীর্ঘদিন ধরে রাশিয়ার নাগরিক পরিকাঠামোর উপরে ইউক্রেনের হামলার প্রত্যুত্তর। রাশিয়ার জাপোরোজিয়া অঞ্চলের টোকমাকের একটি বাজারে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন। জাপোরোজিয়ার গভর্নর এভগনি বালৎস্কি বলেছেন, উদ্ধারকাজ চলছে এবং চূড়ান্ত তালিকায় মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় এক মহিলা নিহত এবং আরেকজন আহত হয়েছেন। মলদোভার প্রধানমন্ত্রী আলেকজান্দ্রু মুন্তেয়ানু পদত্যাগ করেছেন। তাঁর এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে মন্ত্রিসভাতেও। মুন্তেয়ানু অবশ্য তাঁর ইস্তফার স্পষ্ট কোনো কারণ জানাননি। রাষ্ট্রপতি মাইয়া সান্দু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, শীঘ্রই নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে, ততদিন পর্যন্ত মুন্তেয়ানু অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে 1,00,000 কোটি ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। চলতি আর্থিক বছরের প্রথম 3 মাসে বার্ষিক রপ্তানির 15% অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে বোর্ড

অফ ট্রেড মিটিংয়ে অংশ নিয়ে বলেন, এর জন্য পণ্য সামগ্রীর রপ্তানির পরিমাণ $440 বিলিয়ন থেকে $530 বিলিয়ন হওয়া প্রয়োজন। এছাড়া পরিষেবা ক্ষেত্রে রপ্তানিও $421 বিলিয়ন থেকে বেড়ে $470 বিলিয়ন হওয়া প্রয়োজন।

0: 421 to about 470. That is how we'll reach a trillion.
1: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। তিনি আজ কলকাতার পশ্চিমবঙ্গে বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে এই মন্তব্য করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি নতুন বিধায়কদের সংসদীয় রীতি, বিধানসভার কার্যপ্রণালী এবং বিভিন্ন কমিটির কাজ সম্পর্কে গভীরভাবে জানার আহ্বান জানান। ওম বিড়লা বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
2: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতাকে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বানানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যোঁ কে আধার পর अच्छी चर्चा संवाद करेंगे उतना ही आप अच्छा नेतृत्व दे पाएंगे और ये विधानसभा के इस नेतृत्व से ही राज्य का नेतृत्व निकलता है देश का नेतृत्व निकलता है।
1: কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নাম্বার চালু করবে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ এক শিক্ষা মেলার উদ্বোধন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, কোনো ছাত্র কলেজে ভর্তি হয়ে দু বছর পরে রোজগারের প্রয়োজনে তার শিক্ষা গ্রহণ বন্ধ রাখতে পারে এবং পরবর্তীকালে তা আবার শুরু করতে পারবে। এর জন্য আধার নম্বরের মতো তাদের জন্য ইউনিক নম্বর চালু করা হবে। এর ফলে ওই ছাত্রকে মার্কশিট নিয়ে ঘুরতে হবে না, ইউনিক নম্বরের মাধ্যমেই তার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য পাওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এল নিনোর কারণে দেশের স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এল নিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দিয়েছেন। ফ্রান্সে গত মাসের রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময় সবচেয়ে গরমের সপ্তাহে মৃতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সেদেশের জনস্বাস্থ্য দপ্তর জানিয়েছে। 22-28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় অন্তত 2,000 বা 29% বেশি। সংস্থাটি বলেছে, এই সংখ্যা এখনও অসম্পূর্ণ এবং চূড়ান্ত তালিকায় মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। বয়স্কদের কেয়ার হোমে মৃত্যু 37% এবং হাসপাতালে মৃত্যু প্রায় 20% বেড়েছে। নিজের বাড়িতে মৃত্যুর সাপ্তাহিক হার 91% বেড়েছে। হাসপাতালগুলিতে তীব্র গরমের কারণে ডিহাইড্রেশন, হার্ট অ্যাটাক, কিডনির জটিলতা এবং অন্যান্য রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে আর্লিংটন স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। এছাড়া গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে কাবো ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কার্যক্রম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবো ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খবর শেষ হলো, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন আপনারা।
4: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।
3: এখন আপনারা শুনবেন বাংলা গানের মজলিশ।

শুভেচ্ছা, ভালোবাসা। কিছু কণ্ঠ এমন যাদের সঙ্গে আমাদের জীবনের নানা মুহূর্ত জড়িয়ে থাকে, ভালোবাসা, দূরত্ব, অপেক্ষা, ঠিক সেই অনুভব নিয়েই আমাদের সঙ্গে আবারও অমিত কুমার। তবে একটু আলাদা, আরডি বর্মন এবং অমিত কুমারের জুটি বাংলা সিনেমার ইতিহাসে একটা সোনালি অধ্যায়। আরডি বর্মনের আধুনিক ওয়েস্টার্ন সুর আর অমিত কুমারের এনার্জেটিক গায়কীর মেলবন্ধন দিয়ে আমাদের বাংলা ছবির জগৎ অনেক ভালো গান পেয়েছে।

তবে বন্ধুরা, আজকের অনুষ্ঠানকে রাহুল দেব বর্মণ এবং অমিত কুমার জুটি না বলে বলা উচিত ছিল রাহুল, আশা এবং অমিত, তাই নয় কি? কারণ আজকে আমরা যে সমস্ত গান শুনব, অমিত কুমারের কণ্ঠে আলাদাভাবে যেমন শুনব, অনেক গানই তার সঙ্গে রয়েছেন আশা ভোঁসলে। ডুয়েট গান অর্থাৎ দ্বৈত কণ্ঠে বাংলা ছবিতে আশা ভোঁসলে এবং অমিত কুমার, এই জুটি আমাদেরকে বহু গান দিয়েছে, বাংলা গান, ছবির গান। আর আপনারা আসবেন কথা বলার জন্য 9434921300 আজ বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে, যার রক্তে মিশে আছে সঙ্গীত, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় অমিত কুমার। কিংবদন্তী কিশোর কুমারের পুত্র অমিত কুমার, কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরা তার পুত্র অমিত কুমার, বাবার ছায়ায় বেড়ে উঠলেও তিনি নিজের মেধা, সাবলীল গায়কী এবং এক অন্যরকম মিষ্টি ব্যক্তিত্ব দিয়ে সঙ্গীত জগতে একটা জায়গা তৈরি করেছেন। 70-এর দশক থেকে 90-এর দশক বাংলা

বন্ধুরা আসুন 9434921300 এখনো অবধি আমরা শুনলাম এখানে আমার স্বর্গ এবং শতরূপা ছবির গান।

0: নমস্কার, কথা বলি বন্ধুর সঙ্গে, কে আছেন?
1: দিদি ভাই
0: বলুন।
1: প্রচুর প্রচুর একবারে বাপকা বেটা, হ্যাঁ একবারে কিশোর কুমারের মতনই অমিত কুমার। হ্যাঁ তো আপনি তো এই গানটা শোনালেন, ওই বইয়ের গান আছে ফেলে আসা দিনগুলি, হ্যাঁ দূরে কেন সরে এসো, হ্যাঁ সব কিছু আজ কেন নতুন লাগে, হ্যাঁ ভালোবাসা যদি ফুলদানি হয় এই ফেলে আসা স্মৃতি আমার, ওই বইয়েরই গান, অনেক গান আছে। হ্যাঁ
0: যতটা পারবো নিশ্চয়ই শোনাবো আপনাকে। আপনি বেশ আনন্দ করে শুনছেন, বুঝতে পারছি।
1: খালি অন্য সদা সুযোগ পাবেন,
0: নিশ্চয়ই ভালো থাকবেন,
1: ভালো থাক।
0: 9434921300 বন্ধুরা খুলে রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য। আজকের অনুষ্ঠানে আসুন, আজ আমরা শুনছি রাহুলদেব বর্মনের সুরে সুরে অমিত কুমারের কণ্ঠে গান, বাংলা ছবির গান। সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যেন আছেন আশা ভোঁসলেও। কে আছেন? নমস্কার।
2: হ্যালো
0: বলুন।
2: হ্যাঁ, সর্বপ্রথম আমার নমস্কার নেবেন।
0: নমস্কার।

0: গোয়াটা হালদার পাড়া নরোত্তম হালদার বলছি। হ্যাঁ, অমিত কুমার তো প্রচুর পরিমাণে গানের গান তো দিলেন, ভালো ভালো গান আছে ওনার। এবার আমি একটা বইয়ের নাম করছি, দুটি পাতা বইয়ের ওনার গান আছে, সাবাস সাবাস বলে একটা গান আছে, আর একটা আছে ঝড় ঝড় ঝড়ে ও ঝড় ঝড় ঝর্ণা। হ্যাঁ, তা এইটুকু বললাম, ওনার তো মানে তুলনা নেই কিশোর কুমারের ছেলে, কিন্তু কিশোর কুমারের মতো প্রায় গলা, খুব ভালো গান শুনছি ওনার। তা এইটুকু বললাম, যদি ভাই নমস্কার দেবেন।
1: নমস্কার, ভালো থাকবেন। 9434921300 তে বন্ধুরা আজকে আসুন বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে, আমরা সকলে মিলে শুনছি অমিত কুমারের কণ্ঠে বাংলা ছবির গান। রাহুল দেব বর্মণ তার খুব স্নেহধন্য অমিত কুমার, এবং অমিত কুমারের গলার যে ভঙ্গিমা, যে টেক্সচার বলতে পারি আমরা, সেটাকে খুব সুন্দর করে ব্যবহার করেছিলেন তিনি, রাহুল দেব বর্মণ।

অপেক্ষার এক অদ্ভুত অনুভূতি ফুটে উঠেছে এই গানে, তাই নয়? রাহুল দেব বর্মনের পিয়ানো আর ড্রামসের একটা অদ্ভুত কম্পোজিশন, আর অমিত কুমারের কি সুন্দর এক

0: নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার,
0: বলুন কে বলছেন?
1: আমি আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, বলছি যে আজকে তো অমিত কুমার আর আর ডি বর্মনকে নিয়ে কথা হচ্ছে,
0: তাদেরই গান শুনছি।
1: হ্যাঁ, তো আমি অমিত কুমারের একটা গান শুনতে চাই,
0: বলুন।
1: বলবো দিদি?
0: না, যদি সেটা রাহুল দেব বর্মনের সুরে সুরে হয় তাহলে সহজ হবে, নইলে তো শোনাতে পারবো না এবং সংগ্রহে থাকতেও হবে। বলুন তবু শুনি।
1: ও হ্যাঁ, আজ কি যা ভালো লাগে হয়তো আবার বদলে যেতে পারে তা।
0: হ্যাঁ, এটা অমিত কুমারের কণ্ঠে তো বটেই, অনুরাগের ছোঁয়া ছবির গান, কিন্তু
1: অনুরাগের
0: রাহুল দেব বর্মনের সুরে সুরে হয়তো বা নয়। কেমন?
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: ভালো
1: তাহলে
0: থাকবেন,
1: আমি একটু ভুল শুনেছি, আমাকে মাফ করবেন,
0: সঙ্গে
1: ভালো
0: থাকুন,
1: থাকবেন, নমস্কার।
0: সঙ্গে থাকবেন আমাদের। 9434921300 খোলা রয়েছে আপনাদের জন্য। বন্ধুরা, আজকে আসুন বাংলা গানের মজলিস অনুষ্ঠানে। আমরা শুনছি অমিত কুমারের কণ্ঠে বাংলা ছবির গান, যে গানে সুর দিয়েছেন বা সঙ্গীত পরিচালনায় রাহুল দেব বর্মন। 9434921300 কিছু গান আছে আমাদের কাছে যেগুলোর কাছে আমরা মাঝে মধ্যেই ফিরে যাই, কারণ গায়কের কণ্ঠে আছে এক সুন্দর সরলতা, মাধুর্য, ভালোবাসার কথা খুব সুন্দর করে বলা, অমলিনভাবে বলা, সহজ করে বলতে চাওয়া কথাগুলো সহজ করেই বলা। নমস্কার, কে আছেন সঙ্গে?
2: হ্যালো,
0: বলুন।
2: হ্যালো,
0: শুনছি আমরা।
2: হ্যাঁ, আমরা আপনার গান শুনে তো আমার খুব ভালো লাগবে, এই প্রথম আমি ধরছি, অনেক চিন্তা করেছি, আমি গান ভালো করছি, নিজে গাইবার জন্য বহু চেষ্টা করি, যে কটা গান হলো খুব ভালো ভালোই লাগলো। হ্যাঁ,
0: সঙ্গে থাকুন
2: ভালো ভালো
0: তবে,
2: গান। হ্যাঁ
0: সঙ্গে থাকুন তবে আমাদের, কেমন?
2: হ্যাঁ হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি।
0: কে বলছেন?
2: আমার আমার নাম আমার নাম পরিমল কুমার ভাস্কর।
0: আচ্ছা, পরবর্তী দিনে নিশ্চয়ই আমরা আবারও আপনার ফোন পাব অন্য অনুষ্ঠানে, কেমন? ভালো থাকবেন, মানে নতুন কি দেব?
2: গান দিবেন না?
0: না, নিশ্চয়ই গানেরই তো অনুষ্ঠান, সঙ্গে থাকুন। 9434921300 খোলা রয়েছে। বন্ধু আসলে নতুন, প্রথমবার এসেছেন, তাই হয়তো কোথাও তার একটা কনফিউশন হচ্ছে, ভাবছেন কি যে এখনই গান বন্ধ করে দেব আমরা? না না, একেবারেই নয়, আমরা আছি এখনও, রাত 11টা পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান, এখনও অনেকটা বাকি, সঙ্গে থাকুন আমাদের।

0: নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার, আমি জালালপাড়া থেকে আব্দুল হাদি বলছি।
0: বলুন আপনি।
1: খুব খুব সুন্দর অনুষ্ঠান চলছে, গানগুলো খুব সুন্দর হয়েছে।
0: নানান রকমের গান নিয়ে আমাদের মজলিশ, তো কখনো আমরা অনেক পুরনো দিনে ফিরে যাই, কখনো একটু এগিয়ে যাই, কখনো এভাবেও আসি।
1: আপনি যে তিনজনকে নিয়ে আজ গানের আসর ডালি সাজিয়েছেন, সত্যি খুব সুন্দর চলছে। শুধু আপনাকে ধন্যবাদ জানানোর জন্যই আমি আজ ফোন করলাম। আর আপনার আসর ভালো লাগবেই, ভালো লাগবে। ধন্যবাদ
0: আপনাকে, অনেক ধন্যবাদ। 9434921300 তে বন্ধুরা আসুন আজকের অনুষ্ঠানে। আপনাদের ভালো লাগা আমাদের অত্যন্ত ভালো লাগিয়ে দেয়। শুনছি অমিত কুমারের কণ্ঠে বাংলা ছবির গান, যে গানে সুর দিয়েছেন রাহুল দেব বর্মণ। চেনা নরম আবেগী কণ্ঠের গান, সঙ্গে রাহুল দেবের সুর।

0: নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার দিদি ভাই, পাসপোর্ট অফিস দক্ষিণ পঞ্চায়েত, কার্তিক দা বলছি।
0: বলুন।
1: বেশ তো উঠছে পাখি আকাশে, কেন নিচে মিলবে পাখি না, ওই নিম পাখি চাকে চাকে ধরে দাও না, এই গানটা যদি একটু শুনিয়ে দেন ভালো, এই গানটা খুব পছন্দ।
0: আচ্ছা, সঙ্গে থাকুন আমাদের, কেমন? ভালো থাকবেন, ভালো থাকুন। না, এখন তো দোলের সময় নয়, দোলের সময়টা আমরা তো পেরিয়ে এসে গেছি, আবার সামনের বছরের অপেক্ষা। কিন্তু এই গান যখন বাজে অমিত কুমারের কণ্ঠে আশা ভোসলের সঙ্গে, তখন মনেই হয় বোধহয় আরও একবার দোল এসে গেল। নমস্কার, কে আছেন সঙ্গে?
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই,
0: বলুন।
2: হ্যালো।
0: হ্যাঁ শুনছি তো, শুনছি, বলুন, গানের সঙ্গে সঙ্গে শুনছি।
2: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই
0: বলুন।
2: দিদি ভাই, হ্যাঁ অমিত কুমারের গানের কোনো আমি অনুরোধ রাখছি না, কারণ আমি তো অমিত কুমারের অনুষ্ঠান বর্ধমানে স্টেডিয়ামে দেখেছি দিদি ভাই, এবং রাত্রে 9টায় আসার কথা, তিনি এলেন 1টার সময়, সে মারপিট দাঙ্গা।
0: তারপরে তো গান শুরু হওয়া মাত্র নিশ্চয়ই সব শান্ত স্থির।

0: জন্মদিনের শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা জানাতেই পারেন আপনারা, সেটা বলা হয়নি আমার।
1: এবং আপনাকেও তার সাথে সাথে দিদি ভাই, আপনাকেও আপনার আমাদের শত কোটি প্রণাম, কারণ আপনি অনুষ্ঠানটা নিয়ে করতে, এর জন্য অজস্র ধন্যবাদ দিদি ভাই।
0: আপনার ভালো লাগছে সেজন্য আপনাকেও ধন্যবাদ।

সঙ্গীতের আধুনিক রূপের মধ্যেও তিনি তার মিষ্টি এবং রোমান্টিক সুরের মাধ্যমে মঞ্চ মাতিয়ে চলেছেন সারা বিশ্বজুড়ে। বললেন একজন বন্ধু, মঞ্চের অভিজ্ঞতা, তার কণ্ঠে আজও সেই পুরনো সোনালী যুগের গন্ধ খুঁজে পান শ্রোতারা। এমনকি তার পছন্দের ইংরেজি রেকর্ড করা গানে

0: নমস্কার
1: দিদি, নমস্কার।
0: কে বলছেন?
1: ভালো আছেন?
0: ভালো।
1: আমি দিদি ভাই পলাশ সরকার, বহরমপুর মধুপুর থেকে বলছি। দিদি ভাই কি সুন্দর দাঁড়িয়ে গিয়ে বসেছেন দিদি ভাই, আমি পরে গলা হা হা যা যে কটা গান শোনেন দিদি, আর কি রিকোয়েস্ট করবো। অন্ধবিচারের একটা গান আছে দিদি ভাই, রাহুল রুবা বলে শুনে, ভুলিনি মা দূরে থেকে তোমায় দেখেছি, কি সুন্দর গানটা। অমিত কুমার হ্যাঁ, কি সুন্দর গান,
0: যদি শোনাই তাহলে আপনার খুব ভালো লাগবে, তাই তো? তবে না শোনাতে পারলে নিশ্চয়ই রাখবেন না। ভালো থাকবেন আপনিও। 9434921300 তে বন্ধুরা আজকে আসছেন বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে। আমরা আজকে শুনছি অমিত কুমারের কণ্ঠে রাহুল দেব বর্মনের সুরে সুরে বাংলা ছবির গানগুলো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।

0: আমার গানটা শুনতে খুব ভালো লাগছে।
1: কে আছেন সঙ্গে?
0: আমি রাফিক ইসলাম, ভগবান গুলো থামা।
1: আচ্ছা, আপনার ভালো লাগছে জেনে আমারও ভালো লাগলো। সঙ্গে থাকুন
0: খুব
1: তবে,
0: ভালো লাগছে। আচ্ছা,
1: ভালো থাকবেন। আসুন 9434921300 তে বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে।

তাঁর সময়ে তিনি তাঁর মতো করে নিজেকে প্রমাণ করেছেন। কিশোর কুমার অমিত কুমারের নাম এক পুরস্কার মঞ্চে মনোনয়ন পেয়েছে, সেখান থেকে তিনি পুরস্কৃত হয়েছেন।

0: নমস্কার, কেউ আছেন?
1: নমস্কার,
0: বলুন কে বলছেন?
1: নিয়ালিশ পাড়া থেকে বিধান দাস বলছি।
0: বলুন।
1: অনুষ্ঠান খুব ভালো হচ্ছে দিদি ভাই, অনুষ্ঠান শুনছি। আজকে অনুষ্ঠান রাহুল দেব বর্মনকে নিয়ে হচ্ছে, খুব ভালো অনুষ্ঠান।
0: না না, এটুকুই বললাম। আজকে মূলত অমিত কুমারকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, আজ তার জন্মদিন।
1: সরি, আচ্ছা, আমি তো রেডিওটা দেরি করে খুলেছি তো।
0: না, রাহুল দেব বর্মন আছেন সবখানে, সেই গানের সুরে সুরে। ভালো থাকবেন আপনি।
1: ভালো থাকবেন।
0: ভালো থাকুন। দীর্ঘ সঙ্গীত জীবনে বহু গান গেয়েছেন তিনি। তার গানগুলো কেবল কিছু সুর নয়, বরং আমার মনে হয় এটা বলতে যে সময়ের সাথে বুনে দেওয়া এক একটা সুন্দর

0: অনুভূতি। আমাদের এই ব্যস্ত জীবনে যখন আমরা অমিত কুমারের কোনো গান শুনি, যে গানগুলো শুনে আমাদের আজ ভালো লাগছে, তখনই যেন অজান্তে মনটা ভালো হয়ে যায়, তাই নয় কি? নমস্কার, কে আছেন দেখব। বলুন।
1: আমি মোহাম্মদ খোরশেদ আলী মন্ডল বলছি, তালপুকুর থেকে। খুব ভালো লাগছে অমিত কুমার এবং আশা ভোঁসলে এবং আদি বর্মন। আমি অমিত কুমারের দীর্ঘ জীবন কামনা করি। এখন শেষ মুহূর্তে যদি পারেন একটা গান শোনাবেন অমিত কুমারের, ভোরের আকাশে দিলে কি সুর।
0: আপনি শুভেচ্ছা জানালেন, দীর্ঘ জীবন কামনা করলেন, খুব ভালো লাগলো এটা শুনতে। আর তো বেশি ফোনে নিতে পারবো না, হয়তো আর নিতে পারবো না, অনুষ্ঠানের শেষ গানে যাব এবারে। বন্ধু যদি এর মধ্যে আসেন একটু কথা বলার চেষ্টা করব। বাড়ি আচ্ছে লাগতে হ্যায় এ ধরতি এ নদিয়া এ রায়না আর তুম, এই যে গান শুনেছিলাম তার কণ্ঠে, সেই যে হিন্দি ছবির প্রথম গানটি তার গাওয়া, এই গান অদ্ভুত এক অনুভূতি তৈরি করে দিয়েছিল মনে। আর সেখান থেকেই খুঁজতে থাকা তার বাংলা গান, এবং সেখানেও আমরা কিছু কিছু মন ভালো করা গান পাই, পেয়েছি, যেগুলো আমরা শুনছি, শুনেই যাচ্ছি, তাই নয়? বন্ধু আছেন মনে হচ্ছে শেষ বেলায়। নমস্কার, একটু কথা বলবো।
2: নমস্কার নমস্কার ফেরদৌসজি, নমস্কার। আমি মিল্টন চক্রবর্তী মানিকনগর থেকে বলছি। আমি আজকে ফোনে আসতাম না, শুধু গান শুনতাম, কিন্তু মেসেজটা দেওয়া হয়েছিল, তো মেসেজটা পড়া হচ্ছে না বলে আমি ফোনে এলাম।
0: ও আচ্ছা, আজকে আমি মেসেজ খুলি নি আসলে।
2: আমি শুধু একটা কথাই বলতে এলাম, আমি ফোনে আসার আমার কোনো প্রবণতা ছিল না, কারণ এত সুন্দর গান বেরোচ্ছে সমস্ত করা, কোনো প্রশ্ন নেই। কারণ একটা কারণেই বলবো যে রেডিও প্রতি ঘরে ঘরে ফিরুক, কেন জানেন? সুন্দর উপস্থাপনা আর অসাধারণ গান বেরোচ্ছেন বলে।
0: মেসেজ বন্ধু মিল্টন দা, দেখতে আজকে তো খুলতেই পারবো না, সময় তো নেই, কেমন? তবু আমি চেষ্টা করছি, কেমন? মেসেজ সবসময় খোলা সম্ভব হয়ে ওঠে না আসলে। এখনও নতুন সময়ের সঙ্গে আছেন অমিত কুমার, গানে গানে সঙ্গে থাকতে চেয়ে মাধ্যম করেছেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াকেও, যেখানে তিনি শোনাচ্ছেন নিত্য নতুন গান। প্রতি মুহূর্তে বাঁচায় বিশ্বাসী এই শিল্পীকে জানায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

বন্ধুদের কাছে অনুষ্ঠানের এই শেষে এসে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের মেসেজগুলি আজ আমি দেখিনি, আসলে দেখা সম্ভব হয়ে ওঠেনি, আগামীতে নিশ্চয়ই আপনাদের মেসেজ পড়ব। তবে একটা কথা প্রথমেই যদি বলি যে মেসেজ পাঠাবেন না তাহলে পাঠাবেন না, কেমন? তাহলে এই যে শেষবেলায় এসে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে সেটা হবে না, তাই না? গান শুনতে শুনতে বিদায় জানাবো আপনাদের, আপনারা জানান আজকের মতো। আপনাদের সঙ্গে ছিলাম ফেরদৌস আরা বেগম, আমার সঙ্গে কারিগরির সহায়তায় সাধন চন্দ্র সর্দার। ভালো থাকবেন সকলে।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আপনাদের জানিয়ে দেব আগামীকাল শনিবার আমাদের অধিবেশনের বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হচ্ছে 5:50, 6টায় অমৃতবাণী এবং ভক্তিগীতির অনুষ্ঠান। সকাল 6:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, 6:50 নজরুলগীতি। শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে সকাল 8টায়। দুপুর 2:05 বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর, দুপুর 2:30 অনুষ্ঠান অঙ্গনা। রাত 8:10 রয়েছে নাটক বাড়ি বাটিক রচনা মানুষ রায়। 10:15 মাহফিল অনুষ্ঠান, লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানে আগামীকাল শুনবেন মোহাম্মদ আজিজের কণ্ঠে হিন্দি ছবির গান উপস্থাপনায় মুক্তি হক। রাত 11টায় আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকালকের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে রয়েছে। সঙ্গে ঝোড়ো বাতাস ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার কিছুটা সম্ভাবনা আছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, আর এর সঙ্গে শেষ হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন রাত 11:26। জয় হিন্দ।